সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ বৃহস্পতিবার, 21শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 11ই জুন 2026 খ্রিস্টাব্দ, 27শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। ঘড়িতে এখন সময় সকাল 5:58, 57 সেকেন্ড। আমাদের আজকের প্রথম অধিবেশন শুরু হলো।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। বন্দনা অনুষ্ঠানটিতে আজ শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ 10ই জুন আজ থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এই সময় কৃষি পরামর্শে জানানো হয়েছে যে চা গাছে পাতা তোলার একটি নির্দিষ্ট ও নিয়মিত সময়সূচি বজায় রাখুন, যাতে পাতা অতিরিক্ত বড় না হয়ে যায় এবং পোকার আক্রমণের ঝুঁকি কমানো যায়। জমির সমস্ত উপরিভাগ পরিষ্কার ও উন্মুক্ত রাখুন, যাতে কোথাও জল জমে না থাকে। এবং আদা চাষের ক্ষেত্রে জানানো হয়েছে জমিতে জল জমে থাকা রোধ করতে এবং রোগের সেকেন্ডারি সংক্রমণ ও রাইজোম বা কন্দ পচে যাওয়া এড়াতে সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা বজায় রাখুন। পশুপালন পোলট্রি পালনের ক্ষেত্রে বলা হয়েছে যে বর্তমানে বিরাজমান উচ্চ আর্দ্রতা এবং ঘন ঘন বৃষ্টিপাতের কারণে ককসিডিওসিস রোগের সংক্রমণ রোধ করতে পোলট্রি শেডের মেঝের খড় ঘন ঘন পরিবর্তন করা অত্যন্ত জরুরি। বর্তমান গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে যাতে কোনো ধরনের ছত্রাক না জন্মায় সেজন্য পোলট্রির খাবার বা ফিড সঠিকভাবে সংরক্ষণ করা উচিত। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আজ শুনবেন লঙ্কা গাছের ফুল ঝরে যাওয়া ও তার প্রতিকার, এ নিয়ে বলবেন পার্থ রায়।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন লঙ্কা গাছের ফুল ঝরে যাচ্ছে, কি প্রতিকার করবেন আমাদের কৃষক ভাইরা, বলবেন দার্জিলিং জেলার উপকৃষি অধিকর্তা পার্থ রায়।
1: লঙ্কা একটা খুবই অর্থকরী ফসল। এই লঙ্কার যে প্রাইমারি সমস্যা সেটা কিন্তু ফুল ঝরে যাওয়ার একটা সমস্যা। প্রচুর ফুল আসে কিন্তু সেখান থেকে অনেক ফুল ঝরে যায়। ফুল যদি ঝরে যায় তাহলে তো পরাগমিলন হবে না, পরাগমিলন না হলে কি হবে, ফলনটা আসবে না। সেই জন্য এটা একটা বড় সমস্যা। এই সমস্যাকে নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে হবে যে শুরুর থেকে আমাদের কি হবে না, লঙ্কা গাছে কিন্তু পটাশটা আমরা বলবো, যে আমি বলবো যে পটাশটা অন্তত দুবার যাতে চাপান দেওয়া হয়, এইটার দিকে নজর রাখা। দ্বিতীয়ত, লঙ্কার যে ফুল আসা এবং সেটা ধরে থাকা, সেটা একটা হরমোনের জন্য হয়। সেই হরমোনের পরিমাণ কমে যাওয়া গাছের মধ্যে এবং তার যে ডিসব্যালেন্স হওয়া, সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। ফুল আসছে কিন্তু হরমোনের প্রভাবে, কিন্তু সেই ফুলটা ধরে থাকতে পারছে না, অর্থাৎ তার একটা কোথাও ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই ফুলকে ধরে রাখার জন্য বাজারে মোটামুটি কিছু ওষুধ পাওয়া যায়, প্ল্যানোফিক্স বলে একটা ওষুধ পাওয়া যায় আর কি। ও হচ্ছে এই হরমোনটাই গাছের শরীর, IAA, IBA এই ধরনের যে হরমোনগুলো আছে, এই হরমোনগুলো অনেক কিছু নিয়ন্ত্রণ করে, এর ঘাটতি মেটাতে এটা আমরা চাষিকে বলতে পারি যে হরমোন দিয়ে। খুব কম মাত্রায় লাগে কিন্তু এটা যদি দুবার দেওয়া যায় তাহলেই কিন্তু চাষি দেখতে পাবে যে ফুলটা আসাটা, ফুল আসছে ঠিকই কিন্তু ফুল এসে ঝরে যাচ্ছে না। আরও কতগুলো কারণ হতে পারে, সেটা হচ্ছে যে লঙ্কা গাছে খুব ভাইরাসের আক্রমণ হয়, পাতাগুলো হলদেটে হলদেটে হয়ে যায়, তখন ভাইরাসের আক্রমণের জন্য লঙ্কা গাছটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তখন কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে যা ফুল আসবে ছেড়ে দেবে, অর্থাৎ তার শরীরে ফুলটা ধরে রাখতে পারবে না। তাহলে এই ভাইরাসটাকে কন্ট্রোল করার জন্য যে সমস্ত ওষুধ আমরা বলি আর কি, যেমন ইমিডাক্লোরবিট হতে, অ্যাসিটামিপ্রিড হতে পারে, এই ধরনের ওষুধগুলো যদি আমি ঠিকঠাক প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এই ভাইরাসটা আসবে। থেকেই তো সব কিছু হয়, পাতাই হচ্ছে গাছের রান্নাঘর, এবার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা পাতার মধ্যেই হয়, পাতার থেকে যেখানে যার পৌঁছানো সেটা পৌঁছায়। তখন যদি এটা ঠিকঠাক পৌঁছায় তাহলে কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স হবে না।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
2: এতক্ষণ চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটিতে শুনলেন লঙ্কা গাছের ফুল ঝরে যাওয়া ও তার প্রতিকার, এ নিয়ে বললেন পার্থ রায়। এবারই কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রার পূর্বাভাসে জানানো হয়েছে যে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। তবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এবং দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ 7-11 সেন্টিমিটার এবং বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টায়। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরটি, আর এর সাথে শেষ হল আজকের চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুনবেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আরোগ্য অনুষ্ঠানটিতে আজ শুনবেন হোমিওপ্যাথিতে টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা, এ নিয়ে বলবেন ডাক্তার বৈদুর্য ভট্টাচার্য।
3: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আরোগ্য অনুষ্ঠানে আজকের বিষয় টাইপ 2 ডায়াবেটিস, হোমিওপ্যাথিতে এর চিকিৎসা।

0: নিয়ে বলবেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য।
1: টাইপ টু ডায়াবেটিস ভারতবর্ষের একটা বিশাল সমস্যা হিসেবে উঠে আসছে। ভারতবর্ষকে বলা হয় দ্য ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ঘরে ঘরে সমাজের মধ্যে এই রোগটা ছড়িয়ে পড়ছে। ডায়াবেটিসের ডায়াগনোসিসের ক্ষেত্রে অবশ্যই আমাদের ফাস্টিং ব্লাড সুগার, HbA1c আর PP ব্লাড সুগার, এই তিনটে প্যারামিটারে দেখা হয়। যখনই ফাস্টিং ব্লাড সুগারটা 120-এর উপরে চলে যায়, সেটাকে একটা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হিসেবে বলা হয়, এবং 126-এর উপরে চলে গেলে তখন সেটাকে ওভার ডায়াবেটিস হিসেবে বলা হয়। ফাস্টিং ব্লাড সুগারের থেকেও HbA1c এখন অনেক বেশি সেন্সিটিভ প্যারামিটার হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে যে 5.8-এর অ্যাভাভে ডায়াবেটিসের ক্ষেত্রে সেটা ইন্ডিকেটর হিসেবে দেখা যায়। 7-এর অ্যাভাভে যদি HbA1c থাকে, তার মানে আপনি কিন্তু সঠিকভাবে আপনার সুগার মেনটেন করছেন না। ডায়াবেটিসের সবথেকে বড় সমস্যা যেটা উঠে আসে, কমপ্লিকেশন। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, অনেক কিছু নতুন কমপ্লিকেশন উঠে আসতে পারছে। আপনার হয়তো দুর্বল লাগছে, আপনার জলতেষ্টা বেশি পাচ্ছে, আপনার কোনো একটা কাটা বা ঘা শোকাতে চাইছে না, এই সমস্ত কারণে কিন্তু আপনার ডায়াবেটিস হতে পারে। মহিলাদের ক্ষেত্রে যদি দেখা যায় যোনি এরিয়াতে প্রচণ্ডভাবে চুলকানি হচ্ছে, সেটাও কিন্তু একটা ডায়াবেটিসের সিমটম। ডায়াবেটিসের কমপ্লিকেশন যেখানে চোখ, নার্ভাস সিস্টেম, কিডনি, সমস্ত অর্গ্যানকে ডায়াবেটিস এফেক্ট করে। আগেকার দিনে বলা হতো এই তিনটে অর্গ্যানকেই এফেক্ট করছে, কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে ডায়াবেটিস একটা মাল্টিসিস্টেম ডিসঅর্ডার হয়েছে। ব্রেন থেকে শুরু করে পা অবধি যে কোনো জায়গায় ডায়াবেটিস আপনাকে এফেক্ট করতে পারে। অনেকেই চায় না যে ইনসুলিন এবং যে বিভিন্ন ওষুধটা আছে, ওষুধের কষ্টও একটা বড় ফ্যাক্টর হয়ে থাকে, তার জন্য লোকেরা হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য আসে। আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনাদের যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, আপনারা কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে গিয়ে দেখান। হোমিওপ্যাথিতে বিভিন্ন ওষুধ আছে যেগুলোর বিভিন্ন টাইপ অফ অ্যাকশানে নেওয়া হয়। কিছু ওষুধ আছে যেটা পিওরলি সুগারকে কন্ট্রোল করতে নেওয়া হয়, যেমন সেফালান্ড্রা ইন্ডিকা, সিজিজিয়াম জ্যাম্বোলানাম, জিমনেনামাস সিলভেস্টার, এই ধরনের কিছু ওষুধ আছে যেগুলো ডায়াবেটিসকে কন্ট্রোল করতে দেওয়া যায়। কিন্তু এটা কিভাবে খাবেন, এটা ওভার দ্য কাউন্টার ইউজটাকে আপনারা অবশ্যই করবেন না, এবং কিভাবে খাবেন একজন কোয়ালিফাইড হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে জেনে নিন, তারপরেই এই সব ওষুধগুলো ব্যবহার করবেন। এছাড়াও হোমিওপ্যাথিতে যেটা একটা বড় সুযোগ আছে, সেটা হলো ডায়াবেটিস থেকে উৎপন্ন কমপ্লিকেশনের চিকিৎসার জন্য। হয়তো প্রথম দিকে এমন একটা সমস্যা হলো যে আপনার পেচ্ছাপে খুব ফেনা হচ্ছে, আপনার চোখে একটা দেখতে কোনো অসুবিধা হচ্ছে, চোখের সামনে কালো কালো জিনিস ভাসছে, বা আপনার হাতে পায়ে একটা অদ্ভুত রকমের ঝিনঝিনানি বা এই ধরনের সমস্যা হচ্ছে, এই সব ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসক আপনাকে অনেকটাই সাহায্য করে উঠতে পারবেন। আমাদের হোমিওপ্যাথিতে যেরকম একটা সিমিলিয়া প্রিন্সিপালে টোটালিটি অফ সিমটম বেস করে যে ট্রিটমেন্টটা করা হয়, যেটি একটি হোমিওপ্যাথিক চিকিৎসক সেটা করতে পারে, সেইখানে তার কাছে গিয়েই আপনি চিকিৎসাটা অবশ্যই করাবেন। ডায়াবেটিস কিন্তু অনেক লোকেদেরই আছে, এবং দীর্ঘকাল ধরে তারা ডায়াবেটিস নিয়ে সুস্থ জীবন পালন করছে। হয়তো রোগটা এমন, রোগটাকে নির্মূল করা সম্ভব নয়, কিন্তু আপনাকে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি যত রকমের ইন্টিগ্রেটিভ চিকিৎসার মাধ্যমে আপনার একটা সুস্থ জীবনযাপন করানো সম্ভব।
0: শুনলেন হোমিওপ্যাথিতে টাইপ টু ডায়াবেটিস কিভাবে নিরাময় করা যায়, এ বিষয়ে বললেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য।
2: এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন ভাওয়াইয়া শিল্পী নজরুল ইসলাম।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া নজরুল ইসলামের কণ্ঠে। সঙ্গতে ছিলেন ঢোলে সঞ্জয় রায়, দোতারায় অমৃতশীল এবং বাঁশিতে নীরব রায়। শিল্পীর কণ্ঠে আজ পরবর্তী অনুষ্ঠান শুনবেন দুপুর 1:45। আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান সাগর সেনের কণ্ঠে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সাগর সেনের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আজ পরবর্তী অনুষ্ঠান শুনবেন রাত ১০টা বেজে ১০ মিনিটে। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে প্রত্যুষা।
1: সুপ্রভাত। আজকের দিনটি একটি উল্লেখযোগ্য দিন, তার কারণ ২০২৬-এর ফিফা বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হতে চলেছে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই টুর্নামেন্টটি শুরু হচ্ছে আজ, অর্থাৎ ১১ জুন থেকে শেষ হবে ১৯ জুলাই পর্যন্ত। এই বিশ্বকাপের মূল আকর্ষণ দল সংখ্যা বৃদ্ধি। এবারই প্রথম ৩২টি দলের পরিবর্তে রেকর্ড ৪৮টি দেশ বিশ্ব সেরার লড়াইয়ে অংশ নেবে। টুর্নামেন্ট জুড়ে ৩৯ দিনে সর্বমোট ১০৪টি ম্যাচ খেলা হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে কেভ ভার্দে, কুরাসাও, জর্ডান এবং উজবেকিস্তান। বিশ্বকাপের ম্যাচগুলো উত্তর আমেরিকার মোট ১৬টি শহরের ১৬টি অত্যাধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১১ জুনের আজকের খেলায় মেক্সিকোর ঐতিহাসিক মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেট লাইফ স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজকের দিনটি উল্লেখযোগ্য আরও একটি কারণে, তার কারণ প্রতি বছর এই দিনেই পালিত হয় আন্তর্জাতিক খেলা দিবস। এই দিবসটির প্রতিষ্ঠার বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত হয়। এই দিবসে খেলাধুলো সংরক্ষণ, প্রচার এবং অগ্রাধিকার দেওয়ার প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করে। এতে সমস্ত শ্রেণীর মানুষ, বিশেষ করে শিশুরা পুরস্কার পেতে পারে এবং তাদের পূর্ণ সম্ভাবনার উন্নতি করতে পারে। নিছক বিনোদনের বাইরেও খেলাধুলো হলো একটি সর্বজনীন ভাষা, যা সকলের বয়সের মানুষের দ্বারা কথিত, জাতীয়, সাংস্কৃতিক এবং আর্থসামাজিক সীমানা অতিক্রম করে। আজ আন্তর্জাতিক খেলা দিবস এবং শুরু হচ্ছে ২০২৬-এর ফিফা বিশ্বকাপ ফুটবল। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়, এ নিয়ে চিঠি লিখেছেন শ্রাবন্তী দেবনাথ, টাউনশিপ হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে। আপনি লিখছেন, তোমার এ মাসের বিষয় লিখতে পেরে সামান্য হলেও মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেলাম। ঝড়ের রাতে ছোট্ট অর্ণবের খুব জ্বর উঠেছিল। গ্রামের সেই কাঁচা রাস্তায় বাবা তাকে কোলে নিয়ে দৌড়েছিলেন হাসপাতালে। নিজের ভেজা শরীরের কথা ভাবেননি একবারও। অন্যদিকে মায়ের নিদ্রাহীন রাত, ঠোঁটে প্রার্থনা, আমার ছেলেটা ভালো হয়ে উঠুক। বছর গড়ালো, অর্ণব বড় হলো, চাকরি পেল। প্রথম বেতনে বাবার জন্য চশমা আর মায়ের প্রিয় নীল রঙের শাড়ি ও একটি নকশা আয়না আনল। কয়েক বছর আগে অর্ণবের হাত থেকে আয়নাটা পড়ে ভেঙে গিয়েছিল। মা তারপর আর নিজের মুখটা কখনো দেখেননি। মা বাবার হাসির আড়ালে ছিল তৃপ্তি আর চোখের কোণে অদৃশ্য জল। সেদিন অর্ণব বুঝেছিল মা বাবার ঋণ আসলে টাকায় শোধ হয় না। যে মা নিজের খিদে লুকিয়ে সন্তানের মুখে শেষ খাবারটা তুলে দেন, যে বাবা নিজের স্বপ্ন ভেঙে সন্তানের ভবিষ্যৎ গড়েন, তাদের ভালোবাসা কোনো যন্ত্র দিয়ে মাপা যায় না। আজকের ব্যস্ত পৃথিবীতে অনেকে বৃদ্ধ মা বাবাকে উপহার দেয় একাকিত্বের জীবন, অথচ তাঁদের প্রয়োজন বড় বাড়ি নয়, একটু সময় ও শ্রদ্ধা আর দুটো ভালোবাসার কথা। ঋণ শোধ করা যায় না, তবে তাঁদের পাশে থেকে মুখের হাসি ফিরিয়ে দেওয়া যায়, কারণ পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে মা বাবাই সন্তানের প্রথম আশ্রয়, প্রথম ভালোবাসা আর আজীবনের স্বার্থবিহীন নীরব আশীর্বাদ। ভালো থাকুক সকল মা বাবা। লিখেছেন শ্রাবন্তী দেবনাথ, টাউনশিপ হলদিয়া, পূর্ব মেদিনীপুর।

এর পরের চিঠিটি লিখেছেন অলোক কুমার পাল, মাহাতাপুর মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে। মা বাবার ঋণ কি সত্যি শোধ করা যায়? এই প্রশ্নের উত্তর, কোনো পার্থিব ওজনদাড়িতে মাপা অসম্ভব। সন্তানের অস্তিত্বের প্রথম স্পন্দন থেকে শুরু করে পৃথিবীর আলো দেখানো সবটুকুই তাঁদের নিঃস্বার্থ ত্যাগের ফসল। মায়ের গর্ভের সেই অন্ধকার আশ্রয়, 10 মাসের অসহ্য বেদনা আর বুকের দুধের প্রতিটি ফোঁটা কোনো জাগতিক মূল্যে কেনা যায় না। আবার বাবার ঘামে ভেজা কপাল সন্তানের ভবিষ্যতের জন্যে নিজের বর্তমানকে বিসর্জন দেওয়া আর বটবৃক্ষের মতো আগলে রাখার যে নিঃশব্দ সংগ্রাম, তার কোনো বিকল্প হয় না। আমরা বড় হয়ে হয়তো তাঁদের উপার্জিত টাকা ফিরিয়ে দিতে পারি, দামি উপহারে ভরিয়ে দিতে পারি তাঁদের ঘর, কিন্তু যে শৈশব তাঁরা আমাদের উপহার দিয়েছেন তা কি ফিরিয়ে দেওয়া সম্ভব? তাঁদের রাতের পর রাত জেগে থাকা, আমাদের হাসির জন্যে নিজেদের অশ্রু আড়াল করা, এইসব আবেগের কোনো ঋণপত্র হয় না। আসলে মা বাবার ঋণ শোধ করার জন্যে নয়, তা আজীবন হৃদয়ে বহন করার জন্যে। এই ঋণ থেকে মুক্ত হওয়ার কোনো পথ নেই, আমিও মুক্ত নয়, আমি ঋণী। তাদের প্রতি নিখাদ ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা আর শেষ বয়সে একটু যত্ন করার সুযোগ পাওয়া, এটুকুই হয়তো এই অনন্ত ঋণের প্রতি আমার কৃতজ্ঞতা স্বীকার করছি। ধন্যবাদ আন্তে অলোক কুমার পাল, মাহাতাপুর মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে।

গোকুল মাইতি, আপনি লিখছেন ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর থেকে। রবীন্দ্রনাথের কথা দিয়েই বলি, বিশ্বরূপের খেলার ঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। আহা, এই যে দু চোখ ভরে দেখলাম বিশ্বের অপরূপ রূপ লাবণ্য, এই যে আমার সুখ দুঃখ কান্না হাসির মাধুরী মাখা দুর্লভ মানব জীবন, এ তো মা বাবার কাছ থেকেই পাওয়া। জন্ম নিয়েছি মায়ের কোলে, বাবা নিয়েছেন বক্ষে ধরে, লালিত হয়েছি মায়ের স্তন্যে, পালিত হয়েছি বাবার অন্নে। জীবনের পথে সব ঝড় ঝঞ্ঝায় মা বাবাই তো সমস্ত শক্তি দিয়ে সন্তানকে আগলে রাখেন, শরীরের সব রক্তবিন্দু দিয়ে মানুষ করেন সন্তানকে। মাতৃদেব ভব পিতৃদেব ভব, মাতা পিতাই তো জীবনের সাক্ষাৎ দেবতা। দুঃখে রাতে অসুখে বিসুখে মায়ের হাতের অমৃত স্পর্শই তো সব ব্যথা যন্ত্রণার শান্তি আসান। মায়ের কাছে পেয়েছি স্নেহ প্রীতি ভালোবাসার মন্ত্র, বাবার কাছে শিখেছি শক্তি সাহস সততা মানবতার মহান আদর্শ। এই যে সন্তানের জন্যে মা বাবা উজাড় করে দেন নিজেদেরকে, এ তো কোনো প্রাপ্তির প্রত্যাশায় নয় প্রত্যুষা, ঋণ হিসেবে কিছু দেওয়া নয়, এ তো তাদের বুকের অপত্য স্নেহের দান। দান তো পরিশোধের বস্তু নয়, সেই অপরিমেয় প্রাপ্তি পরিশোধ করা সম্ভবও নয়, কিন্তু সন্তান হিসেবে মা বাবার প্রতি তো কর্তব্য আছে। তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি বৃদ্ধ বয়সে যথাযথ সেবা যত্ন, এটুকু তো অবশ্য কাম্য। দুঃখের বিষয়, আজকের দিনে বৃদ্ধ বয়সে সন্তানের কাছ থেকে অনেক মা বাবাকে অবমাননা সইতে হয়, আশ্রয়ের ঠাঁইটুকুও হয়তো মেলে না। মা বাবার প্রতি কর্তব্যের শুভ বোধ জাগ্রত হোক সকল সন্তানের, পৃথিবী সুন্দর হোক। লিখেছেন গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে।

কে লিখছেন, পিতা মাতার স্নেহ, ত্যাগ এবং লালন পালনের ঋণ কোনো জাগতিক মূল্য বা সম্পদ দিয়ে কখনো শোধ করা যায় না। তবে সন্তান হিসেবে তাঁদের প্রতি দায়িত্ব পালন, শ্রদ্ধা জ্ঞাপন এবং মৃত্যুর পর তাঁদের জন্য সৎকর্ম করার মাধ্যমে এই ঋণের কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব। মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য হিসেবে তাদের বৃদ্ধ বয়সে শারীরিক ও মানসিকভাবে যত্ন নেওয়া সন্তানের প্রধান দায়িত্ব। তাঁদের সাথে সবসময় নরম সুরে কথা বলা এবং তাঁদের প্রয়োজনীয় খাবার, পোশাক, চিকিৎসা এবং বাসস্থানের সমস্ত খরচ সানন্দে বহন করা, তাদের বৈধ ইচ্ছা ও মতামতকে সম্মান জানানো এবং তা পূরণ করার চেষ্টা করা দরকার। মা বাবা মারা যাওয়ার পর করণীয় হিসেবে তাঁদের আত্মার শান্তির জন্যে নিয়মিত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা। জীবিত অবস্থায় তাদের কোনো জাগতিক ধার দেনা পার্থিক ঋণ থাকলে তাদের রেখে যাওয়া সম্পত্তি বা নিজের অর্থ থেকে তা দ্রুত পরিশোধ করা, তাদের নাম করে গরিব দুঃখীকে সাহায্য করা, জনকল্যাণমূলক কাজে অর্থ দেওয়া যেতে পারে। তারা মৃত্যুর আগে কোনো ভালো কাজের ইচ্ছে প্রকাশ করে গেলে তা বাস্তবায়ন করা, মা বাবার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের সম্মান করা। পিতামাতার ঋণ শোধ করার মানসিকতা আসলে তাঁদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধারই বহিঃপ্রকাশ। লিখেছেন লালু নে, আদর্শনগর, বৈদ্যবাটি, হুগলি থেকে। মিতুল ঘটক, সিহার শোল রাজবাড়ি, রানীগঞ্জ জেলা, পশ্চিম বর্ধমান থেকে লিখছেন, ঋণ শব্দটির আভিধানিক অর্থ হল উপকারাদি হেতু কৃতজ্ঞতারূপ বন্ধন। সত্যি করে বলতো বন্ধু, পিতার আশীর্বাদে গঠিত এবং মায়ের স্নেহ গর্ভে বিকশিত এ দেহ যখন সন্তানরূপে ভূমিষ্ঠ হয়, তখন সে শিশু কি পিতামাতার কাছে ঋণগ্রস্ত হওয়ার বোধ নিয়ে পৃথিবীতে আসে? না, কখনোই না। বরং শিশুর মনের বোধ এই যে মা তার আশ্রয়, বাবা তার আশ্বাস, আর সে বোধ সুপ্ত বা ব্যক্ত রূপে সন্তানের শিরা ধমনীতে আজীবন লালিত ও পালিত। প্রকৃতপক্ষে মা বাবার মিলিত সত্তাতেই সন্তানের সৃষ্টি। দেহ ভিন্ন কিন্তু স্বরূপ অভিন্ন। তাই ফুল যেমন সৌরভের কাছে ঋণী নয়, ফল যেমন রসের কাছে ঋণী নয়, পাখি যেমন কাকলির কাছে আর চাঁদ যেমন চন্দ্রমার কাছে ঋণী নয়, তেমনি মা বাবা এবং সন্তানের সম্পর্ক কখনোই উত্তমর্ণ বা অধমর্ণের নয়। ঋণ তো শোধ করা হয় মহাজনের, কিন্তু বাবা মা যে মহাজন, তারা তাদের সমস্ত অপার্থিব শক্তি দিয়ে আত্মজুকে বুকে আগলে কোনো ঋণের দায়ভারে সন্তানকে পিষ্ট হতে দেন না। তাই তো বন্ধু, শোধ নয়, সাধনা। সাধনা তাঁদের স্বস্তিতে রাখার, শান্তিতে রাখার, সাধনা তাদেরকে নিঃসংশয়ে রাখার, নির্ভরে রাখার। সর্বোপরি সব সন্তানের সাধনা হোক বাবা মাকে সন্তান স্নেহে রাখার। আর পরম পিতার কাছে আমার প্রার্থনা, সকল পিতামাতাগণের আশীর্বাদে আমাদের আত্মজ্ঞান সাধনার মূল মন্ত্র হোক। চিত্ত মম যখন যেথায় থাকে, সাড়া যেন দেয় সে তব ডাকে, যত বাঁধন সব টুটে গো যেন, তোমার টানে, তোমার টানে, তোমার টানে। লিখেছেন মিতুল ঘটক, সিহার শোল রাজবাড়ি, রানীগঞ্জ জেলা, পশ্চিম বর্ধমান থেকে। সব্যসাচী কর্মকার, আপনি লিখছেন জগদল্লা, বাঁকুড়া থেকে। আজ এক চিরন্তন সত্যকে সামনে রেখে একটু লিখতে বসেছি। বাবা মার ঋণ কি সত্যিই শোধ করা যায়? পৃথিবীতে আমরা খালি হাতে আসি। ঈশ্বরের পর যিনি আমাদের এই সুন্দর পৃথিবীর আলো দেখান, তিনি মা। আর যিনি আমাদের নিরাপদে পথ চলতে শেখান, তিনি বাবা। আমাদের জীবনের প্রতিটি সফলতার পেছনে থাকে তাঁদের চোখের জল, বিনিদ্র রজনী আর সীমাহীন ত্যাগ। নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে তারা আমাদের বড় করে তোলেন। আসলে বাবা মার এই ঋণ কোনো বস্তুগত সম্পদ বা টাকা পয়সা দিয়ে পরিমাপ করা অসম্ভব। তাই লৌকিক অর্থে এই ঋণ কখনো শোধ করা যায় না। কিন্তু আমরা কি তবে কিছুই করতে পারি?

না, অবশ্যই পারি। তাঁদের এই ঋণের শ্রেষ্ঠ প্রতিদান হতে পারে আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং সময়। তাঁদের দেওয়া সুশিক্ষাকে বুকে ধারণ করে একজন সৎ ও ভালো মানুষ হওয়াটাই তাঁদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা। জীবনের শেষ বিকেলে যখন তাঁরা একাকিত্বে ভোগেন, তখন তাঁদের পাশে থাকা, তাঁদের মুখের একটুখানি হাসি আর মানসিক শান্তি নিশ্চিত করাই হলো সন্তানের পরম কর্তব্য। তাই বলা যায়, ঋণ শোধ করার অহংকার না দেখিয়ে আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকা এবং তাদের নিঃশর্ত সেবা করাই হোক আমাদের অঙ্গীকার। লিখেছেন সব্যসাচী কর্মকার, গ্রাম পোস্ট জগদল্লা, বাঁকুড়া থেকে। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক সেই পৃথিবীর জন্মলগ্ন থেকে, আবার মানুষ সে সময় থেকেই নিজের প্রয়োজনে নিষ্ঠুরভাবে প্রকৃতি ধ্বংস করেছে। এর মাধ্যমে মূলত মানুষ নিজের অস্তিত্ব ধ্বংসের দিকে নিয়ে এসেছে। প্রথম দিকে এটি কেউ ধরতে পারেনি বা স্বীকার করেনি, কিন্তু যখন পরিস্থিতি সত্যিকার অর্থেই খারাপ, অর্থাৎ মানব সভ্যতার পিঠ দেওয়ালে ঠেকে গেছে এবং এই পরিস্থিতির উন্নতি না হলে যে আমাদের বিলুপ্ত হতে হবে, সেই সত্য সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছে। যুদ্ধ, যা মানুষ যে কোনো সময় থামাতে পারে, এটি মানুষের ইচ্ছের উপর নির্ভরশীল, কিন্তু মানুষ কি চাইলেই এখন প্রাকৃতিক এই বিপর্যয়ের হাত থেকে বের হতে পারবে? কাজটি অতটা সহজ নয়, কারণ যে প্রকৃতি ধ্বংস করে যে তথাকথিত আধুনিক সভ্যতার দিকে এগিয়ে চলেছে, সেই মোহ থেকে এত সহজে বের হয়ে আসা যায় না। প্রক্রিয়াটি হবে ধীর গতির। তাছাড়া পৃথিবীর সব মানুষ মানসিকভাবে প্রকৃতির এই ধ্বংসলীলার জন্যে সরাসরি নিজেদের দিকে আঙুল তোলে না। এর মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের দিকে মানব সভ্যতা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, যার অনিবার্য পরিণতিতে মানব সভ্যতার বিনাশ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি প্রভৃতি শব্দগুলো কয়েক দশক ধরেই আলোচিত বিষয়। বৈশ্বিক উষ্ণায়ন মূলত জলবায়ু পরিবর্তনের একটি অংশ, এটিকে মানবসৃষ্ট কারণ হিসেবেই দেখা হয়। মানুষের প্রতিনিয়ত করা কর্মকাণ্ডের প্রভাবে জলবায়ু এভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এসব বিষয় নিয়ে বিজ্ঞানীরা সতর্কবাণী উচ্চারণ করলেও কার্যত মানুষ এ পরিস্থিতি থেকে বের হতে পারেনি। আমরা জেনেও কমাতে পারিনি কার্বনের ব্যবহার, কয়লা গ্যাস পুড়িয়ে পৃথিবীকে দ্রুতই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এভাবে চলতে থাকলে, অর্থাৎ পৃথিবী যদি আরও উষ্ণ হয়ে ওঠে, তাহলে প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য বিদায় নেবে এবং মানুষের জীবনও দুঃসহ হয়ে উঠবে। ইতিমধ্যেই অতিরিক্ত তাপপ্রবাহের ফলে ছড়িয়ে পড়েছে নানা ধরনের অসুখ বিসুখ, কারণ আমরা এখনও এতে অভ্যস্ত হতে পারিনি। কিন্তু যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে খারাপ পরিণতির জন্যে অপেক্ষা করতে হবে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা বাবার প্রতি শ্রদ্ধাবনত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি। মা বাবা দুটি ছোট শব্দ, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর, স্নেহ, ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা অসাধ্য। তাদের জন্যই এই পৃথিবীতে চোখ মেলা, তারাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভরস্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে, তাদের আশীর্বাদই আমাদের জীবনের পাথেয়। সন্তান যত সম্পদশালী বিত্তশালী হোক না কেন, বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? আপনার মননে চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে? তাহলে সেই অনুভবকে লিখিত রূপে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? লিখুন এই ঠিকানায় aiarpratyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার চিঠি পাঠাতে পারেন। সহজ ভাষায় 200 শব্দের মধ্যে লিখুন প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি
শোধ করা যায়।

আকাশবাণী শিলিগুড়ি। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। আজ সকাল 7:45 শুনবেন নজরুল গীতি সুনন্দা চক্রবর্তীর কণ্ঠে। 8:30 রয়েছে হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। সকাল 9:00 আধুনিক গান শুনবেন জুবিন গর্গের কণ্ঠে। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনবেন ললিত রাগে এবং জৌনপুরী রাগে সরুদ, শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান। সকাল 10:00 শ্যামা সঙ্গীত, শিল্পী অনুপ জালোটা। 10:20 অতুল প্রসাদের গান, শিল্পী সন্তোষ সেনগুপ্ত। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCRT, আজ শুনবেন পর্ব নম্বর 1264। 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, বিদ্যার্থীদের জন্য আজকের পাঠ্য বিষয় দ্বাদশ শ্রেণীর রসায়ন। এ বিষয়ে পাঠদান করবেন রানাঘাট ভারতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃন্ময় দে। 12:05 কথায় সুরে একটায় মহিলা মজলিশ। এই অনুষ্ঠানে আজ শুনবেন পরিবেশ সংরক্ষণে মহিলাদের ভূমিকা, এ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন ডালিয়া দাস। 3:00 গান পরম্পরা অনুষ্ঠানটিতে শুনবেন সরোদ ওস্তাদ আলী আকবর খান, রাগ ভীম পলাশি। 3:30 যুব অনুষ্ঠানে আজ শুনবেন আন্তর্জাতিক খেলা দিবস নিয়ে। 4:00 আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে শুনবেন সন্দেশ টু সোলজার অনুষ্ঠানটি সান্ধ্য অধিবেশনে। 5:00 জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান। 5:30 আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। 6:05 মেঠোসুর লাইভ ফোন ইন অনুষ্ঠান। 6:40 রয়েছে লোকগীতি, শিল্পী ময়ূরাক্ষী পাল। 7:05 নজরুল গীতি শুনবেন সুনন্দা চক্রবর্তীর কণ্ঠে। 8:00 শুনবেন বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ রয়েছে ISC বোর্ডের পরীক্ষায় প্রথম স্থানাধিকারী রাশি চৌবে এবং তার বাবা সিদ্ধার্থ চৌবের সাক্ষাৎকার। 8:30 আধুনিক গান শুনবেন মান্নাদের কণ্ঠে। 9:15 গজল, শিল্পী গুলাম আলী। 9:30 গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 10:00 শুনবেন জাতীয় সঙ্গীতানুষ্ঠানে আঞ্চলিক লঘু এবং লঘুসঙ্গীত। 10:10 রবীন্দ্রসঙ্গীত সাগর সেনের কণ্ঠে। 10:30 মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। এবারে 101.4 মেগাহার্জে FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:30 রয়েছে হম হে রাহি প্যারকে, 8:15 ত্রিবেণী, 9:00 ইন্দ্রধনু, 11:00 চয়নিকা, 1:00 সুরেলা সফর, 2:00 ত্রিবেণী, 2:30 সদাবাহার নকবে, 3:00 সখী সহেলি, 5:30 তারানি ন্যায় পুরানি, 6:05 গানের ভেলা, 7:45 ইনসে মিলিয়ে, 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 10:00 ছায়া গীত, 10:30 শুনবেন ঢলতি যায় রাত। শুনলেন 101.4 মেগাহার্জের FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আজ 11 জুন 2026 বৃহস্পতিবার শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। দার্জিলিং মোড় ক্রসিং এলাকায় উন্নয়নমূলক কাজ চলছে, তাই এটি পরিচিত যানজটপূর্ণ এলাকা। সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করুন। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় এই সড়কে উন্নয়নমূলক কাজ চলছে, তাই গাড়ির গতি কমিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা জানানো হয়েছে একচিয়া সালহাট আশিগড় মোড়। দুপুর 2 থেকে 8 পর্যন্ত যান চলাচল ধীর গতির হতে পারে। শুনলেন ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরবর্তীতে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এটি প্রস্তাব গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেফের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। 2024-25 সালের জন্য ওস্তাদ বিশপিন লাখা যুব পুরস্কার ঘোষণা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ অংশগ্রহণ করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হবে। বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিম ইন্ডিয়া ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে এই বৈঠকে লিঙ্গ, বয়স, আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে দেশবাসীর উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। গত সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপামে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের উপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়, তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে নীতিগুলি সঠিক এবং এর দিক নির্দেশনাও সঠিক।
1: এনডিএ সরকার কে ইন 12 বর্ষো মে 25 করোড় সে জাদা লোকো কা গরিবি সে বাহার নিকলনা ইয়ে দিখাতা হ্যায় কি হামারি নীতিয়াঁ সহি হ্যায়, হামারি দিশা সহি। ইয়ে সফলতা আজ দেশ কে হর উস ব্যক্তি কো এক ভরোসা দেতি হ্যায় কি এক না এক দিন উসকা সংঘর্ষ ভি খতম হোগা।
0: প্রধানমন্ত্রী আরও বলেন যে দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলিতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে এবং এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে।
1: আজ দেশ কা হর নাগরিক বিকশিত ভারত কে স্বপ্নে সে ভরা হুয়া। বিকশিত ভারত কা সপনা আপ কিসি এক ব্যক্তি কা নাই রহা, কিসি সরকার কা নাই রহা, কিসি দল কা নাই রহা, দেশ কে জন জন কা সপনা বন চুকা হ্যায়, সংকল্প বন চুকা হ্যায়। আর ইস সপনে কি পূর্তি কে লিয়ে হমে আপনা হর পল সমর্পিত করনা হ্যায়। এনডিএ কে 12 বর্ষো কি এক বড়ি সফলতা ইয়ে ভি হ্যায় কি দেশ কংগ্রেস কে কুচক্র সে আজাদ হুয়া হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেছেন এবং অলিম্পিকের জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লির এনডিএ জোটের বৈঠকে তিনি ভারতীয় তরুণ ক্রীড়াবিদদের কৃতিত্ব এবং দেশে ক্রীড়াক্ষেত্রে ক্রমবৃদ্ধির মতো বিষয়গুলি তুলে ধরেন। আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আরও বড় লক্ষ্য পূরণের কথাও বলেছেন তিনি। ভারত ক্রমশ পেশাদার খেলাধুলার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠছে এবং যুব সমাজ এক্ষেত্রে অসাধারণ সাফল্য পাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিশ্ব ক্রীড়াক্ষেত্রে ভারতের অবস্থান আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারত ক্রমে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে অন্যতম কেন্দ্র হয়ে উঠছে এবং আগামী দিনে এই খ্যাতি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সোফিয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশমন্ত্রী ভারত ও বুলগেরিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত অংশীদারিত্ব জোরদার হওয়ার ফলে সৃষ্ট নতুন সুযোগগুলির উপর আলোকপাত করেন। পাশাপাশি ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে ঝুঁকি কমাতে ও বৈচিত্র্য আনতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান যে তাঁরা বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি ও পর্যটন শিল্পের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন, সেখানে আয়োজিত চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশ নেবেন। যাত্রী নিরাপত্তা জোরদার করতে ভারতীয় রেল দেশজুড়ে রেল স্টেশনগুলিতে অগ্নি নিরাপত্তা নিরীক্ষা বা ফায়ার সেফটি অডিট শুরু করতে চলেছে। এই উদ্যোগের লক্ষ্য হল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা এবং যাত্রীদের নিরাপত্তা ও রেলের সম্পদ সুরক্ষার ক্ষেত্রে যেসব ক্ষেত্রে উন্নতির প্রয়োজন সেগুলি চিহ্নিত করা। রিজার্ভ ব্যাঙ্ক এ মাসে 30 তারিখ থেকে কাগজের মুদ্রা নোট প্রত্যাহার করবে এবং সেগুলির পরিবর্তে প্লাস্টিক মুদ্রা নোট ব্যবহার করবে বলে দাবি করে সরকার বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টকে খারিজ করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক ইউনিট এই দাবিকে ভুয়ো বলে অভিহিত করেছে। পিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে চলতি মাসের শেষ নাগাদ কাগজের নোট প্রত্যাহার বা প্লাস্টিক নোট আনার কোনো পরিকল্পনা সরকারের নেই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বাহরিন, কুয়েত, জর্ডান থেকে মার্কিন বাহিনী আক্রমণ হানে। ইরানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেদেশে দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, মিনাব ও কেশব দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আলোচনা থেমে থাকার জন্য সেদেশকে চরম মূল্য দিতে হবে। অন্যদিকে রাষ্ট্রসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি বলেছেন, হুমকি ও চাপের মুখে তেহরান কোনো আলোচনায় বসবে না। ইরান দাবি করেছে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বাণিজ্যিক জাহাজগুলি চলাচল অব্যাহত রয়েছে। এদিকে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $93 ছাড়িয়ে গিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে 25% মূল্য বৃদ্ধি পেল। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মুজাফরাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি MI-17 হেলিকপ্টার ভেঙে পড়ে। যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক

0: 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারও ঘোষণা হয়েছে। একাডেমির সাধারণ পরিষদ সঙ্গীত, নৃত্য, নাট্য, ঐতিহ্যবাহী লোকশিল্প এবং পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে 108 জন শিল্পীকে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য মনোনীত করেছে। আবার সঙ্গীত নাটক একাডেমি 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারের জন্য 106 জন তরুণ শিল্পীকে নির্বাচিত করেছে। এটি বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত নাটক একাডেমির সভাপতি এই পুরস্কারগুলি প্রদান করবেন। মন্ত্রক জানিয়েছে ওস্তাদ বিসমিল্লা খান পুরস্কারের সঙ্গে 25,000 টাকা, তাম্রপত্র, অঙ্গবস্ত্র দেওয়া হবে। একাডেমি ফেলোশিপের ক্ষেত্রে 3,00,000 টাকা, একাডেমি পুরস্কারের ক্ষেত্রে 1,00,000 টাকার পাশাপাশি তাম্রপত্র, অঙ্গবস্ত্র প্রদান করা হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারে প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই সঙ্গে প্রথম 3টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এর পরেই।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের মন্ত্রীরা নিজ নিজ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গকে দেশের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকায় প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত বিভিন্ন স্থানীয় প্রশাসনে সর্বোচ্চ পদাধিকারীদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছেন দলেরই সদস্যরা। নাটকে অনন্য অবদানের জন্য কল্লোল ভট্টাচার্য সাহিত্য নাটক একাডেমি পুরস্কার পেতে চলেছেন। ছৌ নাচের জন্য নৃপেন সহিষকে সম্মান জানানো হবে। ওস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কার পাবেন রাহুল দেব মণ্ডল। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস। ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। আসি বিস্তারিত খবরে। রাজ্য সরকার দপ্তর বন্টন করার পর মন্ত্রীরা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেছেন। বিভিন্ন দপ্তরের মন্ত্রী নতুন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন। নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, 2020-র জাতীয় শিক্ষানীতি রাজ্যে কার্যকর করা হবে। বিকাশ ভবনে দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রাথমিক বৈঠকের পর গতকাল তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে পশ্চিমবঙ্গ সব ক্ষেত্রে পিছিয়ে পড়ে, শিক্ষাক্ষেত্রে এর প্রভাব সবচেয়ে বেশি বোঝা যায়।
2: কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির প্রতিটি বিষয়কে আমরা এখানে প্রয়োগ করব। বাংলার ছাত্রছাত্রীরা যারা উচ্চ শিক্ষার্থী দেশের অন্য প্রান্তের সঙ্গে সঙ্গে সেই একই বেনিফিট বঙ্গের মাটিতেও তারা পেতে পারে। আগামী 5 বছরে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ আবার সারা ভারতবর্ষে অধিনায়কত্ব করবে। বাঙালিকে উচ্চশিক্ষায় আবার প্রতিষ্ঠা দেওয়াই হবে আমাদের সরকারের একমাত্র। বছর বছর SSC, CSC, BSC, দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষমুক্ত চাকরি, উচ্চশিক্ষা কি কারিগরি শিক্ষা কি স্কুল শিক্ষা, নিয়োগ হবে একেবারে স্বচ্ছ এবং ঘুষমুক্ত।
1: রাজ্যের অর্থনীতির উন্নয়নে কর না বাড়িয়ে রাজস্ব আদায়ের ওপর জোর দেওয়াই তার প্রথম লক্ষ্য বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। নবান্নে দপ্তরের দায়িত্ব নিয়ে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যে বর্তমানে রাজস্ব আয়ের যে সুযোগ আছে তার সবটা ব্যবহার করা হয় না, সেই জায়গাগুলিকেও খুঁজে দেখতে হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে নতুন শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, রাজ্যকে অতীতের মতো শিল্পবান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর। দপ্তরের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের তাপস বাবু বলেন, টাটারা চাইলে রাজ্যে ফিরতেই পারেন।
3: ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা, টাটার ডিপার্চারের পরে এবং 6,688 জন, এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে 6,688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এবং সেটাকে আমরা কিন্তু কথাই নয়, আমরা ব্যবহারে, আচারে, আচরণে সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠিত করবো।

0: এমজি নারেকার আওতায় রাজ্যের বিভিন্ন জেলায় কাজ আবারও শুরু হয়েছে। হুগলির খানাকুল 2 নম্বর পঞ্চায়েতে পুকুর খননের কাজ পেয়ে খুবই খুশি স্থানীয় মানুষ। এলাকার বিধায়ক সুশান্ত ঘোষ জানান, তৃণমূল কংগ্রেসের আমলে জব কার্ড দুর্নীতির বিরুদ্ধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, বর্তমানে স্বচ্ছভাবে কাজ শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পূর্ব বর্ধমানের রায়নায় বিদ্যানিধি গ্রামেও এলাকার বিধায়ক সুভাষ পাত্রের উপস্থিতিতে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। পালা বদলের পর রাজ্যের বিভিন্ন স্থানীয় প্রশাসনিক সংস্থায় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা পদাধিকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। 42 সদস্যের হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস ও সহসভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন 25 জন সদস্য। তৃণমূল কংগ্রেসের এই সদস্যরা দলেরই জেলা সভাপতির সভাধিপতির বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন অভিযোগ এনেছেন। জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য তুষার ঘোষ বলেন,
1: আমরা 25 জন সদস্য আজকে সই করে ডিবি সভাপতির কাছে, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস এবং সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য জমা পড়েছে কাগজ। দীর্ঘদিন ধরে এই জেলা পরিষদের স্বৈরাচারী মনোভাব, স্বজন পোষণ এবং দুর্নীতি, অনুন্নয়ন, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মধ্যে দীর্ঘদিন ধরেই জেগেছিল।
0: তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঁকুড়া পৌরসভার পুরপ্রধানের বিরুদ্ধেও দলের 16 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছেন। পুরসভায় 24টি ওয়ার্ডের মধ্যে বুধবার উপপুরপ্রধান সহ মোট জেলা শাসকের দফতরে গিয়ে লিখিতভাবে তারা নিজেদের অনাস্থা জমা দেন। সাধারণ মানুষকে বঞ্চিত করে নিজের বাড়িতে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে গতকাল পশ্চিম মেদিনীপুরের ডেবরার 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ দল অভিযুক্ত উপপ্রধান চন্দন বেড়াকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় তিনি জনরোষের শিকার হন। পূর্ব বর্ধমানের গুসকোড়ার একটি সমবায় সমিতির গোডাউন থেকেও প্রচুর ত্রিপল, শাড়ি, লুঙ্গি, শিশুদের বেশ কিছু জামাকাপড় গতকাল উদ্ধার করা হয়েছে। ওই গোডাউন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অভিনানন্দ ঠান্ডারের দখলে ছিল। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত যোজনার সুবিধে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাই শুরু করেছে। আগামী 25 জুনের মধ্যে এই কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আইন ও বিচার মন্ত্রক আইনজীবী ধীরজ কুমার ত্রিবেদীকে কলকাতা হাইকোর্টে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে নিয়োগ করেছে। 9 জুলাই থেকে পরবর্তী 3 বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরবর্তী পর্বে দলের মধ্যে বিদ্রোহের মধ্যেই মমতা ব্যানার্জির পর এবার 10 জনপদে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর, রাহুল এবং অভিষেকের মধ্যে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক হয়। এর আগে দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, বিরোধী জোট ইন্ডিয়াকে শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। মমতা ব্যানার্জি গতকাল দিল্লি থেকে কলকাতায় ফিরলেও ফেরেননি অভিষেক ব্যানার্জি। এদিকে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার জল্পনাকে কটাক্ষ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে 3 বার নোটিশ পাওয়ার পরেও হাজিরা না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির গতিবিধির ওপর সিআইডি নজরদারি শুরু করেছে। বিধানসভার সইজাল কাণ্ড হাজিরা এড়িয়ে অভিষেক এখন দিল্লিতে। আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে মনে করছে সিআইডি। এদিকে ত্রিপুরার খোয়াই আদালত থেকে অভিষেক ব্যানার্জিকে সশরীরে হাজিরার সমন জারি হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবারই অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। আজ কলকাতা হাইকোর্টে সিআইডি নোটিশের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির রক্ষা কবচ চেয়ে যে মামলা দায়ের করেছিলেন তার শুনানি হবে। এছাড়াও বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনে সই জালিয়াতির তদন্তে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকা তৃণমূল কংগ্রেসের অফিস এবং অভিষেক ব্যানার্জির অফিসে তল্লাশির বিরোধিতা করে দায়ের হওয়া 2টি মামলার শুনানির কথাও রয়েছে আজ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024 ও 2025 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2024 ও 2025 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার ঘোষণা করেছেন। নাটকে অনন্য অবদানের জন্য এবারের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেলেন তেপান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তথা সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের প্রদেশ সমিতির সহসভাপতি কল্লোল ভট্টাচার্য।
2: এই সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড সম্মানটা পেয়ে খুবই ভালো লাগছে। ভাবিনি যে এই রকমের একটা সম্মান আমি পাবো। প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে একটা থিয়েটারের কাজ করা শুরু করেছিলাম এবং সেখানেই বিগত 30 বছর ধরে কাজ করে চলেছি। টেপান্তর নাট্যগ্রাম, যেটা আজকে আমাদের সারা দেশেই পরিচিত একটা জায়গা, গ্রামে বসেও ভালো কাজ করা যায়, সেই কাজকে সর্বভারতীয় স্তরে আন্তর্জাতিক ক্ষেত্রেও পৌঁছে দেওয়া যায়।
0: পুরুলিয়ার বালিগড়ার নৃপেন সহিস ছৌ নাচের জন্য পুরস্কৃত হচ্ছেন। এছাড়াও 30 বছর ধরে ভরতনাট্যমের সঙ্গে যুক্ত রাহুল দেব মণ্ডল 2024-এর উস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কার পেয়েছেন। রাজ্যের প্রায় সব জেলাতেই আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে গতকালের বৃষ্টির ফলে তাপমাত্রা আজ অনেকটাই কম। একটি প্রতিবেদন।
3: ইতিমধ্যেই উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করায় হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে বলে খবর। গতরাতেও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হয়। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরো কিছুটা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও আশপাশের জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং ক্যানাডা, যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাজ্যের মন্ত্রীরা নিজ নিজ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গকে দেশের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকায় প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত বিভিন্ন স্থানীয় প্রশাসনে সর্বোচ্চ পদাধিকারীদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছেন দলেরই সদস্যরা। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন 9:15।
4: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে শুনবেন নজরুলগীতি, শিল্পী সুনন্দা চক্রবর্তী।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন সুনন্দা চক্রবর্তীর কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আজ পরবর্তী অনুষ্ঠান শুনবেন আজ রাত 7:05। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলবো আমাদের এক চিরন্তন সঙ্গীকে নিয়ে, নদী। প্রত্যেক গ্রামের বা প্রত্যেক শহরের কোনো না কোনো নদীর গল্প জড়িয়ে থাকে। কোথাও নদী জীবিকার উৎস, আবার কোথাও স্মৃতির ভাণ্ডার, কোথাও আবার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ, আর কারো বা নদীর তীরে কেটেছে শৈশব, নদীর জলে হয়েছে চাষাবাদ, নদীর ঘাটে জমেছে সেই যে মানুষের মিলন মেলা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক নদী আজ হারাচ্ছে তার স্বাভাবিক রূপ। কোথাও দূষণ, কোথাও দখলদারি, আবার কোথাও বা জলপ্রবাহ কমে যাওয়ার কারণে নদী আজ সংকটে। আজকের এই হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানে আমরা শুনব আপনার গ্রামের বা শহরের নদীর নাম, সেই নদীর সঙ্গে জড়িয়ে থাকা আপনার এমন কোনো স্মৃতি, অথবা নদীটি বর্তমানে কেমন অবস্থায় রয়েছে আর সেই নদীকে রক্ষা করতে আমাদের কী করা উচিত বলে আপনি মনে করেন। শুধু আমি নয়, জানান আমার এবং আপনার অগণিত শ্রোতাবন্ধুকে আমাদের এই হ্যালো আকাশবাণী 9434076705 এই নম্বরে। এবং আজ সকালের এই আড্ডায় আমি আছি বৈশালী আপনাদের সাথে। তবে এই অনুষ্ঠানে শুধু তো কথা নয়, রয়েছে নানান গানের সম্ভার। প্রথমে চলে যাই একটি গানে। লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনবেন এই গানটি অভিমান ছায়াছবি থেকে।

0: শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে অভিমান ছায়াছবি থেকে এই গানটি। হ্যালো আকাশবাণীর অনুষ্ঠানে ইতিমধ্যে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? পরিতোষ বাবু বলছেন, তাই তো? একদম। কেমন আছেন বলুন?
1: ভালো আছি, আপনারা কেমন আছেন?
0: একদম ভালো আছি। আর নদী নিয়ে আপনার ওখানকার যদি কিছু বলেন, নদীর আছে সামনে আছে কোনো কোনো নদীর নাম বলুন আপনার জায়গায় যেখানে রয়েছেন?
1: নদী তো আছে দূরে।
0: হ্যাঁ, কি নাম? আচ্ছা, যাই হোক, তো আপনি শুনতে থাকেন আমাদের আজকের যে বিষয়, নদী নিয়ে কিছু গল্প। একদম সাথে থাকুন। একদম অবশ্যই। আসলে আমাদের শহর বা গ্রামে রয়েছে অনেক নাম না জানা নদী, এবং বর্তমানে নদীগুলো অবশ্যই সংকটময় অবস্থায়। আর এই নদী শুধুমাত্র যে আমাদের ধারক বাহক তা তো নয়, এই জলধারা আমাদের সংস্কৃতি, আমাদের জীবন, আমাদের আবেগকে নিয়ে চলে। নদী নিয়ে শুনব আপনাদের কাছ থেকে আপনার শহর বা গ্রামের কিছু গল্প। তবে এবারে শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে বরসাত কি রাত ছায়াছবি থেকে এই গানটি।

0: ইতিমধ্যে গান শোনাতে শোনাতেই রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যাঁ দিদি ভাই নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার দুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল বলছিলাম।
0: হ্যাঁ প্রবীর বাবু, বলুন কেমন আছেন?
1: হ্যাঁ দিদি ভাই খুব ভালো আছি, আপনি কেমন আছেন দিদি ভাই?
0: এই তো রয়েছি, আর আপনাদের সাথে এখন রয়েছি কথা বলতে, ব্যস্ত। আর আপনার, আপনি যেখানে আছেন সেখানকার নদী কি নদীর নাম, যার নদী নিয়ে যদি বলেন?
1: আমাদের এইখানে আমার পাশেই হচ্ছে দামোদর নদী, মানে আর্মি ক্যাম্পের পেছনেই দামোদর নদী।
0: কতক্ষণ আপনার বাড়ি থেকে দূরে?
1: আমাদের বাড়ি থেকে আপনার 10-10 কিলোমিটার দামোদর নদী, আর 22 কিলোমিটার পরে হচ্ছে আপনার অজয় নদী,
0: আচ্ছা আচ্ছা,
1: আর আমার পাশেই হচ্ছে খড়ির নদী।
0: আচ্ছা, এবার প্রথম দুটো নদী সম্পর্কে তো জানি, পরের নদীটির নাম কি বললেন?
1: খড়ির নদী, খড়ির নদী দিদি ভাই।
0: আচ্ছা, তো এই নদীও আপনার বাড়ির থেকে অনেকটাই দূরে কি?
1: না না না না দিদি ভাই, আমার পাশে মানে আমার 10 হাত দূরে খড়ির নদী, মানে ওটা আমার মারো গ্রাম বলে একটা গ্রাম আছে দিদি ভাই,
0: আচ্ছা,
1: ওইটা গ্রাম, ওই গ্রাম থেকে নদীটা উৎপন্ন। তো আমাদের এইখানে ক্যানেলের মতন নদীটা আর কি, খড়ির নদীটা। কিন্তু আপনি যখনই ওই কালে ইয়ের দিকে যাবেন, নতুনহাট, তারপরে বর্ধমানের দিকে, ওই দিকটাতে কিন্তু নদীটা বিশাল রূপ ধারণ করেছে দিদি ভাই।
0: ও আচ্ছা।
1: হ্যাঁ,
0: আর মানে সারা বছরই তো যেহেতু ক্যানেলের, সারা বছরই জল থাকছে।
1: না ক্যানেলের নয়, ক্যানেলের মতন আর কি বললাম আর কি, কিন্তু ক্যানেল নয়, ওটা সারা বছরই জল থাকে। হ্যাঁ, তো বেশি জল থাকে না, ওই আমাদের হাঁটু জল আর কি, সেই হাঁটু জল একটা কবিতা আছে না।
0: আচ্ছা, আর নদী নিয়ে কোনো স্মৃতি বা নদী নিয়ে কিছু যদি পুরনো কোনো শৈশবের স্মৃতি যদি থাকে?
1: হ্যাঁ দিদি ভাই দেখুন, 78 সালে বন্যা যখন হয়েছিল, ওই দামোদর এত ফেঁপেছিল, আমার এক মাসির ছেলে ওই 78 সালের বন্যায় মারা গেছিল দিদি ভাই, খুব দুঃখজনক ব্যাপার। এবং পুরনো স্মৃতি, আজ আমার বয়স 60 বছর, আমার দাদারও বয়স ওই 61-62 বছর বয়স হতো, কিন্তু তখন ওর 18 বছর বয়স, তখন ও মারা যায় দিদি ভাই ওই নৌকায় করে সব, মানে ওর বাড়ি হচ্ছে আরামবাগে, তো আরামবাগে, হ্যাঁ, বাছানড়ি বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে তখন পুরো গ্রাম ভেসে গেছিল দিদি ভাই। তো ওই গ্রামে যখন ভেসে গেছিল, তখন আর কি ওই নদীকে নৌকায় করে সবাই যাচ্ছিল, তো যে নৌকাটার মধ্যে বাঁশ দিয়ে ঠেলে না, একটা বাঁশ থাকে বড় লম্বা, ওই বাঁশটা হাত থেকে ওর পড়ে গেছিল, নিয়ে সবাই বলছে বাঁশটা নেয় নাহলে তো নৌকোটা ঘুরে ওই জলে ডুবে যাবে। ওই জল তখন ঝাঁপ দিয়ে দিদি ভাই ওই বাঁশ আনতে গিয়ে আর এমন ঘুরপাতে পড়ে গেছিল বাস, আর দাদা ভাই আর আমার ফেলে নেই। তো সেই একটা দুঃখ দাদা দিদি ভাই, তো এই দুঃখটা নিয়ে সারা জীবন নদী দেখলেই আমার না ওই আতঙ্কটা একটা মনের মধ্যে আছে, এবং আজ অব্দি সেই আতঙ্ক নিয়ে আছি। হ্যাঁ, এবং
0: আসলে নদীর বন্যা টন্যায় বা খুব গভীর জলে এই যে কিছু ঘটনা ঘটে সেটা সত্যি খুবই মর্মদায়ক, তাই না? যে নদীর গভীরতা তো যথেষ্টই থাকে, এবং তাতে এমন কিছু ঘটনা যেটা আমাদের স্মৃতিতে রয়ে যায় চিরকালই, তাই না?
1: হ্যাঁ, এবং বন্যা,
0: হ্যালো হ্যালো হ্যালো, প্রবীরবাবুর সাথে হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হলো। তবে সত্যি নদীর সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে সবসময়ই যুক্ত থাকি, শহর হোক বা গ্রাম হোক, কিন্তু কিছু ঘটনা সত্যিই বেদনাদায়ক হয় এবং যা স্মৃতির পাতায় চিরকালই লেখা থাকে। তো রয়েছেন শ্রোতা বন্ধু। হ্যালো,
2: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি লক্ষ্মীনারায়ণ কান্দিলাল, বর্ধমান টাউন হল পাড়া থেকে বলছি দিদি ভাই।
0: হ্যাঁ, কেমন আছেন বলুন?
2: হ্যাঁ দিদি ভাই ভালো আছি।
0: আর আজকের তো অনুষ্ঠান শুনছেন, তো এই অনুষ্ঠানে বিষয় নিশ্চয় জেনেছেন?
2: হ্যাঁ নদী সম্বন্ধে বলতে বলছেন?
0: হ্যাঁ, মানে জানতে চাইছি আপনি যেখানে রয়েছেন সেখানে এমন অনেক নদী আছে যা আমাদের শ্রোতা বন্ধুকে এবং আমাকে জানান, তাহলে আমরা অনেকভাবে জানতেও পারবো। হ্যাঁ বলুন।
2: আমাদের বর্ধমানে সব থেকে এখানে নদী হচ্ছে গিয়ে দামোদর নদী, এবং বিশাল নদী, খুব বড় নদী।
0: হ্যাঁ হ্যাঁ,
2: দামোদর নদী। এবং আমরা ছোটবেলাতে বর্ষা হলে পরেই আমরা ওখানে ছুটতাম বাঁধ দেখতে, নদীতে বাঁধ দেখতে আমরা যেতাম।
0: আচ্ছা।
2: তখন তখন পায়ে হেঁটে হেঁটে যেতাম আমরা অনেকটা এখান থেকে, বাড়ি থেকে ধরুন কিছু হলো 5 কিলোমিটার দূরে।
0: আচ্ছা।
2: আর আরেকটা নদী আছে আমাদের টাউনের মধ্যে, সেটা হচ্ছে বাঁকা নদী।
0: আচ্ছা। এই নদীতে জল থাকে ভালোই সব সময়?
2: হ্যাঁ হ্যাঁ, জল থাকে, জল থাকে সব সময়, জল থাকে।
0: আচ্ছা। আর এই যে দামোদর নদী, এ সম্পর্কে তো আমরা সবই মানে সবাই জানি, সে তো মারাত্মক নদী যার বন্যায় খুবই সবাই মারাত্মকভাবে বিপদগ্রস্ত হতো। তো আপনার কোনো স্মৃতি আছে নদীর, ছোটবেলার কোনো নদী নিয়ে?
2: ওই তো আমি ছোটবেলায় বললাম তো, ছোটবেলাতে যখনই বর্ষাকালে বান হতো আমরা।
0: আরেকটা কথা জেনে নি যে আপনি কি সাঁতার জানেন?
2: হ্যাঁ আমি সাঁতার জানি।
0: বাহ, তাহলে তো হলো, কারণ সাঁতার জানাটা খুবই জরুরি এই সময়, তাই না?
2: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।
0: হ্যাঁ, আর যাই হোক, এই বাঁকা নদী হোক, এই বাঁকা নদী সম্পর্কেও আমরা জানলাম। আর এই বাঁকা নদী আপনার বাড়ি থেকে কত দূর?
2: বাঁকা নদী তো আমার বাড়ি থেকে এই 1.5 কিলোমিটার দূরে।
0: আচ্ছা। আর মানে এর পাশে কি মানে হাট ফাট বা মেলা টেলা বসে নাকি এমনি?
2: হ্যাঁ, বাঁকা নদীর পাড়ে বসে, মেলা বসে, প্রায় মেলা বসে ওখানে। হ্যাঁ, ওটা মেলার জন্য মাঠটা আছে।
0: আচ্ছা,
2: মেলার জন্য, এবং ওখানে সার্কাস হয়।
0: ও আচ্ছা আচ্ছা, তার মানে পাশে বিশাল যে চর বা মাঠটা রয়েছে সেখানেই বসে?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিরাট টাউনের মধ্যেই, একদম টাউনের মধ্যে, মিডল অফ দ্য টাউন।
0: ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ভাল লাগলো আপনার সাথে কথা বলে। সঙ্গে থাকুন।
2: হ্যাঁ নমস্কার
0: নমস্কার নমস্কার। জানছি আপনার শহর বা গ্রামের নানান নাম না জানা এবং জানা কিছু নদীর সম্পর্কে, তো আপনিও জানান আমাদের স্টুডিওতে 9434076705 এই নম্বরে ফোন করে। তবে ইতিমধ্যে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো হ্যালো,
3: নমস্কার
0: নমস্কার, কে বলছেন?
3: আমি সৌভিক কথা বলছিলাম কসবা থেকে।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কেমন আছেন বলুন?
3: আমি ভালো আছি, আপনি?
0: একদম ভালো আছি। আর হ্যাঁ, নদী নিয়ে কথা বলছিলাম, নদী তো খুব সংকটে এখন, তো কি মনে হয় আপনার লোকালয়ের নদী সম্পর্কে যদি বলেন?
3: যেহেতু আমি এখন বলতে গেলে সিটং এ রয়েছি, মানে দার্জিলিং দার্জিলিং এদিকে এরিয়াতে, নদী বলতে গেলে এখানে তিস্তা নদী আর কি।
0: আচ্ছা, আপনি এখন কোথায় রয়েছেন? শিটং?
3: আমি রয়েছি শিটং এ।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা।
3: হ্যাঁ
0: হ্যাঁ, বলুন।
3: কলকাতা যদি নদী, প্রথমত কলকাতা যদি নদী বলেন তাহলে তো ওই গঙ্গা নদী।
0: হুম হুম।
3: এখন যেখানে রয়েছি সেই নদী সম্বন্ধেই বলি, সেটা তিস্তা। মানে আমরা যখন তিস্তার পাশ দিয়ে যখন আসছিলাম আর কি, যখন জল দেখছিলাম একেবারে ভয়ঙ্কর, মানে স্রোত যেমন বেশি, মানে উপচে পড়ছে, মানে এবং কালকে বিশাল বৃষ্টি হয়েছে, বিশাল বৃষ্টি হয়েছে, এবং আজকে আরো ভয়ঙ্কর পরিস্থিতি আর কি।
0: তিস্তার রূপ দেখলেই ভয়ঙ্কর লাগে। হ্যাঁ, আর বর্ষার আরো একটু, বর্ষার সময়টা আরো আসুক, তখন তো তিস্তার রূপ তো মানে চোখে দেখা যায় না, এত ভয়ঙ্কর,
3: এত ভয়ঙ্কর হয়ে ওঠে আর কি। গঙ্গা নদীর কথা যদি বলি, গঙ্গা নদী করে অবশ্যই আমরা নৌকা ভ্রমণ বলুন বা যাই কিছু বলুন করেছি, এবং গঙ্গাতে আমরা, আমি একটুখানি ছোট দিকে আর কি, সেখানে আর কি ওই সাঁতার কাটা বলুন, এই বলুন, এগুলো ছোটবেলায় আর কি করতাম আর কি, বন্ধুদের সাথে আর কি, খুব মজা মজা হতো আর কি, বন্ধুদের সাথে সাঁতার কাটা ইয়ে করা ওখানে আর কি।
0: আচ্ছা, তাহলে মানে বাড়ির কাছাকাছি ছিল?
3: বাড়ির যে খুব কাছাকাছি ছিল তা না, এক বন্ধুর বাড়িতে গেছিলাম, তার বাড়ি গঙ্গার কাছাকাছি আর কি ছিল।
0: আচ্ছা,
3: ওইখান থেকে আমরা আর কি সাঁতার কাটা বলুন, হে বলুন, সবকিছু আর কি ইয়ে করতাম। ওইখান থেকেই মানে বন্ধুদের সাথে মজা করা, সাঁতার সাঁতার কাটা, এইসব জিনিসগুলো হতো আর কি, খুব মজা লাগতো। এবং এখন যদি বলেন গঙ্গাতে সেইভাবে যাওয়া হয় না, ওই সেরকম ভাবে আনন্দ করাই করা, তখন খুব আনন্দ হতো আর কি। নৌকা ভ্রমণ বলুন, এই পার থেকে ওই পারে যাওয়া বলুন, সবকিছুই বন্ধুর সাথে মজা মজা করা সবকিছুই হতো। নদী জিনিসটা এমন একটা, আপনি যেমন মানে নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু বলতে গেলে আমাদেরই সবসময় দায়িত্ব আর কি। আমরা নোংরা করে দিই অনেক সময়, দেখেছি আমরা নোংরা টুংরা করে দিই নিজের মতন করে। এই জিনিসগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর কি আমাদেরই দায়িত্ব।
0: এগুলো
3: কখনো মানে সবসময় আমরা দেখেছি অনেক সময় নদীতে অনেকে অনেক কিছু ফেলে দেয় আরকি, নৌকা ভ্রমণের সময় এই করার সময়, এগুলো না দিদি আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই
0: এগুলোই নদী দূষণ বা জল দূষণ ঘটায়।
3: হ্যাঁ ঘটাই আর কি, মানে অনেক সময় দেখেছি হয়তো যাচ্ছে হয়তো প্লাস্টিকের বোতল বলুন কেউ এত পাথর ফেলে দিল, এই জিনিসগুলো করা আমাদের মতো করে উচিত না। অনেকে দেখেছি কাগজপত্র আছে খাচ্ছে এখানে সেখানে নৌকা করে ভ্রমণ করছে হয়তো ফেলে দিল, এই জিনিসগুলো আমাদের সবসময় দেখে দেখে রাখা উচিত, নাহলে ভবিষ্যতে এই যে আমরা যে এত জল জমা দেখছি এত উপচে পড়ছে জল, এই কারণের জন্য কিন্তু হয়, এই যে বন্যা বলুন নানারকম বলুন এই জিনিসগুলো কিন্তু এই কারণের জন্য হয়। আমাদের দেখে রাখো যে গঙ্গা যে আস্তে আস্তে যে আমার দূষণ হয়ে যাচ্ছে কি কারণের জন্য, এই কারণের জন্যই তো আসল নদ। এবং অনেক সময় দেখা যায় যে তার যেই জায়গাটা যে পাওয়ার কথা সেই জায়গাটা মুখ হাতে বন্ধ করে দেওয়া হচ্ছে বা কোনো একটা কিছু না কিছু ইয়ে করে দেওয়া হচ্ছে, পরিবর্তন দিক পরিবর্তন করে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো আমাদের অন্তত খেয়াল রাখা উচিত দিদি আমার তো বলে।
0: একদম
3: এগুলোই বলবো।
0: একদম যাক ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
3: হ্যাঁ আর আজকে অনুষ্ঠানটা খুব সুন্দর, আজকে শুধু নদী নিয়ে তো কথা অবশ্যই বলছেন, আমি চাই যে আজকে অনুষ্ঠান থেকে অন্তত যদি এই একটা সচেতনমূলক যদি সবাই বার্তা বাড়ছে এই জিনিসটা যদি হয় তাহলে আমি মনে আজকে যদি সবাই সচেতন যদি হয় তাহলে আমি মনে করবো যে আজকে অনুষ্ঠানটা সত্যি একটা সার্থক টাইপের আর কি হলো আর কি দিদি।
0: একদম আসলে নদী দূষণ তো আমাদেরই ক্ষতি করছে সম্পূর্ণরূপে। একটা জিনিস আমার আপনার সাথে জানাই যে একটা চোখে পড়েছিল যখন যমুনা নদীর দূষণ দেখেছিলাম কি মারাত্মক। হ্যাঁ তো এই দূষণ যমুনা নদী বলুন গঙ্গা বলুন এগুলো আমাদেরই পুরো নদী দূষণ ঘটাচ্ছে। তো যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো, সঙ্গে থাকুন। সত্যি কথা বলতে কি যে নদীগুলো নানা কারণে আজ সত্যি একদম সংকটে, এবং উত্তরবঙ্গের কথা বললে এই তিস্তা তোর্ষা মহানন্দা জলঢাকা এসব নদী যখন বর্ষায় যেমন মানে এরা যেমন জীবন দেয়নি তেমন বন্যারও কারণ হয়ে ওঠে। তবু নদীর সঙ্গে আমাদের তো একটা অবিচ্ছেদ্য যোগাযোগ তো রয়েইছে, তাই কি না? তবে এবারে চলে যাই গানের পর্বে, শুনে নিই লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই গানটি।

0: লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন বরসাত কে রাত ছায় ছবি থেকে এই গানটি। রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: অনেকদিন পরে ফোন করছি।
0: কে বলছেন?
1: আমি মেঘলিমাস ব্লকের রানীহাট থেকে বিকাশ বলছি, বিকাশ রায়।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন বিকাশ বাবু, কেমন আছেন?
1: আছি ভালো। ভালো আছেন তো আপনি?
0: হ্যাঁ হ্যাঁ, একদম ভালো আছি। তবে সময়, হ্যাঁ সময় তো খুব অল্প, যদি আপনার নদী নিয়ে কিছু কথা বলি। হ্যাঁ বলুন।
1: হ্যাঁ বলবো বলবো বলবো। গানটা তো শুনলাম, নদিয়া কিনারে আমাদের ঘর। হ্যাঁ, নদীর নাম শুনেছেন তো?
0: হ্যাঁ অবশ্যই, বিখ্যাত একটা নদী। হ্যাঁ বলুন।
1: তিস্তা আমাদের মেঘলিগঞ্জ ব্লকের পাশে, জয়ী সেতু। অনেকে জয়ী সেতু দেখতে আসছে দিদি, খুব ভালো। হ্যাঁ, 3 কিলোমিটার আমাদের পশ্চিমবঙ্গের এটা দ্বিতীয় নদী, দ্বিতীয় ব্রিজ বলে আখ্যা পেয়েছে বললেন। তা ঠিক আমার জানা নাই, কিন্তু ব্রিজটা খুব বড়।
0: আচ্ছা,
1: কিন্তু আমি প্রথমে বলি, শ্রোতাদের সুযোগ দিয়েছে ওই সেদিন দেখলে সব থেকে একদম শ্রোতা নতুন ফোন করেছে, যার জন্য দেরিতে ফোন করি।
0: আচ্ছা,
1: আর একটা কথা বলি নদীদের নিয়ে, নদীদের যেমন আমরা নদী মাতৃক দেশ বলি বাংলাদেশকে, আমাদেরও দেশে নদী আছে, সবচেয়ে বড় ব্যাপার, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। নদী যে আমাদের, এবং ভালোর জন্যও শ্রদ্ধা জানাই, বিপর্যয় থেকে বাঁচার জন্য শ্রদ্ধা জানাই, নাকি?
0: একদমই একদমই।
1: বলবো না, সবাই আমরা যেন কথা বলতে পারি এই লাইব্রেরি ফোনে। আর নদী আমাদের ক্ষতি করেছে, জল ঢাকা 2 বছর আগে শুনেছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ,
1: বিরাট একটা।

0: সহ বন্যা হয়েছে, কিন্তু এটা আমার খুব সুখের বিষয়, ওখানে মা কালীর মন্দিরটা ভাঙতে পারেনি গো, টিলার মতো হয়েছিল।
1: হ্যাঁ, এই ধরনের হ্যাঁ অনেক তথ্য আমরা নানানভাবে পাই যে হয়তো সেই সেই জায়গাটায় দেবতার স্থান রয়েছে বা দেবদেবী, নদীর স্রোত সেই জায়গাটাকে কিন্তু ক্ষতি না করে দিক পরিবর্তন করে।
0: আমাদের খুব ভাবনা বলে যে ক্ষতি হয়েছে, মানুষ মরেছে, গরু ছাগল সব ভেসে গিয়েছে এই জায়গাটা নদীর উপর।
1: একদম, যাই হোক,
0: সমাজে আলোচনা শেষ করি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।
1: একদম, আপনিও ভালো থাকবেন, একদম, নমস্কার, নমস্কার। আসলে নদী দূষণ রোধ করতে আমাদের সবাইকেই না সচেতন হতে হবে, এই আবর্জনা ফেলা, প্লাস্টিকের ব্যবহার এগুলো বন্ধ করতে হবে, কারণ নদী পরিষ্কার রাখা কি শুধুই সরকারের কর্তব্য? তা তো নয়, এ আমাদের, আর এটি রক্ষা করাও আমাদেরই সকলের দায়িত্ব। তাই সময় একদমই কম, শুধু এইটুকুই বলবো যে নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলে বাঁচবে আমাদের ভবিষ্যৎ। শেষ করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান, আবার আগামীকাল, নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী জুবিন গর্গ।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নীতি আয়োগের একাদশতম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, এনডিএ সরকারের সময়কালে ১২ বছরে ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে এটি প্রমাণিত সরকারের নীতিগুলি সঠিক রয়েছে এবং এর দিক নির্দেশনাও সঠিক। আইসিসি তার সদস্য সংস্থাগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গে ১,০০০ কোটি টাকার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানের উদ্যোগের মধ্যে মার্কিন সেনা ইরানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালিয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে এই বৈঠক হবে। বিকশিত ভারত লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর টিম ইন্ডিয়ার ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে এই বৈঠকে লিঙ্গ, বয়স, আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে দেশবাসীর উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরাজ্যপালরা নীতি আয়োগের এদিনের বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের ১৪০ কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। গতকাল সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের ওপর তাদের আস্থা অর্পণ করেছে। ২০১৪ সালের আশায় উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে, যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই ১২ বছরের সময়কালে ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত হয়েছেন। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে এই নীতিগুলি সঠিক ছিল এবং এর দিক নির্দেশনাও সঠিক। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। ২০১৪ সালের আগের দশকগুলিতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা ও অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। তিনি বলেন, জনগণ এখন একটি স্থিতিশীল সরকারের কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং এর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার প্রশংসা করছে।
1: ২০১৪ কে পহলে কে কই দশক বহুত অস্থিরতা আর উথল পুথল সে ভরে হুয়ে থে, ইসকা দেশ কো বহুত নুকসান ভি উঠানা পড়া। লেকিন আব দেশ কি জনতা এক স্থির সরকার কা কাম ভি দেখ রহি হ্যায় আর উসকি নির্ণায়ক ক্ষমতাওঁ কি প্রশংসক ভি হ্যায়। মে আজ দেশ কি মহান জনতা কো ভি নমন করতা হুঁ, জনতা জনার্দন কা আভার ব্যক্ত করতা হুঁ।
0: শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেছেন এবং অলিম্পিকের জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এনডিএ জোটের বৈঠকে প্রধানমন্ত্রী ভারতীয় তরুণ ক্রীড়াবিদদের কৃতিত্ব এবং দেশের ক্রীড়াক্ষেত্রের ক্রমবৃদ্ধির মতো বিষয়গুলি তুলে ধরেন। আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আরও বড় লক্ষ্য পূরণের কথাও বলেছেন শ্রী মোদী। ভারত ক্রমশ পেশাদার খেলাধুলার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এবং যুব সমাজ এক্ষেত্রে অসাধারণ সাফল্য পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বিশ্ব ক্রীড়াক্ষেত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারত ক্রমে বিশ্ব ক্রীড়াক্ষেত্রের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এবং আগামী দিনে এই খ্যাতি আরও সুদৃঢ় হবে বলে প্রধানমন্ত্রীর আশা। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ২০২৪ ও ২০২৫ সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং ২০২৪ ও ২০২৫ সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার ঘোষণা করেছে। নাটকে অনন্য অবদানের জন্য এবার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেলেন তেপান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তথা সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের প্রদেশ সমিতির সহসভাপতি কল্লোল ভট্টাচার্য। তিনি আকাশবাণীকে জানান,
2: এই সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড সম্মানটা পেয়ে খুবই ভালো লাগছে। ভাবিনি যে এই রকমের একটা সম্মান আমি পাবো। প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে একটা থিয়েটারের কাজ করা শুরু করেছিলাম এবং সেখানেই বিগত ৩০ বছর ধরে কাজ করে চলেছি। তেপান্তর নাট্যগ্রাম, যেটা আজকে আমাদের সারা দেশেই পরিচিত একটা জায়গা, গ্রামে বসেও ভালো কাজ করা যায়, সেই কাজকে সর্বভারতীয় স্তরে আন্তর্জাতিক ক্ষেত্রেও পৌঁছে দেওয়া যায়।
0: পুরুলিয়ার বালিগড়ার নৃপেন সহিস ছৌ নাচের জন্য পুরস্কৃত হচ্ছেন। এছাড়াও 30 বছর ধরে ভরতনাট্যমের সঙ্গে যুক্ত রাহুল দেব মণ্ডল 2024 উস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাহুল আকাশবাণীকে জানিয়েছেন, দক্ষিণ ভারতের গণ্ডি ছাড়িয়ে নতুন প্রজন্মের কাছে ভরতনাট্যম এর প্রচার এবং প্রসার তার মূল লক্ষ্য।
3: ভরতনাট্যম নৃত্যের যে প্রচার এবং প্রসার, সেটা দক্ষিণ ভারতকে ছাড়িয়ে আমাদের যে নর্থ ইস্ট ইন্ডিয়া, এই সমস্ত দিকে এবং নর্থ ইন্ডিয়ায় এটাকে প্রসার করা এবং সেই প্রসারতাকে আরো বেশি আগামী প্রজন্মের কাছে নিয়ে যাওয়া, এটাই আমার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য।
0: একটি বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত নাটক একাডেমির সভাপতি এই পুরস্কারগুলি প্রদান করবেন। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ICC তার সদস্য সংস্থাগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গে 1,00,000,000 টাকার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের ফলে বিভিন্ন সুযোগের প্রতি শিল্পমহলের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন ঘটেছে। ICC সভাপতি ব্রিজভূষণ আগরওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর মধ্যে নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। ICC মনে করে, পশ্চিমবঙ্গে নতুন করে আশাবাদ ও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা অর্থনৈতিক প্রগতিকে ত্বরান্বিত করতে এবং বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে রাজ্যের অবস্থান সুদৃঢ় করতে সহায়তা করবে। এই বৈঠকে শিল্পমহল ও সরকারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্তরে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগকে কাজে লাগানোর নানা বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। রাজ্যের উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করার লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ICC। 1925 সালে ঘনশ্যাম দাস বিড়লা সহ বাণিজ্য মহলের প্রথম সারির ব্যবসায়ীরা ICC প্রতিষ্ঠা করেন। এটি ভারতের অন্যতম প্রাচীন শিল্প সংগঠন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধাবসানের লক্ষ্যে আবারও আলোচনা শুরু করার উদ্যোগ সত্ত্বেও তেহরানের হামলার জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বাহরিন, কুয়েত, জর্ডান থেকে মার্কিন সেনাবাহিনী আক্রমণ হানে। ইরানের সংবাদ মাধ্যমের সূত্রে সেদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, মিনাব ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আলোচনা থেমে থাকার জন্য সেদেশকে চরম মূল্য দিতে হবে। 16 বছর বয়সী কমদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে নতুন আইন এনেছে কানাডা সরকার। আইনে বলা হয়েছে, সংস্থাগুলিকে আগে প্রমাণ করতে হবে যে নাবালকদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিরাপদ। বিশ্বজুড়ে তেলের সংকটের মধ্যে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে জাপান বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শিওয়াজিকি কারিওয়ার একটি চুল্লি আবারও চালু করেছে। 2011 সালে ফুকুশিমা বিপর্যয়ের পর জাপানের 54টি চুল্লির মধ্যে মাত্র 15টি আবারও চালু করা হয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালাম, মাহে, ওড়িশা, হিমালয়ের পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, গোয়া এবং তামিলনাড়ুতে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। একটি প্রতিবেদন।
4: ভুবনজোড়া আবেগ আর উন্মাদনার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ফুটবলের রাজস্ব যজ্ঞ। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সর্বাধিক 48টি দেশ 12টি গ্রুপে অংশ নিতে চলেছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ছাড়াও সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দল যাবে রাউন্ড 32-এ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো 3টি দেশ এই প্রথম যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। 3 দেশের 16টি স্টেডিয়ামে হবে মোট 104টি ম্যাচ। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে 8টি দেশ কাপ জয় করেছে। এখনও পর্যন্ত ব্রাজিল সর্বাধিক 5 বার, ইতালি ও জার্মানি 4 বার, আর্জেন্টিনা 3 বার, ফ্রান্স ও উরুগুয়ে 2 বার করে, ইংল্যান্ড ও স্পেন 1 বার করে বিশ্বকাপ জিতেছে। এবার কি নতুন কোনো দেশ বিশ্বসেরা শিরোপা পেতে চলেছে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে 19 জুলাই ফাইনালে। সারা বিশ্বের সঙ্গে ফুটবল আবেগে ভাসছে বাংলাও। শহর কলকাতা থেকে পাহাড়, বাঙালি বিভক্ত ব্রাজিল ও আর্জেন্টিনায়, তবে শুধু ব্রাজিল আর্জেন্টিনাতেই সীমাবদ্ধ নেই বাংলার ফুটবল আবেগ, ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগালের সমর্থনও রয়েছে এই বাংলার বুকে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকদের রক্তে এখন সংক্রমিত বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ নীতি আয়োগের 21তম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, এনডিএ সরকারের সময়কালে ১২ বছরে ১৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে এটি প্রমাণিত সরকারের নীতিগুলি সঠিক রয়েছে এবং এর দিক নির্দেশনাও সঠিক। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ ১০:১০।
5: জেলার চিঠি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। গ্রীষ্মের তীব্র দাবদাহে কার্যত হাঁসফাঁস অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে। জুনের শুরুতেই তাপমাত্রার পারদ চড়েছে অস্বাভাবিকভাবে, যার প্রভাব পড়েছে জনজীবনের প্রতিটি ক্ষেত্রে। জেলার বিস্তীর্ণ গ্রামীণ এলাকা থেকে শুরু করে সুন্দরবনের দ্বীপাঞ্চল সবখানেই দেখা দিয়েছে পানীয় জলের সংকট। পুকুর, বিল ও ছোট জলাশয়গুলির অধিকাংশই শুকিয়ে যাওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। সুন্দরবনের বহু এলাকায় পানীয় জলের অভাব আরও প্রকট হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। অতিরিক্ত গরমের কারণে জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে সকালবেলা পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে গতকাল আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুপুরের দিকে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে ভবনের একটি অংশে। দমকলের একাধিক ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। পরিবেশ ও জলবায়ু নিয়ে উদ্বেগের মধ্যেই জেলার নামখানায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দক্ষিণ চব্বিশ পরগনার মূল অনুষ্ঠান হয় নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষা সদনে। একটি গাছ মায়ের নামে কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা, দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং বৃহত্তর সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়। স্থানীয় বাসিন্দা, ছাত্রছাত্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। বিশ্ব সাইকেল দিবসও জেলার বিভিন্ন মহকুমায় উৎসাহের সঙ্গে পালিত হয়েছে। সাইকেল র্যালির মাধ্যমে পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থা গ্রহণের বার্তা দেওয়া হয়। পড়ুয়া থেকে সাধারণ মানুষ অনেকেই এই উদ্যোগে অংশ নিয়ে দূষণমুক্ত পরিবেশ গঠনের আহ্বান জানান। তবে কুলতলির ঘটনা জেলার নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে। তদন্তে উঠে এসছে দালালদের মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পেরিয়ে তারা ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কয়েক বছর ধরে কুলতলির একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এই ঘটনার পিছনে বৃহত্তর কোনো পাচার বা অনুপ্রবেশ চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে সুন্দরবনে পরপর বাঘের হামলায় আতঙ্ক ছড়িয়েছে উপকূলবর্তী অঞ্চলে। মাত্র ৩ দিনের ব্যবধানে ২ মৎস্যজীবীর মৃত্যু, ১ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় বনজীবী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে। মৃতদের পরিবার ক্ষতিপূরণ ও সরকারি সহায়তার দাবি জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, খাদ্যের সংকট এবং মানুষের ক্রমবর্ধমান বন নির্ভরতা মানুষ বাঘ সংঘাত বৃদ্ধির অন্যতম কারণ। বর্ষা আসন্ন হওয়ায় গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে দুর্বল নদী ও সমুদ্র বাঁধ দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম বড় সমস্যা। সেই প্রেক্ষাপটে জেলার নবনির্বাচিত বিজেপি বিধায়করা বিভিন্ন এলাকায় বাঁধ পরিদর্শন করছেন। দ্রুত মেরামতির আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকও করছেন তারা। দাবদাহ, জলসংকট, পরিবেশ রক্ষার বার্তা, সীমান্ত নিরাপত্তা, বাঘের হামলা এবং বর্ষার প্রস্তুতি সব মিলিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা আজ একাধিক চ্যালেঞ্জ ও সম্ভাবনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আগামী দিনগুলিতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং জনসচেতনতার উপরই অনেকটা নির্ভর করবে জেলার ভবিষ্যৎ পরিস্থিতি। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।
6: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনবেন ললিত এবং জনপুরী রাগে সরোদ, শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান।

এতক্ষণ শুনলেন ললিত রাগে শরৎবাদন শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান। এবারে শুনবেন জনপুরী রাগে শরৎ শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনলেন ললিত এবং জনপুরীর রাগে সরোদ, শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান, আকাশবাণী শিলিগুড়ি।

0: आकाशवाणी एट 90। আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

0: आपका डीडी फ्री डिश।
1: आकाशवाणी शिलीगुड़ी এবারে শুনবেন সন্তোষ সেনগুপ্তর কণ্ঠে অতুল প্রসাদের গান।

শুনলেন অতুল প্রসাদের গান সন্তোষ সেনগুপ্তর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি। আজ শুনবেন পর্ব নম্বর ১৩০৪।

0: নমস্কার, হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা চলে এসেছি কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে, এবং আজ আমি রয়েছি স্টুডিওতে দেবশ্রী, এবং
1: আমি আছি বৈশালী আপনাদের সাথে এই আড্ডাতে।
0: এবং আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, খানিকটা আন্দাজ হয়তো আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন, সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। প্রতীক্ষার অবসান, আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। চার বছর ধরে অপেক্ষা করে থাকেন বিশ্বের ফুটবল প্রেমীরা। প্রথম ম্যাচে নামছে তিন আয়োজক দেশের অন্যতম মেক্সিকো, বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। খেলা আজ রাত 12:30 থেকে, তাই তো বৈশালী?
1: একদম। ফিফা বিশ্বকাপ মানেই তো ফুটবলের মহোৎসব, আর এই ফুটবল হচ্ছে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম, আর ফিফা বিশ্বকাপ সেই খেলার সর্বোচ্চ আসর। আর আমরা সকলেই, এবং আমি তুমি এবং আমাদের অগণিত শ্রোতা বন্ধুরা কিন্তু আবেগে ভাসমান, তাই কি না?
0: একদম তাই। এবং আপনারা যারা আমাদেরকে ফোন করতে চান ফিফা বিশ্বকাপ ফুটবল এ বিষয়ে, আপনারা কি বলতে চান, আপনাদের আবেগের জায়গা থেকে কি আমাদেরকে জানাতে চান, সেই জন্য আমাদের কিন্তু ফোন করতে হবে 9433।

এই নম্বরে আমরা রয়েছে লাইভ ফোনের অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আজ আমরা বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলছি।

0: বৈশালী, আমাদের সঙ্গে কিন্তু একজন শ্রোতা বন্ধু ইতিমধ্যে জুড়ে গিয়েছেন, দেখিনি কে রয়েছেন।
1: একদম।
0: হ্যালো।
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ পরিতোষ বাবু, আপনি ফুটবল নিয়ে কি বলতে চান আমাদের? আজকে আজ থেকে শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, কিছু বলতে চান? আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, নমস্কার। হ্যাঁ বৈশালী,
1: বলছিলাম যে এই যে বিশ্বকাপ, এটা তো শুধুমাত্র যে একটা প্রতিযোগিতা তা তো নয়,
0: একদম না।
1: দেশ, ভাষা, সংস্কৃতির আমরা সবাই প্রত্যেককে প্রত্যেকের একটা সুতোই বেঁধে ফেলে, এই এত আনন্দ, মানে আর বিশ্বকাপের সময় গ্রাম, শহর, পাড়া সব জায়গায় ফুটবল উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, তাই কি?
0: এবং প্রত্যেকের মধ্যে কিন্তু একটা উন্মাদনা যে লিওনেল মেসির আর্জেন্টিনা কি পারবে টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হতে, কিংবা বিশ্বজয়ের অধরা স্বপ্ন কি পূরণ হবে রোনাল্ডোর, ব্রাজিলের 24 বছরের অপেক্ষার কি অবসান হবে, এসব নানা প্রশ্নের মুখোমুখি কিন্তু আমরা আজ দাঁড়িয়ে। আজ প্রথম খেলা রয়েছে রাত ভারতীয় সময় রাত 12:30টায়, আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
3: নমস্কার।
0: হ্যাঁ বলুন। বিশ্বকাপ ফুটবল, হ্যাঁ
3: আজকে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে বাঙালি তো আদরে খেলার নাম ফুটবল, যদি করতে পারেনি, তবে ফুটবলের ইতিহাস নিয়ে আমি বলি, আমাদের যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল তখন কিন্তু আমরা এই ফুটবল দিয়েই কিন্তু ইংরেজদের, আমরা খালি পায়ে খেলে ইংরেজদের পরাজয় করেছিলাম, সেদিনের কথা আমাদের মনে থাকার কথা, বা ইতিহাসে সেটা লেখা আছে। আর আজকের দিনে আমি একটা বলি, ওই শিলিগুড়ির মেয়ে সাংবাদিক, তিনি কিন্তু পুরোটাই এই বিশ্বকাপ ফুটবল যেটা হবে উনি কিন্তু সাংবাদিক হিসাবে পুরোটাই কভার করবেন, এটা মনে আমরা জানেন মনে হয়। এই মুহূর্তে নামটা আমি বলতে পারলাম না, আমি কালকে দেখছিলাম,
0: এটা খুব সুন্দর একটি তথ্য কিন্তু আমাদের জানালেন আপনি, ভীষণ আমরা সমৃদ্ধ হলাম। এভাবেই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আজ আমরা কথা বলছি বিশ্বকাপ ফুটবল 2026। ধন্যবাদ আপনাকে
1: দেবশ্রী। যেটা বলছিলাম যে এবার অন্যান্যবার 32টি দেশ দল এভাবে খেলে, কিন্তু এবারে 32টি দলের পরিবর্তে 48টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছে।
0: একদম। আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু, একটু দেখিনি কে রয়েছেন, নমস্কার। নমস্কার, হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন, আজকে ফুটবল নিয়ে আপনার কি উন্মাদনা, কি আবেগের জায়গা রয়েছে, যদি একটু আপনি আমাদের সাথে ভাগ করে নেন আপনার আপনার সেই চিন্তাধারা। বিষয়টা হচ্ছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 আজ থেকে শুরু হচ্ছে, এবং তার ফলে কি হয়, ফুটবল প্রেমী মানুষদের মধ্যে যে 4 বছরের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান কিন্তু ঘটতে চলেছে।
2: এবার
0: হ্যাঁ, অপেক্ষার প্রহর গোনা শেষ আর বোধনের অপেক্ষা, আগামী 45 দিন ধরে কিন্তু এই খেলা চলবে,
1: এবং 90 মিনিটের খেলা হলেও এ কিন্তু ভীষণ আবেগের, আর সেই আবেগটার কথা।
0: এবং আপনার ছোটবেলারও কোনো স্মৃতি থাকতে পারে ফুটবলকে ঘিরে, সেটাও বলতে পারেন আমাদেরকে?
2: হ্যাঁ দিদি ভাই, দুজন আপনাদেরকে দুজনকে নমস্কার
1: জানাই। নমস্কার।
2: দেখুন দিদি ভাই, আমাদের জীবনে যদি আপনার খেলা ছোট থেকে যদি বাচ্চাদেরকে সেইভাবে আমাদের তবেই কিন্তু আমরা

0: σε επαφή εγώ το πάω. Κάνα.
1: বিশ্বজিৎ বাবুর কথা কিন্তু একটুখানি কেটে কেটে আসছে। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে ফোন করতে চান 9434076705, আমরা কথা বলছি ফিফা বিশ্বকাপ 2026, আজকে তার ওপেনিং এবং উদ্বোধনী অনুষ্ঠান, এবং তার আগে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে প্রথম খেলা রয়েছে আজ রাত ভারতীয় সময় অনুযায়ী রাত 12:30টায় মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার দলের মধ্যে। বৈশালী, একটু বলে দাও এই খেলা যারা দেখতে চান, উপভোগ করতে চান, তারা কোথায় দেখবেন?
2: হ্যাঁ, তারা ডিডি ফ্রি ডিশ, সেখানে আপনারা দেখতে পারবেন। এছাড়া
1: ডিডি স্পোর্টস চ্যানেলে রয়েছে, যাদের ডিডি ফ্রি ডিশের সঙ্গে যারা সংযোগ রয়েছে যাদের, তারা কিন্তু ডিডি স্পোর্টস চ্যানেলে এটি দেখতে পাবে। আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু, নমস্কার।
3: বাচ্চাদেরকে মোবাইল দিয়ে বসিয়ে দিচ্ছি আর তারা খেলাধুলার প্রতি আসক্তটা ভুলে যাচ্ছে, এমন ভাবে মানে দেখুন এখন বাচ্চা ছেলেরা যদি খাবার খায় তাহলে কিন্তু ফোনটা চালিয়ে দিতে হবে, ফোনটা চালিয়ে দিলে তাহলেই খাচ্ছে, নাহলে কিন্তু খাচ্ছে না, খেলে উঠছে বলছে না খাবো না খেতে নাই
1: একদম।
3: আর আমরা এখন বাচ্চা ছেলেদেরকে যখনই মাঠে নিয়ে যাচ্ছি না, দু পাক দৌড়ে বলছে যে না দাদু আর পারবো না বসে বসে বসতে, তো এই যে তাদের মধ্যে এত মানে অলসতা এসে গেছে, আমাদের জীবনে কোনোদিন অলসতা ছিল না, মানে লুকিয়ে পালিয়ে যেতাম যে কতক্ষণ খেলবো কতক্ষণে স্কুল থেকে পালিয়ে আসবো।
1: ঠিক ঠিক, আসলে আমাদের বিনোদনের তো আর কোনো মাধ্যম তেমন ছিল না, তাই না? আমাদের যখন ছোটবেলায় বা আপনাদের ছোটবেলায় আরো সেই আগের কথা, এবং আজকে কিন্তু একটি বিশেষ দিনও প্রবীর বাবু, আজ আন্তর্জাতিক খেলা দিবস।
3: হ্যাঁ দিদি ভাই, মাধ্যম ছিল রেডিও ছিল, আমি তো রেডিও খেলাধুলা করে এসে রেডিও
1: এখনকার মতন এই যে হ্যাঁ বললাম এখনকার দিনের মতো এত রকম অপশন ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে প্রবীর বাবু, হ্যাঁ সঙ্গে থাকুন, একদম একদম, ঠিক ঠিক।
2: আসলে উনি বলতে চাইছেন যে ক্রিকেট ফুটবল ভলিবল এগুলো তো এই সমস্ত খেলাগুলোই তো আমাদের ইতিবাচক প্রভাব ফেলে, আর শিশুদের তো অবশ্যই, তাই কি না?
1: একদম তাই।
2: আর আন্তর্জাতিক খেলা দিবস আজ,
1: পাশাপাশি ফিফা বিশ্বকাপ 2026
2: মানে সূচনা দিবস,
1: একদম। আজকে উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচ অবশ্যই। আমাদের সঙ্গে আরো একজন, হ্যালো,
4: নমস্কার দিদি ভাই, আমার ফোনটা যখন কেটে গেল
1: আমি
4: আবার শুনলাম।
1: হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলছেন তো?
4: এবার শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, আপনি একটু বলুন কি বলতে চাইছেন সংক্ষেপে।
4: হ্যাঁ দিদি ভাই দেখুন, আমাদের এই খেলাধুলা যদি রীতিমতো আমরা ছোটতে যেমন করেছি সেরকম যদি আমাদের ছেলে মেয়েদেরকে সেই শিক্ষা দিতে পারি, কিন্তু শিক্ষা যে দেবো দিদি ভাই, রীতিমতো গ্রাউন্ড নেই, পর্যাপ্ত আপনার সময় নেই, তারপর সব মানুষের মধ্যে একটাই চিন্তাধারা যে ছেলেকে গ্র্যাজুয়েট করতে হবে, ছেলেকে এমটেক করতে হবে, বিটেক করতে হবে, এই যে সমস্ত চিন্তাধারাগুলো, এইগুলো কিন্তু আমাদের মোটেই মনের মধ্যে রাখলে হবে না, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে,
1: একদম শিক্ষা পড়াশোনার পাশাপাশি
4: যেতাম
1: শরীর চর্চা বা খেলাধুলোর কতটা গুরুত্ব আছে বলো,
2: একদম নিয়মিত খেলাধুলো, ফিট

0: আমাদের সাথে অনেক শ্রোতা বন্ধু জুড়ে যাচ্ছেন, মাঝে মাঝেই তাদের মন্তব্য জানাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু।
1: হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন?
2: আমি নিতাই রায় বলছি, শিলিগুড়ি বাঘাযতীন পার্ক।
1: হ্যাঁ বলুন বলুন। কি আজ তো
2: কথা হয়েছে আজকে ফিফার বিশ্বকাপ?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
2: এই খেলাটা যখন শুরু হয় তখন তো আমরা সারা রাত জেগে জেগে খেলাটা দেখতাম।
1: হুম হুম
2: দেখি,
1: হুম
2: বয়স হয়ে গেছে, এখন পারি না,
1: হুম
2: এখন 75 বছর বয়স। আমি
1: আচ্ছা
2: ফুটবল খেলায় মোটামুটি ভালো ছিলাম, খুব একটা ভালো বলবো না, তো মোটামুটি
1: হুম
2: আমাদের দুটো ক্লাবের সঙ্গে আমি যুক্ত ছিলাম। তবে এখন বাচ্চাদের যে কথাটা হচ্ছে আর কি,
1: হুম
2: এখনকার বাচ্চাদের একটা সব থেকে বড় কথা মার তো নাই, সেটাও তো একটা ঠিক।
1: হুম
2: তারপরে শিক্ষা ব্যবস্থা যেটা হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার পিছনে দৌড়াতে দৌড়াতে এখনকার বাচ্চা কাচ্চাদের খেলাধুলার
1: সময়ের
2: কথাটা
1: অভাব। কিন্তু
2: এইসব
1: খেলা,
2: ব্যাপারগুলো। তারপরে এখনকার ছেলে মেয়েরাই মোবাইলে আসক্ত হয়ে
1: হুম
2: খেলাধুলাটাকে ছেড়ে দিয়েছে,
1: হুম
2: আর তারপর গার্জিয়ানরাও বাচ্চাদের পিছনে এমন ভাবে লেগে থাকে, এই করো সেই করো, এইটা করো
1: হুম
2: সেটা করো,
1: হুম
2: খেলাধুলার কথা আর মুখেই আনে না, এবং
1: হুম
2: খেলাধুলার সেটা তারাও ভুলে যায়।
1: একদম
2: এইটাই সবচেয়ে বড় অসুবিধা হয়ে
0: একদম।
2: গেছে।
0: অনেক ধন্যবাদ আপনাকে নিতাইবাবু, আপনার মূল্যবান মতামতের জন্য। হ্যাঁ বৈশালী,
1: হ্যাঁ
0: আমরা রয়েছি কিছু কথা কিছু গানে, এবং আজ আমরা কথা বলছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এবং
1: এবং তার সাথে সাথে আন্তর্জাতিক খেলা দিবস, তাই কি
0: একদম,
1: না?
0: এবং আজকে সেই বিখ্যাত গানটি যেটি সাকিরা গেয়েছেন তার একটুখানি ঝলক আমরা তুলে ধরি আমাদের শ্রোতা বন্ধুদের সামনে।

0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি কিছু কথায় কিছু গানে। আমি রয়েছি আপনাদের সাথে দেবশ্রী, আমার সাথে রয়েছে বৈশালী, ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গেছেন একজন শ্রোতা বন্ধু।
1: একদম। হ্যালো।
2: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
1: হ্যাঁ অম্বিকা দি, কেমন আছেন বলুন?
2: হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন?
1: একদম
0: ভীষণ ভালো আছি। আর আজকে ফুটবল খেলা নিয়ে কিন্তু কথা হচ্ছে, আপনি কি বলবেন? বাঙালির একটা আবেগের বড় জায়গা জুড়ে রয়েছে ফুটবল।
2: বলুন। ফুটবল আজ থেকেই আরম্ভ হচ্ছে বিশ্বকাপ ফুটবল, আর কয়েক ঘন্টার অপেক্ষা। তো দেখুন, আমাদের এখানেও প্রত্যেক বছর ফুটবল টুর্নামেন্ট হয়, এবং এটা শুনে আসছি মানে 80 সাল থেকে এই মানে ফুটবল খেলাটা আরম্ভ হয়েছে। তো মানে বড়দের মুখ থেকে আমরা শুনে আসছি, তখনও হয়তো আমাদের আমাদের জন্ম হয়নি। তো যাই হোক, তো খুব ভালো লাগে ফুটবল খেলা দেখতে। আর এখনকার ছেলেরা দেখবেন খেলার দিকে তাদের আসক্তিটা অনেকটাই কমে গিয়েছে, এই কারণেই, কারণ এই মোবাইল এসে যাওয়াতে বাচ্চারা খুব মোবাইলে গেম খেলাতে এখন মত্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আমাদেরকে অভিভাবকদেরই চেষ্টা করতে হবে যাতে তারা মাঠমুখী হয়, মাঠে যায়, খেলাধুলো করে। খেলাটা তো শুধু নিছকই একটা মজা নয়, খেলা হচ্ছে
0: একদম। অনেক ধন্যবাদ অম্বিকা দেবী আপনাকে এত সুন্দর মতামতের জন্য, অনেক ধন্যবাদ। হ্যাঁ বৈশালী, আজ এইবার আমাদের যে প্রথম এই 48টি দলের বিশ্বকাপ, যেটা তুমি বলছিলে 12টি গ্রুপ, 104টি ম্যাচ, 16টি কেন্দ্র, ঘরের মাঠে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যে খেলাটি আজ রয়েছে ঠিক রাত
1: 12:30 এবং তাই চোখ রাখুন ডিডি ফ্রি ডিশের ডিডি স্পোর্টস চ্যানেলে।
0: হ্যাঁ, আমরা বিশ্বকাপ 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ সে সমস্ত সংক্রান্ত গান শুনছি। এবারে আমরা একটা বাংলা আধুনিক গান শুনিনি, কিন্তু তার আগে রয়েছেন আমাদের সাথে আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
3: নমস্কার,
1: কে বলছেন?
0: প্রফুল্ল বাবু বলছেন, তাই তো? বলুন, ফুটবল খেলা নিয়ে কি বলবেন?
3: খেলা তো আজকে তো বিকেল 4টায় তো ফিফা বিশ্বকাপ খেলা শুরু হচ্ছে।
0: 4টায় নয়, আমাদের ভারতীয় সময় অনুযায়ী প্রথম ম্যাচটি রয়েছে 12:30। তার আগে অবশ্যই উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, আপনি দেখতে পাবেন এই অনুষ্ঠান যদি ডিডি স্পোর্টস চ্যানেলে। ঠিক,
3: আমাদের কি ভারতের কোন দল এখানে প্রতিযোগিতা করবে মনে হয় নাই না?
1: আজ তো রয়েছে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার খেলা। তো 12:30।
0: হ্যাঁ, আসলে আমাদের এই খেলার ফুটবল খেলা নিয়ে উন্মাদনা উত্তেজনা সেটা তো আমাদের মধ্যে সবসময় থাকে, তাই না? এবং 4 বছর পরপর আমরা এই খেলার জন্য অপেক্ষা করে থাকি। বৈশালী, চলো একটি বাংলা আধুনিক গান শুনে নিই ঈশিতার কণ্ঠে।
1: একদম,
0: চলো।

0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি লাইফফোনিন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আমাদের অনুষ্ঠানের সময়ও প্রায় শেষের পথে। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের অনুষ্ঠানে ফোন করেননি অথচ ফোন করতে চান, তারা 9434076705 এই নম্বরে অবশ্যই ফোন করুন এবং জানান ফুটবলকে ঘিরে আপনাদের এই মুহূর্তে কি উত্তেজনা, উন্মাদনা এবং আবেগ রয়েছে।
1: আর দেবশ্রী, যেটা বলছিলাম, 1930 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের একদম সূচনা হয়েছিল উরুগুয়েতে, আর তার হাত ধরেই চলছে আজ এতগুলো বছর। আর তার উন্মাদনা শুধু সমস্ত পৃথিবী বিশ্ববাসী ভারতীয়রাও আমরা যথেষ্ট উন্মাদিত এই
0: এই ম্যাচকে
1: ঘিরে, এবং দর্শক শ্রোতা বন্ধুরাও অবশ্যই
0: নিশ্চয়ই। এবং 45টি ম্যাচ, মানে এই আজ থেকে কিন্তু, মানে যে সময় খেলা তুমি লক্ষ্য করো রাত্রি 12:30, মানে রাত জেগে খেলা দেখতেও কিন্তু কেউই পিছুপা হবেন না, কারণ এই ম্যাচ আমরা 4 বছর পরপর পাই আর কি। এবং এত টানটান উত্তেজনাপূর্ণ খেলা, সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারেন যদি ডিডি ফ্রি ডিশ থাকে, এবং তার মাধ্যমে ডিডি স্পোর্টস এই চ্যানেলে কিন্তু আপনারাও কিন্তু প্রত্যেকটি ম্যাচ সম্পর্কে সেই ম্যাচগুলো উপভোগ করতে পারেন।
1: এবং আর রাত জেগে এই ফুটবল খেলা দেখার মানে আনন্দই আলাদা
0: একদম। তারপরের ম্যাচটাই রয়েছে দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র, ঠিক। আবার আগামীকাল রয়েছে রাত্রি 12:30 কানাডা বসনিয়ার খেলা। এভাবে কিন্তু অনেকগুলো আপনাদের হাতে নিশ্চয়ই খেলার যে চার্ট সেটা পৌঁছে গেছে যারা ক্রিকেট ফুটবল প্রেমী, তাই তো বৈশালী?
1: একদম। আর সব মিলিয়ে এ তো এক অনন্য অভিজ্ঞতা, তাই না?
0: নিশ্চয়ই। তাই আজকের জন্য আমরা মুখিয়ে রয়েছি, এবং প্রথমে যে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে সেখানে কিন্তু বিখ্যাত গায়িকা সাকিরার গান আমরা শুনব, এবং সেই ঝলক দিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান আমরা শেষ করি। চলো, আজকের ঘড়ির কাঁটা যেহেতু বলছে সময় প্রায় শেষ, তাই তো?
1: একদম। আর তাই শ্রোতা বন্ধুরা চোখ রাখুন আজ রাত 12:30 ডিডি ফ্রি ডিশের মাধ্যমে
0: ডিডি স্পোর্টস চ্যানেলে। আর আজকে আমরা এতক্ষণ কথা বললাম ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এ বিষয়ে। আজকের মতো এ পর্যন্তই, আজকের মতো কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানটি শেষ করছি। প্রত্যেকে খুব ভালো থাকবেন,
1: সুস্থ থাকবেন।
0: নমস্কার।
1: নমস্কার।

এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আকাশবাণী শৈলিকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্জে এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী শলিকুরি শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান।
1: আমি রয়েছি, আমি ডক্টর মৃন্ময় দে, আমি রানাঘাট ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রসায়ন বিভাগের। আজকে তোমাদের সঙ্গে আমি রসায়ন নিয়ে কিছু আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে,
2: নমস্কার, আমি দীপজ্যোতি মজুমদার, আমি রানাঘাট ভারতী হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
1: এছাড়াও আমার সঙ্গে রয়েছে,
3: নমস্কার, আমি সায়ন্তনী ঘোষ, আমি রানাঘাট ভারতী হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
1: তাহলে আজকে দীপজ্যোতি এবং সায়ন্তনীকে নিয়ে আমরা শুরু করছি আজকের রসায়নের ক্লাস।
3: তাহলে স্যার, আজকে আপনি কোন টপিকে আলোচনা করবেন?
1: হ্যাঁ, আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেই চ্যাপ্টারটা তোমাদের দেখবে কেমিস্ট্রির বইয়ে লেখা রয়েছে। একটা চ্যাপ্টারের নাম পৃষ্ঠতলীয় রসায়ন, যাকে ইংরাজিতে বলা হয় সারফেস কেমিস্ট্রি। আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব।
2: স্যার, এই চ্যাপ্টার থেকে উচ্চ মাধ্যমিকে মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে?
1: একদম ঠিক, যখন আমরা কোনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে বসবো, পড়াশোনা করতে বসবো, তখন যেমন জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, পাশাপাশি কিন্তু আমাদের পরীক্ষার কথাটা মাথায় রাখতে হবে। এবং পরীক্ষার কথা মাথায় রাখতে গেলে আমাদের জানতে হবে যে এই চ্যাপ্টার থেকে কীরকম নাম্বার আসে। তো এখান থেকে আসে 4 নম্বরের প্রশ্ন। প্রথমে আসে MCQ একটা কোশ্চেন 1 নম্বরের, একটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেটা 1 নম্বরের, আর একটা থাকে 2 নম্বরের ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এই হলো গিয়ে মোট তোমাদের 4 নম্বরের প্রশ্ন যা এই চ্যাপ্টার থেকে আসে। দীপজ্যোতি, সায়ন্তনী, তাহলে আমরা আজকে আলোচনা শুরু করি। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পৃষ্ঠতলীয় রসায়ন। পৃষ্ঠতল মানে বুঝতেই পারছো যে তলটা পৃষ্ঠে থাকে, ওপর দিকে থাকে, সেই তলটাকে আমরা বলে থাকি পৃষ্ঠতল। সেই পৃষ্ঠতলীয় রসায়নের ক্ষেত্রে একটা বিশেষ অংশ হচ্ছে অধিশোষণ।
3: স্যার, এই অধিশোষণ ব্যাপারটা কি?
1: অধিশোষণ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি একটা সচ্ছিদ্র চারকোলকে গ্যাস জারের মধ্যে ডুবিয়ে রেখেছো। কিছুক্ষণ পর যদি গ্যাস জারটার চাপটাকে সংগ্রহ করো, তাহলে দেখতে পাবে গ্যাস জারের চাপটা যেটা পূর্বে ছিল, মানে চারকোল দেওয়ার পূর্বে যেটা ছিল, এই চারকোল দেওয়ার পর কিছুক্ষণ পর দেখা যাবে সেই গ্যাস জারের চাপটা অনেকটাই কমে গেছে। তাহলে প্রশ্ন হতে পারে, কোথায় গেল গ্যাসটা? গ্যাসটা আসলে ওই চারকোলের গায়ে যে সচ্ছিদ্রগুলো রয়েছে সেই ছিদ্রগুলোতে আটকে গেছে, অর্থাৎ সারফেসের কিছু কিছু অংশে ওই গ্যাসটা আটকে গেছে। এই যে পৃষ্ঠে গ্যাসটা আটকে গেল, এটাকে আমরা বলে থাকি অধিশোষণ। ঠিক আছে, অধিশোষণের ক্ষেত্রে দুরকম জিনিস আছে, একটা হচ্ছে অধিশোষক আর একটা হচ্ছে অধিশোষিত পদার্থ।
2: স্যার, এই অধিশোষক আর অধিশোষিত পদার্থটা কি?
1: একদম, এই যে ধরো আমরা চারকোলটাকে গ্যাস জারের মধ্যে রেখেছিলাম এবং দেখেছিলাম যে চারকোলের গায়ে গ্যাসগুলো অধিশোষিত হয়েছে, তাহলে এক্ষেত্রে চারকোল হলো অধিশোষক পদার্থ, আর এই যে গ্যাস যেটা চারকোলের গায়ে আটকে গেছে এটাকে আমরা বলবো অধিশোষিত পদার্থ। ঠিক আছে।
2: হ্যাঁ স্যার।
1: এছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হলো গিয়ে বিশোষণ। এই যে চারকোলটা আমরা পেলাম গ্যাস জারে রাখার পর, যেটার গায়ে এখন এই মুহূর্তে গ্যাসটা রয়ে গেছে, সেই চারকোলটাকে যদি আমরা বাইরে গিয়ে হিট করি, তাহলে কী দেখতে পাবো? সেই গ্যাসটা ওখান থেকে বেরিয়ে আসছে। তার মানে কি? সারফেসে গ্যাসটা আটকে

0: গেল অধিশোষণ, এই গ্যাসটা যখন আবার বেরিয়ে আসছে তখন অধিশোষণের উল্টো ঘটনা ঘটে, এটাকে বলা হয় বিশোষণ। তাহলে বিশোষণ হলো অধিশোষণের বিপরীত প্রক্রিয়া। বোঝা গেছে তোমাদের
1: হ্যাঁ স্যার,
0: প্রত্যেকে?
1: হ্যাঁ স্যার।
0: বেশ, এবার আমরা তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধনাত্মক অধিশোষণ আর হচ্ছে ঋণাত্মক অধিশোষণ। তোমরা দেখতে পাচ্ছ যে অধিশোষণ মানে হচ্ছে পৃষ্ঠতলীয় একটা ঘটনা, তার মানে কোনো একটা কঠিন পদার্থের উপর যখন গ্যাসীয় পদার্থগুলো আটকে যায় তখন সেটাকে আমরা অধিশোষণ বলি। এবার হয় কি, যখন বেশি অংশটা মানে কঠিনের উপর বেশি অংশেতে অংশতে ওই গ্যাসটা আটকে যাচ্ছে তখন সেটাকে আমরা বলে থাকি ধনাত্মক অধিশোষণ। মানে ভেতরে খুব কম ঢুকছে, বাল্কে অর্থাৎ অভ্যন্তরে খুব কম ঢুকছে, বাইরেই বেশি থাকছে, পৃষ্ঠতলেই বেশি থাকছে, সেটাকে আমরা বলে থাকি ধনাত্মক অধিশোষণ। আর যদি দেখি যে না বাইরের তুলনায় ভেতরে বেশি ঢুকছে, বাইরে কম থাকছে, তাহলে সেটাকে আমরা বলে থাকি ঋণাত্মক অধিশোষণ। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে শোষণ। শোষণটা কীরকম? অধিশোষণের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম? অধিশোষণের ক্ষেত্রে দেখেছিলাম যে গ্যাসটা ওই কঠিন পদার্থের পৃষ্ঠতলে আটকে যাচ্ছে। এবার ধরো তোমাকে একটা স্পঞ্জ দেওয়া হয়েছে, সেই স্পঞ্জটা নিয়ে তুমি একটা ধরো কালির দোয়াতের মধ্যে চুবিয়ে দিয়েছো, কিছুক্ষণ পর কী দেখবে সেই কালিটা স্পঞ্জের মধ্যে যেটাকে আমরা বলি শুষে নিয়েছে, তাই না? কালিটাকে শুষে নিয়েছে বলি, তার মানে কি স্পঞ্জের ভেতরে অভ্যন্তরে যেটাকে আমরা ইংরেজিতে বলি বাল্ক, BULK, সেই বাল্কে ওই কালিটা ঢুকে গেছে। এই ধরনের যে ঘটনা এটা তো মানে কি সমগ্র তলীয় ঘটনা, এই ঘটনাটাকে আমরা বলে থাকি শোষণ। বোঝা গেছে? এবার আমরা অধিশোষণ আর শোষণের মধ্যে পার্থক্য আলোচনা করব। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি অধিশোষণ কাকে বলে, শোষণ কাকে বলে। তাহলে প্রথমেই এই দুটো সংজ্ঞা দিয়ে স্টার্ট করব। তাহলে প্রথম যখন পার্থক্য হবে তখন আমরা প্রথমে এই দুটো সংজ্ঞাটা লিখে নেব, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্টে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অধিশোষণ একটা পৃষ্ঠতলীয় ঘটনা, কিন্তু শোষণ কিন্তু সমগ্র তলে ঘটে, অর্থাৎ শোষণ হলো গিয়ে সমগ্র তলীয় ঘটনা। বোঝা গেছে তোমাদের?
1: হ্যাঁ স্যার।
0: অধিশোষণ প্রক্রিয়ার শুরুর দিকে এই অধিশোষণ হারটা হয় খুব বেশি, আর সময়ের সঙ্গে সঙ্গে এই হারটা ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু শোষণ কিন্তু প্রথম থেকেই শেষ পর্যন্ত সমহারে সংঘটিত হতে থাকে। তোমাদের নিশ্চয়ই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে?
1: হ্যাঁ স্যার, একদম।
0: বেশ, এই যে অধিশোষণ এটাকে বলা হয় অ্যাডজর্পশন ইংরাজিতে, আর এই যে শোষণ বললাম এটাকে ইংরাজিতে বলা হয় অ্যাবজর্পশন। তাহলে এই দুটোর থেকে কমন পোর্শনটা কি? জর্পশন।
1: জর্পশন,
0: জর্পশন। এই যে জর্পশন, এই জর্পশনটা তাহলে কি? সেটা হচ্ছে যখন অধিশোষণ এবং শোষণ দুটোই একসঙ্গে ঘটে, মানে যুগপৎ ক্রিয়া, তখন সেটাকে আমরা বলে থাকি জর্পশন, ঠিক আছে? আরেকটা আছে, তার নাম কি? তার নাম হলো গিয়ে অন্তর্ধৃতি। এবার তাহলে প্রশ্ন হতে পারে তোমাদের যে অন্তর্ধৃতি কী? তোমরা শুনেছো যে নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম এই সমস্ত ধাতুর গায়ে হাইড্রোজেন গ্যাস অধিশোষিত হতে পারে। তাহলে এই যে ধাতুগুলো হাইড্রোজেন গ্যাসকে নিজের সারফেসে অর্থাৎ পৃষ্ঠতলে অধিশোষণ করছে, এই ঘটনাটাকে আমরা বলে থাকি অন্তর্ধৃতি। তোমাদের ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা?
1: হ্যাঁ স্যার।
0: বেশ, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের মুক্ত শক্তি, এনট্রপি আর হচ্ছে এনথ্যালপি, এই তিনটের কীরকম পরিবর্তন হয়ে থাকে। তোমরা জানো যে এনট্রপি, এনথ্যালপি এবং আর হচ্ছে মুক্ত শক্তি, এদের মধ্যে সম্পর্কটা হলো গিয়ে ΔG ইকুয়াল টু ΔH মাইনাস TΔS। ΔGটা হলো গিয়ে মুক্ত শক্তি, যেটাকে আমরা বলে থাকি গিবসের মুক্ত শক্তি। ΔHটাকে আমরা বলে থাকি এনথ্যালপি, আর ΔSটাকে আমরা কী বলে থাকি?
1: এনট্রপির পরিবর্তন।
0: ভেরি গুড, ΔSটাকে আমরা বলে থাকি এনট্রপির পরিবর্তন। তোমাদের একটা মজার বিষয় বলি, এই ক্ষেত্রে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে ΔG বা ΔH বা ΔS যেটাই দিক না কেন যদি বলে কীরকম পরিবর্তন হয়, তোমাদের চালাকি বুদ্ধি বলতে পারো বা শর্টকাট ওয়ে বলতে পারো, সবটাই ঋণাত্মক হয়। তার মানে অধিশোষণ প্রক্রিয়া ΔGও ঋণাত্মক, এনথ্যালপি ΔH সেটাও ঋণাত্মক, আর এনট্রপির পরিবর্তন ΔS সেটাও হয়ে থাকে ঋণাত্মক। এইবার তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে অধিশোষণ কয় প্রকার, তোমরা কি জানো দ্বিজ্যোতি কোন কোন কয় প্রকার?
1: দু প্রকার।
0: কী কী বলো?
1: ভৌত অধিশোষণ, রাসায়নিক অধিশোষণ।
0: একদম, ভেরি গুড, দুটো রকম অধিশোষণ হয়ে থাকে, একটা হচ্ছে ভৌত অধিশোষণ, একটাকে বলা হয় রাসায়নিক অধিশোষণ। ভৌত অধিশোষণের ইংরাজি হচ্ছে ফিজিক্যাল অ্যাডজর্পশন বা ফিজিজর্পশন, আর কেমিক্যাল অ্যাডজর্পশন বলা হয়ে থাকে রাসায়নিক অধিশোষণকে, যেটাকে আমরা সংক্ষেপে কেমিজর্পশনও বলে থাকি। এইবার আমরা যেটা করব অ্যাকচুয়ালি এই দুটোকে নিয়ে আলাদা করে সংজ্ঞা বা বৈশিষ্ট্য বলবো না, আমরা কি করব এই দুটোর
2: পার্থক্য।
0: ভেরি গুড, আমরা যদি পার্থক্যটা ঠিকঠাক করে আলোচনা করতে পারি তাহলে কিন্তু তোর সংজ্ঞা বৈশিষ্ট্য সবগুলো আলোচনা করতে পারবো, কি সায়ন্তনী তোমার কি মনে হয়?
2: হ্যাঁ স্যার, একদম।
0: ভেরি গুড, আমরা এবার তাহলে দুটোর পার্থক্য আলোচনা করব। তাহলে প্রথমে আলোচনা করবো ভৌত অধিশোষণ, দেন আদি আলোচনা করব রাসায়নিক অধিশোষণ। এবার দেখো ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হয়, সারফেসে যে এই যে গ্যাসগুলো বা গ্যাসীয় কণাগুলো আটকাচ্ছে সেটা খুব দুর্বলভাবে আটকায়, সেটা একটা ফোর্স দ্বারা আটকায়, সেই ফোর্সটার নাম হচ্ছে ভ্যান্ডারওয়াজ ফোর্স অফ অ্যাট্রাকশন বা ভ্যান্ডারওয়ালের আকর্ষণ বল। কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে নামটার মধ্যে কী রয়েছে, রাসায়নিক কথাটা রয়েছে, তাহলে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে রাসায়নিক বন্ধনের দ্বারা সবাই যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট হয়ে গেল। তাহলে প্রথম পয়েন্টে ভৌত অধিশোষণের ক্ষেত্রে কোন কোন কোন বলটা কাজ করে,
2: ভ্যান্ডারওয়ালস,
0: ভেরি গুড, ভ্যান্ডারওয়ালস বল কাজ করে। আর রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কোন বলটা কাজ করে, রাসায়নিক বন্ধন, তাই তো, রাসায়নিক বন্ধন। বেশ, দ্বিতীয়ত হচ্ছে কি, ভৌত অধিশোষণের ক্ষেত্রে এই যে তাপ উদ্ভূত হচ্ছে, এই তাপ উদ্ভূত হওয়ার পরিমাণটা খুব কম, কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে উদ্ভূত তাপের পরিমাণটা যথেষ্ট বেশি। কীরকম বেশি সেটা বলি, ধরো ভৌতর ক্ষেত্রে 4 থেকে 40 কিলোজুল পার মোল তাপটা উদ্ভূত হয়, রাসায়নিকের ক্ষেত্রে এই তাপটা হচ্ছে 40 থেকে 200 কিলোজুল পার মোল। বুঝতেই পারছো, অনেকটাই বেশি, তাই না?
1: হ্যাঁ স্যার।
0: তৃতীয় পয়েন্ট আমরা যেটা বলবো, যে ভৌত অধিশোষণের ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মানটা খুবই কম থাকে, ভৌত অধিশোষণের ক্ষেত্রে সক্রিয়করণ মান শক্তির মানটা কী হয়, খুবই কম থাকে। আর রাসায়নিক ক্ষেত্রে কি হয়, শক্তির মানটা কি হবে, তাহলে
1: খুবই বেশি থাকে,
0: ভেরি গুড। কোন শক্তির কথা বললাম,
1: রাসায়নিক
0: সক্রিয়করণ শক্তি, সক্রিয়করণ শক্তির পরিমাণ। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, ভৌত অধিশোষণ হচ্ছে পরাবর্ত প্রকৃতির। ঠিক আছে, আমরা কিছুক্ষণ কি দেখেছিলাম, চারকোলটার কথা ভেবে দেখো, চারকোলটাকে যখন গ্যাস জারে দিয়েছিলাম তখন গ্যাস জারে সেই গ্যাসগুলো চারকোলের উপর যে সচ্ছিদ্র অংশটা রয়েছে তার গায়ে আটকে গেছিলো, আবার যখন হিট করলাম তখন কি হলো, গ্যাসগুলো বেরিয়ে গেল, মানে অধিশোষণ এবং বিশোষণ ঘটছে। তার মানে কি, আবার উল্টো দিকে কিছুক্ষণ পর যদি ঠান্ডা করে আবার যদি গ্যাস জারের মধ্যে ওই চারকোলটাকে দিই, আবার দেখবো গ্যাসটা ওখানে আটকে গেছে। তার মানে কি, বারবার বারবার ঘটনাটা ঘটছে, তার মানে ঘটনাটা হয়ে গেল কি,
1: অধিশোষণ।
0: অধিশোষণ কিন্তু কীরকম প্রকৃতি হলো,
2: ভৌত
0: না, ভৌত তো বটেই, কীরকম পরিবর্তন হলো,
1: পরিবর্তন,
0: পরাবর্ত,
1: পরাবর্ত,
0: আর সেক্ষেত্রে রাসায়নিকটা হয়ে গেল অপরাবর্ত প্রকৃতির। বোঝা গেছে? বেশ, আরেকটা জিনিস, ভৌত অধিশোষণের ক্ষেত্রে কী হচ্ছে, একাধিক স্তর হতে পারে, ভৌতর ক্ষেত্রে একাধিক স্তর হতে পারে, কিন্তু রাসায়নিকের ক্ষেত্রে একটা মাত্রই আণবিক স্তরের সৃষ্টি হবে, মানে ভৌতটা হচ্ছে মাল্টিলেয়ার আর রাসায়নিকটা হচ্ছে মনোলেয়ার, একটা মাত্র স্তর তৈরি হবে। কেন বলতো একটা স্তর তৈরি হবে, কারণ রাসায়নিক ক্ষেত্রে যেহেতু রাসায়নিক বন্ধন প্রয়োজন, অনেকটা শক্তির প্রয়োজন, ফলে এতটা শক্তি ওই গ্যাসটাকে আটকানোর জন্য থাকে না, তাই জন্য ওখানে একটা মাত্র স্তর তৈরি হয়। কিন্তু ভৌতর ক্ষেত্রে যেহেতু অনেকটা, মানে কি বলবো, দুর্বল আকর্ষণ বল কাজ করে, ফলে ওখানে অনেকগুলো স্তর তৈরি হওয়াটা অনেকটাই সহজ সাধ্য। তোমাদের ক্লিয়ার হয়েছে?
1: হ্যাঁ স্যার।
0: এবার আমরা তাহলে কি নিয়ে আলোচনা করব,
1: কঠিন দ্বারা গ্যাসীয় পদার্থের অধিশোষণে প্রভাবকারী বিষয় সমূহ।
0: একদম, অর্থাৎ কঠিন, যখন কোনো একটা কঠিন পদার্থ, চারকোল যখন গ্যাসীয় পদার্থকে অধিশোষণ করবে, তখন কোন কোন ফ্যাক্টর সেখানে প্রভাব বিস্তার করছে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো আমাদের প্রথম পয়েন্টটা কি বলবো সায়ন্তনী,
2: গ্যাসের প্রকৃতি।
0: ভেরি গুড, গ্যাসের প্রকৃতি। দেখো, তোমরা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম হাইড্রোজেন, তাই না? এই যে গ্যাসটা, এই গ্যাসটা নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম, এই গ্যাস, এই ধাতুগুলোর গায়ে আটকে যেতে পারে, যাকে বলা হয়েছিল অন্তর্ধৃতি, তাই তো? তাহলে নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম, হাইড্রোজেন ছাড়া অন্য গ্যাসকে কি সেভাবে অধিশোষণ করতে পারবে
1: না?
0: পারবে না। তার মানে কি, এখানে হাইড্রোজেন গ্যাসটাকেও পছন্দ করছে। আবার উল্টো দিকে দেখো খেয়াল করে, চারকোল, ওর কিন্তু কোনো বাজ বিচার নেই, ওর কিন্তু যে কোনো গ্যাসকে যদি রেখে দাও, যে কোনো গ্যাস জারে যদি রেখে দাও, ও কিন্তু সেই গ্যাস জার থেকে সেই গ্যাসগুলোকে নিজের গায়ে সচ্ছিদ্র অংশে অধিশোষণ করবে। ক্লিয়ার? তো এই হচ্ছে গ্যাসের প্রকৃতি। নেক্সট হচ্ছে অধিশোষকের প্রকৃতি। এটাও তাই, যদি কোনো একটা কঠিন পদার্থকে দেখো টুকরো টুকরো করা হয়, সচ্ছিদ্র করা হয়, মানে খণ্ড খণ্ড করা হয়, তাহলে কী হবে, সারফেস এরিয়াটা বেড়ে যাবে। সারফেস এরিয়া বেড়ে গেলে কী হবে, তার গায়ে অধিশোষণের পরিমাণটার মাত্রাটা কী হবে,
1: বেড়ে যাবে,
0: বেড়ে যাবে। বোঝা গেছে?
1: হ্যাঁ।
0: উষ্ণতা, উষ্ণতার কিন্তু দুরকম ক্ষেত্র আছে। কীরকম, ভৌত অধিশোষণের ক্ষেত্রে দেখা যাবে যে যদি উষ্ণতা বাড়ানো হয় চাপ স্থির রেখে, অবশ্যই চাপ স্থির রেখে, তাহলে দেখা যাবে যে অধিশোষণের মাত্রাটা ধীরে ধীরে কমছে। ঠিক আছে, কিন্তু রাসায়নিক ক্ষেত্রে কী হবে, প্রথম ক্ষেত্রে একটু অংশ অবধি বাড়বে, তারপরে কী হবে, আস্তে আস্তে কমে যাবে,
1: কমে যাবে।
0: তাহলে কী হলো, ভৌতর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে কী হচ্ছে, অধিশোষণের মাত্রাটা
1: কমছে,
0: কমছে। আর রাসায়নিক ক্ষেত্রে প্রথমে কী হচ্ছে,
2: বাড়ছে,
0: প্রথমে বাড়ছে, তারপরে কী হচ্ছে,
1: কমছে।
0: একদম, এটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে অধিশোষণের ক্ষেত্রে উষ্ণতার প্রভাব, বোঝা গেল জিনিসটা? এরকমভাবে চাপেরও প্রভাব আছে। চাপ বাড়ালে জেনারেলি, ভৌতই হোক বা রাসায়নিকই হোক, চাপ বাড়ালে জেনারেলি কী হয়, অধিশোষণের মাত্রাটা বেড়ে
1: যায়,
0: স্বাভাবিক। ভাবো না, একটা মজা করেই বলি, ধরো কথার কথা বলছি, এই টেবিলের উপর তোমার হাতটাকে আমি চেপে ধরে রেখেছি, তাহলে তোমার হাতটা আটকে থাকবে, তাহলে হাতটা টেবিলে আটকে আছে মানে কি, সারফেস আটকে আছে। তা হাতটা তোমার এক্ষেত্রে গ্যাসীয় পদার্থ ভেবে নাও, আর টেবিলটা সারফেস, কঠিন পদার্থ, তাহলে এখানে কী হবে, চাপ যতক্ষণ দিচ্ছি তাতে কী হবে, তোমার আটকে থাকা সম্ভব বেশি, তার মানে কি, অধিশোষণটা বেশি মাত্রায় হবে। বোঝা গেছে ব্যাপারটা?
1: হ্যাঁ স্যার।
0: এবার আমরা তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কি, অনুঘটক এবং অনুঘটন। আমি একটা মজা করে বলি, অনুঘটক কথাটা আমি বলি কি, অণু, যে অণু ঘটকের কাজ করে। ঘটকের কাজ কি? ঘটকের কাজ হচ্ছে পাত্র পাত্রীর মধ্যে সম্বন্ধ স্থাপন করা, দিয়ে বিয়ে তৈরি করা, তাই তো? সেই ঘটক কি নিজে বিয়ে করছে বারবার করে?
2: না,
0: করছে না। কিন্তু সিমিলারলি অনুঘটক মানে যে অণু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ঘটকের কাজ করছে, মানে যারা বিক্রিয়ক তাদেরকে হেল্প করছে বিক্রিয়া করতে, সেটাকে বলা হচ্ছে অনুঘটক। মানে বাইরে থেকে যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে বিক্রিয়ার বেগকে মূলত বাড়ায় আর কিছু ক্ষেত্রে কমায়, তাকে আমরা বলে থাকি অনুঘটক। যেমন খেয়াল করে দেখো, পটাসিয়াম ক্লোরেট, তাই না? পটাসিয়াম ক্লোরেট থেকে আমরা যখন অক্সিজেন প্রস্তুত করি তখন টেম্পারেচার লাগে হচ্ছে 600 থেকে 650 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এটা যদি অনুঘটক ইউজ করতাম ম্যাঙ্গানিজ অক্সাইড, তাহলে কত লাগতো? যদি
1: 200 থেকে 250 ডিগ্রি,
0: ভেরি গুড, তাহলে বুঝতেই পারছো 600 থেকে 650টা কমে গিয়ে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়ে গেল। তার মানে কি? তোমার খরচ কমে গেল, তোমার সময় কমে গেল, তাহলে কি বিক্রিয়ার বেগটা কি করলো, বাড়ালো না কমালো?
1: বাড়ালো,
0: ভেরি গুড, বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দিল। তাহলে এক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি হিসেবে কাজ করলো?
1: অনুঘটক হিসেবে,
0: অনুঘটক হিসেবে কাজ করলো। অনেকে যেটা করে, সায়ন্তনী খেয়াল রাখবে, অনেকে যেটা আমরা করে থাকি, তোমরাও অনেক সময় করে থাকো, কি বলতো, বললো অনুঘটকের সংজ্ঞা লিখলে দিয়ে বলে যেমন MnO2, যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, না এমন লিখবে না, তোমরা কি করবে একটা বিক্রিয়া লিখবে। যেমন পটাশিয়াম ক্লোরেট থেকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইউজ করলে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন প্রস্তুতি হবে, এক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক হিসেবে কাজ করে। এরকম করে টোটালটা গুছিয়ে লিখতে পারলে তোমাদের সুন্দর হবে, কারণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সব বিক্রিয়া থেকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক হিসেবে কাজ করে নিশ্চয়ই না। কিন্তু এই যে পার্টিকুলার একটা কেস বললাম, পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতি, এখানে কিন্তু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক হিসেবে কাজ করছে, ঠিক আছে? আর এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাকে আমরা কী বলে থাকি সায়ন্তনী?
2: অনুঘটন,
0: অনুঘটন বা ক্যাটালিসিস, ঠিক আছে? তোমরা দেখবে তোমরা যখন 11-এ পড়তে তখন হাইড্রোজেন পারঅক্সাইড পড়েছিলে, কি ইদিপ যদি পড়েছিল, তো তোমরা খেয়াল করে দেখেছিলে হাইড্রোজেন পারঅক্সাইড না খুব দুস্থিত পদার্থ, মানে আনস্টেবল, ঠিক আছে? হাইড্রোজেন পারঅক্সাইডটা কীরকম দূষিত বা আনস্টেবল একটা কম্পাউন্ড। এই যে দূষিত পদার্থ, কেন দূষিত পদার্থ হচ্ছে, কারণ সামান্য একটু হিট পেলেই ওটা ভেঙে যায়, ভেঙে গিয়ে জল আর অক্সিজেন তৈরি করে। তো যখন আমরা হাইড্রোজেন পারঅক্সাইড প্রস্তুত করেছিলাম খেয়াল করে দেখো, তখন তারা পড়েছিলে লঘু সালফুরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছিল। কেন? কারণ লঘু সালফুরিক অ্যাসিড এক্ষেত্রে ঋণাত্মক অনুঘটকের কাজ করে, ঠিক আছে? তাহলে আবারও সেই একই জিনিস, যদি বলে ঋণাত্মক অনুঘটক কী, বা বাধক বা মন্দক বা ইনহিবিটার কী, তাহলে সংজ্ঞাটা লেখার পর যদি বলো যেমন লঘু সালফুরিক অ্যাসিড, তাহলে কিন্তু হবে না, কারণ লঘু সালফুরিক অ্যাসিডের প্রচুর বিক্রিয়া আছে যেখানে লঘু সালফুরিক অ্যাসিড ঋণাত্মক অনুঘটক কাজ, অনুঘটক হিসেবে কাজই করে না, হয়তো ধনাত্মক অনুঘটক হিসেবে অনুঘটক কাজ করতে হতে পারে। তাহলে এই পার্টিকুলার কেসটা বলতে হবে হাইড্রোজেন পারঅক্সাইড প্রস্তুত করার সময় লঘু সালফুরিক অ্যাসিড কী করে, হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনকে মন্থর করে দেয়। মন্থর করে দেয় মানে কি? স্লো ডাউন করে দেয়, মানে থামিয়ে দেয় বা কমিয়ে দেয়। এটাকে আমরা বলে থাকি ঋণাত্মক অনুঘটক, এটাকে কেউ কেউ বাধক বা মন্দকও বলে থাকে। একটা টার্ম আছে তাকে বলা হয় অনুঘটক উদ্দীপক। এই যে তোমরা দেখলে অনুঘটক কি করছে, একটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার বেগকে বাড়াচ্ছে অথবা কি করছে,
2: কমাচ্ছে।
0: এই অনুঘটকটার উপরেও কিন্তু প্রভাব হতে পারে। কীরকম? ধরো কথার কথা বলছি, ধরো তোমাদের আমি ক্লাস দিচ্ছি, আমি তোমাদেরকে ভালো করে পড়াচ্ছি, তাহলে আমি তোমাদেরকে যেহেতু শেখাচ্ছি আমি তোমাদের ক্লাসের অনুঘটক, ঠিক আছে? আমি কি পড়ছি, আমি পড়াচ্ছি, তোমাদেরকে পড়তে হেল্প করছি, কিন্তু আমি ভালোই পড়াচ্ছি। ধরো এমন সময় দেখা গেল আমার ক্লাসের পাশ দিয়ে হেড স্যার হেঁটে যাচ্ছে, তাহলে কী হবে, আমার পড়ানোর বেগটা বেড়ে যাবে, আমার পড়ানোর, কারণ হেড স্যার খুশি করতে হবে তো, তাহলে এইখানে হেড স্যার হয়ে গেলেন অনুঘটক উদ্দীপক। বোঝা গেল জিনিসটা?
1: হ্যাঁ স্যার।
0: তো এইরকম রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই হয়। তাহলে অনুঘটকের কার্যকারিতাকে বাড়িয়ে দেওয়ার জন্য যে জিনিসটা ইউজ করা হচ্ছে তাকে আমরা বলে থাকি অনুঘটক উদ্দীপক, মানে সোজা সাপটায় অনুঘটককে উদ্দীপিত করতে যে হেল্প করে তাকে আমরা বলে থাকি
1: অনুঘটক উদ্দীপক।
0: যেমন ধরো বলছি হেবার পদ্ধতি, তোমার নিশ্চয় প্রত্যেকের নাম শুনেছো হেবার পদ্ধতি,
1: হ্যাঁ স্যার,
0: তাই তো? হেবার পদ্ধতি কী তৈরি হয়?
1: অ্যামোনিয়া গ্যাস,
0: ভেরি গুড, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়। এক্ষেত্রে আয়রন অনুঘটক হিসেবে কাজ করে, তাহলে আয়রন দিলে কিন্তু বিক্রিয়াটা হতো, ভালো স্পিডেই হতো, কিন্তু এই আয়রনের কার্যকারিতাকে আরও বৃদ্ধি করার জন্য আমরা কী করি, এখানে মলিবডেনাম বা পটাশিয়াম অক্সাইড এবং Al2O3-এর মিশ্রণটাকে আমরা ইউজ করে থাকি। এই যে মিশ্রণটা, এটা এক্ষেত্রে কী হিসাবে কাজ করে থাকে?
2: অনুঘটক উদ্দীপক,
0: ভেরি গুড, এটা অনুঘটক উদ্দীপক হিসেবে কাজ করে থাকে। তাহলে অনুঘটককে যেমন উদ্দীপিত করতে কেউ সাহায্য করে, তেমনি অনুঘটককে তো আমরা কী করতে পারি, থামিয়েও যেতে পারি। যেমন ধরো বলছি, আমাদের দেখবে বাঙালিদের মধ্যে অনেক সময় অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে, কেউ ধরো খুব উত্তরোত্তর তার উন্নতি হচ্ছে, সঙ্গে সঙ্গে পেছন থেকে কেউ কী করে, ওকে পেছন থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, এটাকে বলা হয় থাকে অনুঘটক বিষ। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এরকম হয়ে থাকে, কীরকম? রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে হয় কি, কোন একটা অনুঘটক যে কাজটা করছিল সেই কাজটার বেগটাকে কি হলো কমিয়ে দেয়। দেখবে আমাদের অনেক সময় কি হয়, খাওয়া দাওয়ার পর আমরা বলি না ফুড পয়জনিং হয়েছে,
1: স্যার
0: তার মানে কি খাবারের মধ্যে এমন কিছু মিশেছিল যেটা আমার শরীরের পক্ষে ক্ষতিকারক। সিমিলারলি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও কিছু কিছু পদার্থ আছে যারা অনুঘটকের কার্যকারিতাকে কী হয়, ক্ষয় কমিয়ে দেয় বা নষ্ট করে দেয়। এই রকম ঘটনাটাকে আমরা বলে থাকি অনুঘটক বিষ। এই যেমন ধরে বলছি, এবার পদ্ধতিতে আমরা কাকে আমরা অনুঘটক হিসেবে কাজ করেছিলাম,
1: মলিবডেনাম
0: না আয়রন, আয়রনকে মলিবডেনাম ছিল হচ্ছে অনুঘটক উদ্দীপক। ঠিক আছে, তাহলে আয়রনের যে অনুঘটক, ঠিক আছে, এটা কি হচ্ছে, যদি এখানে H2S কিছুটা মিশে থাকে, H2S গ্যাস, তাহলে কিন্তু আয়রনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে H2S কি হচ্ছে, অনুঘটক বিষ হিসাবে কাজ করছে। ঠিক আছে, বোঝা গেছে তোমাদের প্রত্যেকে?
2: হ্যাঁ
0: একদম। এবার নেক্সট দীপজ্যোতি, তোমার পরবর্তী কার জন্য সংজ্ঞা আমি জানতে চাইছিলে বলো।
1: স্বয়ং অনুঘটন।
0: স্বয়ং অনুঘটন, বুঝতেই পারছো যে স্বয়ং অনুঘটন, অনুঘটন মানে হচ্ছে কি, যেখানে নিজে থেকেই মানে বাইরে থেকে কিছু দিতে হবে না। অনুঘটক পত্রিকা আমরা কী পড়েছি, যেটা বাইরে থেকে দিতে হয়, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় নিজে বিক্রিয়া করছে না, তার বাইরে থেকে এসে বিক্রিয়াগুলোকে সে কী করছে, উদ্দীপিত করছে, বিক্রিয়াগুলোকে ফাস্ট করছে রিয়াক্ট করতে, সেটা হচ্ছে অনুঘটক। আর যদি বাইরে থেকে কিছু দিতে না হয়, অথচ এমন কিছু তৈরি হলো কম্পাউন্ডগুলোর মধ্যে যেটা নিজে থেকেই বিক্রিয়াটাকে উদ্দীপিত করে দিল, তখন আমরা সেটাকে বলবো কি, স্বয়ং অনুঘটন। কারণ স্বয়ং মানে নিজে থেকেই হচ্ছে। যেমন ধরো বলছি, এর একটা উদাহরণ যদি দিই, তাহলে ধরো এরকম পটাশিয়াম পারম্যাঙ্গানেটের নাম শুনেছি তোমরা, আম্লিক মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, হ্যাঁ, এই যে এটা আম্লিক মাধ্যম যখন থাকবে, মানে ধরো বিশেষ করে যদি অক্সালিক অ্যাসিড থাকে এর মধ্যে, তাহলে তার মধ্যে যদি একটু সামান্য সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দাও, তাহলে দেখবে প্রথম দিকে কী হবে, কোনো সমস্যা নেই, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা অ্যাজ ইজ থাকবে। কিন্তু কিছুক্ষণ পর দেখবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা আর থাকছে না। তাহলে প্রশ্ন হচ্ছে কি, কী এমন তৈরি হলো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা নষ্ট হয়ে গেল? দেখবে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে অক্সালিক অ্যাসিডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াতে ম্যাঙ্গানাস সালফেট বলে একটা যৌগ তৈরি হয়। এই যে ম্যাঙ্গানাস সালফেট তৈরি হলো, এই ম্যাঙ্গানাস সালফেটকে আমি বাইরে থেকে যোগ করলাম
1: না,
0: আমরা ভেতরেই পেলাম, মানে রিয়াকশান থেকে এটা প্রোডাক্ট হিসাবে আমাদের মধ্যে এলো। এই যে প্রোডাক্ট ম্যাঙ্গানাস সালফেট, এটাই কিন্তু আলটিমেটলি কী করলো, এই যে পারম্যাঙ্গানেটের কালারটাকে ও ডিকালারাইজ করে দিল, মানে বর্ণহীন করে দিল। ঠিক আছে, তাহলে এখানে বাইরে থেকে যদি কিছু অ্যাড করেনি, বিক্রিয়াতন্ত্র থেকেই ম্যাঙ্গানাস সালফেট নিজে থেকেই কী করছে, ওটাকে অনুঘটকের কাজ করে দিচ্ছে, তাই জন্য আমরা এটাকে বলে থাকি স্বয়ং অনুঘটন। ঠিক আছে,
1: হ্যাঁ স্যার,
0: বেশ। এবার তাহলে তোমাদের আমরা পরবর্তী ক্ষেত্রে কী বলবো,
1: অনুঘটনের প্রকারভেদ।
0: বেশ, অনুঘটনের প্রকারভেদ, অনুঘটন কয় প্রকার সায়ন্তনী তুমি জানো?
2: স্যার দু প্রকার।
0: কী কী বলো?
2: সমসত্ব অনুঘটন আর অসমসত্ব অনুঘটন।
0: একদম, নাম দুটোর মধ্যে দেখতে পাচ্ছ, সমসত্ব অনুঘটন, একটা হচ্ছে অসমসত্ব অনুঘটন। সমসত্ব অনুঘটনটা কীরকম, যেমন ধরো বলছি সালফার ডাইঅক্সাইড একটা গ্যাসীয় পদার্থ, তার সঙ্গে যখন অক্সিজেন তৈরি হচ্ছে, বিক্রিয়া করছে, সেটা গ্যাসীয় পদার্থ। এরা যখন নাইট্রিক অক্সাইড, এটা গ্যাসীয় পদার্থ, সংস্পর্শে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করছে, এই সালফার ডাইঅক্সাইডটা কিন্তু গ্যাসীয় পদার্থ। তাহলে এখানে বিক্রিয়ক সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন কীরকম পদার্থ, গ্যাসীয় পদার্থ,
1: গ্যাসীয় পদার্থ।
0: এখানে যে অনুঘটক নাইট্রিক অক্সাইড, সেটা কেমন পদার্থ,
1: সেটিও গ্যাসীয় পদার্থ,
0: সেটাও গ্যাসীয় পদার্থ। উৎপন্ন হলো সালফার ডাইঅক্সাইড, সেটা কেমন পদার্থ,
2: গ্যাসীয়।
0: বেশ, তাহলে দেখো বিক্রিয়ক, অনুঘটক, বিক্রিয়া জাত, তিনটেই গ্যাসীয়, মানে কি তিনটেই একই দশায় রয়েছে। এই জাতীয় অনুঘটনকে আমরা বলে থাকি সমসত্ব অনুঘটন। ঠিক আছে, এইবার যদি তাহলে বিক্রিয়ক, অনুঘটক আর বিক্রিয়া জাত, এই তিনটে কেসের মধ্যে মিনিমাম একটা যদি দশা পাল্টে যায়, তাহলে তখন আমরা তাকে বলবো অসমসত্ব অনুঘটন। কীরকম, যেমন ধরো বলছি সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ডাইঅক্সাইড এখনই বললাম, ওই বিক্রিয়াটাই যদি একটু অন্যভাবে হতো, কীরকম, সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের বিক্রিয়া যদি প্লাটিনামের উপস্থিত হতো, তাহলে প্লাটিনাম কেমন, গ্যাসীয়
1: না,
0: কেমন,
1: সলিড।
0: তাহলে প্লাটিনামটা যদি সলিড, তাহলে এখানে সালফার ডাইঅক্সাইড গ্যাসীয়, অক্সিজেন গ্যাসীয়, কিন্তু প্লাটিনামটা
2: সলিড,
0: তাহলে কী হলো, দশা পাল্টে গেল, তৈরি হলো সালফার ট্রাইঅক্সাইড, সেটা কেমন, গ্যাসীয়,
1: গ্যাসীয়।
0: তাহলে দেখো এখানে বিক্রিয়া গ্যাসীয়, বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয়, কিন্তু ব্যবহৃত অনুঘটক সেটা কি গ্যাসীয় হলো, সেটা কেমন হলো,
2: সলিড হলো,
0: ভেরি গুড। তাহলে দশা পাল্টে গেল, তাহলে মিনিমাম একটা ক্ষেত্রে যদি দশা পাল্টে যায়, তাহলে সেরকম আমরা বলি অসমসত্ব অনুঘটন। এমন হতেই পারে সবগুলোরই দশা আলাদা, এটাও হতে পারে। যেমন ধরো বলছি হাইড্রোজেন পারক্সাইড, এটা হচ্ছে কি অ্যাকোয়াস, মানে জলীয় দ্রবণ, সেখানে যে প্লাটিনাম, এটা কি সলিড, দিলে কী হচ্ছে, জল তৈরি হচ্ছে, সেটা কি লিকুইড, আর তৈরি হচ্ছে অক্সিজেন, সেটা গ্যাসীয়। সেখানে সবগুলো কিন্তু আলটিমেটলি দশা পাল্টে গেল, হাইড্রোজেন পারক্সাইড তোমার জলীয়, প্লাটিনামটা হচ্ছে সলিড, জল হচ্ছে তরল, অক্সিজেন হচ্ছে গ্যাস। তাহলে এরকম কিন্তু তাহলে সবগুলোও যদি পাল্টে যায় সেটাকেও অসম সত্য অনুঘটন বলবো। সেই জন্য আমরা কী বলেছিলাম, মিনিমাম একটা দশা যদি পাল্টে যায় বা এক না থাকে তখন আমরা তাকে বলে থাকি অসম সত্য অনুঘটন। ক্লিয়ার তোমাদের প্রত্যেকে, বুঝতে পেরেছ? বেশ, অধিশোষণ তত্ত্বের সাহায্যে অসম সত্য অনুঘটনটা দেখি তোমার নাকি মনে থাকছে না, তাই তো? এটা আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? কীরকম, ধরো তোমরা মনে করো, ধরো তোমরা তো নিশ্চয়ই স্কুলে পড়তে আসো, স্কুলে যখন পড়তে আসো তখন তোমরা কী হবে, যারা প্রত্যেকে পড়তে আসো, ধরলাম প্রত্যেক গ্যাসীয় পদার্থ, তাহলে স্টুডেন্টরা হচ্ছে গ্যাসীয় পদার্থ ধরলাম, তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট বিভিন্ন এলাকা থেকে আসছে, এসে স্কুলে জড়ো হচ্ছে, তাহলে ফার্স্ট স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপে কী হলো, বিভিন্ন পদার্থগুলো, গ্যাসীয় পদার্থগুলো বিভিন্ন জায়গা থেকে কী হলো, যেখানে তোমার সলি, যেখানে তোমার যে সার্ফেস তোমার অধিশোষণ হবে সেখানে জমা হলো, এটাকে বলা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তাহলে প্রথম ক্ষেত্র হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় বিভিন্ন গ্যাসীয় পদার্থ সলিড সার্ফেসের উপর এলো, তাই তো? এটা হচ্ছে প্রথম কেস। দ্বিতীয় কেস কী হলো, এবার তোমরা এসে কী করো, তোমরা এসে নিজেদের চেয়ার টেবিলে বসো, বেঞ্চে বসো, তাহলে কী হলো, এটাকে বলছি অধিশোষণ। তাহলে দ্বিতীয় কেসটা হচ্ছে অনুঘটকে অনুঘটক বলছি, হ্যাঁ, অনুঘটকের পৃষ্ঠতলে বিক্রিয়কের
1: অধিশোষণ
0: হলো থার্ড পয়েন্ট। এবার কী হলো, এবার নিজেদের মধ্যে কী করছো, কথা বলছো, স্যার বা ম্যাডাম তাদেরকে পড়াচ্ছে, তোমাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, এটা হচ্ছে ধরে নাও সক্রিয় যৌগ তৈরি হচ্ছে। তার মানে ওখানেও কী হচ্ছে, আলটিমেটলি সক্রিয় যৌগ তৈরি হচ্ছে। হলো নাম্বার ফোর কী হচ্ছে, এইবার এই যে সক্রিয় যৌগ সেখান থেকে আলটিমেটলি প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে ফোর্থ পয়েন্ট কী হলো, সক্রিয় যৌগ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, মানে তোমরা অনেক কিছু শিখলে এবার অনেক কিছু ক্লাস থেকে। তারপর কী হলো, ক্লাস শেষ হয়ে গেলো, ছুটি হয়ে গেলো, তোমরা আবার নিজের নিজের জায়গায় বেরিয়ে গেলে, মানে আবার ব্যাপন প্রক্রিয়ায় তোমরা নিজের নিজের এলাকায় ছড়িয়ে গেলে, অর্থাৎ গ্যাসীয় পদার্থগুলো আবার কী হলো, বিশোষণ প্রক্রিয়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় কী হলো, ছড়িয়ে গেল, ঠিক আছে? এই যে ধর বারবার করে আমরা যেটা একটা কথা বলছিলাম যে পৃষ্ঠতলে পৃষ্ঠতলে পৃষ্ঠতলে বলছিলাম না, মানে পৃষ্ঠতলে কী হচ্ছে, অধিশোষণ হচ্ছে। তাহলে কোনো একটা পদার্থের, কঠিন পদার্থের পৃষ্ঠতলের যে অংশে বা যে কেন্দ্রে অধিশোষণ ঘটনাটা ঘটছে সেটাকে বলা হচ্ছে সক্রিয়তা কেন্দ্র বা অ্যাক্টিভ সাইট বা অ্যাক্টিভ সেন্টার। এই যে ধরো তোমরা এই মুহূর্তে চেয়ারে বসে রয়েছো, সেই চেয়ারটায় তোমরা কী হচ্ছে, অধিশোষিত হয়ে আছো। তাহলে চেয়ারটা যদি সলিড পদার্থ ভাবতে পারি, নিজে গ্যাসের পদার্থ ভাবো, তাহলে চেয়ারের উপর তোমরা অধিশোষিত হয়েছো, তাহলে এই চেয়ারটা হচ্ছে তোমার অ্যাক্টিভ সাইট। তুমি তো অন্য জায়গায় বসে নেই, তাহলে তোমার বসার জন্য একটা পার্টিকুলার জায়গা বরাদ্দ করা আছে, সেই পার্টিকুলার বরাদ্দ করা জায়গাটাই হচ্ছে তোমার গিয়ে কী, অ্যাক্টিভ সাইট,
1: বা সক্রিয় কেন্দ্র,
0: সক্রিয় কেন্দ্র। ক্লিয়ার তোমাদের প্রত্যেকে? শান্তিনী বলে গেছে, দীপজ্যোতি? বেশ, এবার আমরা কিন্তু আর বেশি এগোবো না, কারণ আমাদের সময় প্রায় শেষের দিকে। আমরা শুধু একটাই কথা বলবো, অনুঘটনের আরেকটা অংশ আছে, সেটা হলো এনজাইম অনুঘটন, ঠিক আছে? এনজাইমটা কী, এনজাইম হলো জীবিত কোষ থেকে একটা প্রোটিন জাতীয় কলয়েডীয় প্রকৃতির জটিল জৈব যৌগ, হ্যাঁ, সেটা কী করে, জীবদেহে বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়াকে কন্ট্রোল করে, ত্বরান্বিত করে, এবং বিক্রিয়া সে নিজে অপরিবর্তিত থাকে। এই যে বস্তুটা, এটাকে আমরা বলে থাকি এনজাইম, আর এনজাইম এই যে ঘটনাটা ঘটাচ্ছে তাকে আমরা বলে থাকি এনজাইম অনুঘটন, ঠিক আছে?

0: তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে বৈশিষ্ট্যের, এরা খুব সুনির্দিষ্ট প্রকৃতির, খুব স্পেসিফিক প্রকৃতির, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, একটা পার্টিকুলার পিএইচে এই অনুঘটনের মাত্রাটা বেশি হয়ে যায়। আর পিএইচের তাহলে কম বেশি হলে কী হবে, অনুঘটনের মাত্রাটা কী হবে, কম বেশি হয়ে যাবে, মানে ডিস্টার্ব হয়ে যাবে। সিমিলারলি একটা পার্টিকুলার টেম্পারেচারে কিন্তু এই অনুঘটনের মাত্রাটা বেশি হয়, এটাকে আমরা বলে থাকি অপটিমাম টেম্পারেচার। আর আগের ক্ষেত্রে যেটা পিএইচটা বলেছিলাম না, একটা পার্টিকুলার পিএইচে ভালো হয় রিয়াকশনটা, সেটাকে বলি অপটিমাম পিএইচ। তাহলে যে পিএইচে অনুঘটনের মাত্রাটা বেশি হয়, ভালো হয়, তাকে বলি অপটিমাম পিএইচ। আর যে টেম্পারেচারে অনুঘটনের মাত্রাটা ভালো হয় তাকে আমরা কী বলবো,
1: অপটিমাম টেম্পারেচার।
0: ভেরি গুড, অপটিমাম টেম্পারেচার। এরকম আরও অনেক বৈশিষ্ট্য আছে, আর সেগুলো তোমাদের পড়তে হবে, মূলত এই পয়েন্টগুলো ভালো করে পড়বে। আর এনজাইমের ক্ষেত্রে একটা কথা বলি, এনজাইমের ক্ষেত্রে একটা বিশেষ থিওরি আছে, তাকে বলে লক অ্যান্ড কি থিওরি, তালা চাবি থিওরি। তোমরা জানো একটা তালার জন্য একটা পার্টিকুলার চাবি দিয়েই খুলতে হয়, তাই না? ধরো চোর এসে যে কোনো তালা চাবি খুলে ফেলতে পারতো, তাই জন্য কী হয়েছে, একটা পার্টিকুলার তালার জন্য পার্টিকুলার চাবি রয়েছে। সিমিলারলি এই তালাটা যদি সাবস্ট্রেট ভাবি আর চাবিটা যদি এনজাইম ভাবি, তাহলে একটা পার্টিকুলার সাবস্ট্রেটের জন্য একটা পার্টিকুলার এনজাইম কাজ করে, ঠিক আছে। এই হলো গিয়ে ঘটনা। প্রথমে কী হয়, এনজাইমটা সাবস্ট্রেটের সঙ্গে বিক্রিয়া করে এনজাইম সাবস্ট্রেট একটা জটিল যৌগ তৈরি করে প্রথম স্টেপে। দ্বিতীয় ক্ষেত্রে কী হয়, এই এনজাইম সাবস্ট্রেট জটিল যৌগটা ভেঙে যায়, দিয়ে এনজাইমটা আবার ফেরত আসে আর প্রোডাক্ট তৈরি হয়। এই হলো গিয়ে এনজাইম অনুঘটনের ক্রিয়াকৌশল, বোঝা গেছে?
1: হ্যাঁ
0: তাহলে
1: স্যার।
0: আমরা এখন একটু শেষের দিকে চলে এলাম, আমরা এখন শেষ করব। আমরা যে আজকে চ্যাপ্টারটা আলোচনা করলাম সেই চ্যাপ্টারের নাম কি,
1: সারফেস কেমিস্ট্রি,
0: বাংলায়
1: পৃষ্ঠতলীয়
0: কী বলা হয়,
1: রসায়ন।
0: পৃষ্ঠতলীয় রসায়ন। এবার আমরা এখান থেকে মূলত যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কি, অধিশোষণ কাকে বলে, শোষণ কাকে বলে ইত্যাদি, আর অনুঘটক অনুঘটন, এনজাইম অনুঘটক, এনজাইম অনুঘটন, এইগুলো সব আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর স্টুডেন্টরা আমাদের এই প্রোগ্রামটা শুনলে আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমরা ভালো করে বইটা পড়ে নেবে, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। তোমাদের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে আবার কথা হবে, তোমরা সবাই ভালো থাকবে।
2: এতক্ষণ বিদ্যার্থীদের জন্যে অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে কেমিস্ট্রি বিষয়ে পাঠদান করলেন রানাঘাট ভারতী হাইস্কুলের শিক্ষক মৃন্ময় দে। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান এ পর্যন্তই। আকাশবাণী শুলিকুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্জে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

কথায় সুরে অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দীপ্রাহরিক শুভেচ্ছা সকলকে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং আপনারা আরও একটি ঘন্টা যাতে খুব ভালো থাকেন সেজন্য বেশ কিছু সুন্দর গানের সম্ভার নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। অনুষ্ঠানের শুরুতেই একদম বাংলা ছায়াছবির গান রয়েছে। প্রথমেই শঙ্খবেলা ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে এই গানটি, সুর করেছেন সুধীন দাশগুপ্ত।

এখনো কলম্বাস ডিমগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন, কি ভাবছে ভিয়েতনাম? এখনো কলম্বাস ডিমগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, ফিশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: উঠে গে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে, এক্সপ্রেশন এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্তুক আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক করতে দিলাম, এ প্লাস বি হোল না এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: শ্রোতা বন্ধুরা শুনছেন কথায় সুরে অনুষ্ঠান। শুরুতেই বাংলা ছায়াছবির গানে শঙ্খবেলা ছায়াছবি থেকে গানটি শুনলেন। এবারে একটু গুরুত্বপূর্ণ কথায় আসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার কেন্দ্রে 12 বছরের শাসনকাল পূর্ণ করেছে। এই যাত্রায় সরকার দেশে ব্যাপক পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক বৃদ্ধি, ডিজিটাল বিপ্লব এবং জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে একটি নতুন গতি এনেছে। ডিজিটাল ইন্ডিয়া ও অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন, ডিজিটাল লেনদেন ব্যবস্থা এবং ফেচলেস ট্যাক্স ব্যবস্থা দেশে কর ব্যবস্থা ও সাধারণ মানুষের বিশ্বাসে বড় পরিবর্তন এনেছে। আত্মনির্ভর ভারত ও পরিকাঠামো, দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বৃদ্ধি, মহাসড়কের প্রসার এবং উচ্চগতির ট্রেন চালুর মাধ্যমে দেশের পরিকাঠামোগত রূপান্তরও ঘটেছে। পাশাপাশি প্রতিটি বাড়িতে বিদ্যুৎ, গ্যাস, পানীয় জল, ইন্টারনেটের মতো মৌলিক সুবিধা প্রদানের পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান, ভ্যাকসিন ডিপ্লোম্যাসি এবং আন্তর্জাতিক স্তরে ভারতের কূটনৈতিক সম্মান বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যকে ব্যক্তিগত অর্জন না বলে এনডিএ জোটের সম্মিলিত প্রচেষ্টা হিসেবেই অভিহিত করেছেন এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। এই 12 বছরের পূর্তি উপলক্ষে একটি পুস্তিকাও প্রকাশ পেয়েছে, যেখানে সামাজিক রূপান্তর ও জনকল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কথা সেরে আবারও গানে ফেরা। এবারে মেঘ কালো ছায়াছবি থেকে আশা ভোঁসলে।

শিশুদের জন্য খেলার প্রয়োজনীয়তা উপলব্ধি করে জাতিসংঘ সাধারণ পরিষদ 11 জুন অর্থাৎ আজকের দিনটিকে আন্তর্জাতিক খেলা দিবস হিসেবে প্রতিষ্ঠা করার প্রস্তাব গ্রহণ করেন। খেলা কেবল বিনোদন নয়, এটি শিশুদের মৌলিক অধিকার। এর মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ঘটে, সামাজিক দক্ষতা বৃদ্ধি পায়, তারা চাপমুক্তও থাকতে পারেন। তাই আজকের দিনটি পালিত হয় আন্তর্জাতিক খেলা দিবস উপলক্ষে হিসেবে। আমরা চলে যাই আমাদের পরবর্তী গানে। দেয়ানিয়া ছবি থেকে শ্যামল মিত্রের সুরে, শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি।

0: আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখ সাগরের নীল, আমি তাই কি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: শ্রোতা বন্ধুরা রয়েছেন কথায় সুরে অনুষ্ঠানে, এবং কথার ফাঁকে ফাঁকে শোনাচ্ছি বাংলা ছায়াছবির গান। নারকেল গাছের পাতা দিয়ে হাতঘড়ি, চশমা বানানো, গাছের ফুল পাতা ছিঁড়ে ছোট্ট হাঁড়িতে রান্নাবাটি, এইসব খেলাগুলোর কথা মনে পড়লে হুড়মুড় করে স্মৃতিরা ভিড় করে আসে। সেই সঙ্গে ছোটবেলার খেলার সাথীদের মুখও ভেসে ওঠে মনের পর্দায়, যারা হয়তো সঙ্গী না হলে পুঁই ফলের রং দিয়ে আঁকিবুকি আর খেজুর গাছের পাতার চর্কি নিয়ে দৌড়নোর আনন্দটা পূর্ণতা পেত না। আর সাথে গোল্লা ছুট, কুতকুত, দাঁড়িয়াবান্দা, কানামাছি, ভো ভো, এসব খেলাগুলি কোনোদিনই সম্ভব হতো না। এখনকার দিনে খেলা বলতে গিয়ে কয়েকজনের অভিভাবকের মুখে এমনই কিছু স্মৃতিচারণা ভেসে ওঠে, সেই সঙ্গে তাদের কণ্ঠে আফসোস, কারণ এখনকার দিনের ছেলেমেয়েরা তেমন খেলায় মাতার সুযোগ পায় না, সঙ্গী বা খেলার জন্য খোলা জায়গা পায় না। এসব খেলার অনেকগুলো এখনকার বাচ্চারা চেনেও না, তাদের কাছে আগে পড়ো তারপরে অন্য কিছু, এরকম চাপের মধ্যে দিয়েই আজকের শিশুরা বড় হচ্ছে। ফলে লেখাপড়ার চাপের মধ্যে দিয়ে হারিয়ে যাচ্ছে সমস্ত খেলার গুরুত্ব। আবার শ্রমজীবী শিশুদের কাঁধে চলে আসছে সংসারের দায়। দ্য ইন্টারন্যাশনাল ডে অফ প্লে, গ্লোবাল নেটওয়ার্কের দ্য পাওয়ার অফ প্লে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রতি তিনজনের একজন শিশু খেলার জন্য যথেষ্ট সময় পায় না, প্রতি পাঁচজনের একজনের খেলার নিরাপদ জায়গা নেই। তো এই সমস্ত নানা কারণে কিন্তু বিশেষ করে ছোটদের খেলাধুলোর গুরুত্ব বাড়ানোর জন্য, যা কিনা শিক্ষার সুযোগ, মেধা বিকাশের ক্ষেত্রেও ভীষণ জরুরি, এই 11ই জুন তারিখটিকে ইন্টারন্যাশনাল ডে অফ প্লে বা আন্তর্জাতিক খেলা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এবারে আবারও একটু গানে ফেরা, এবারে শুনুন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে পুতুল ঘর ছায়াছবি থেকে এই গানটি, সুর করেছেন অনুপম মুখোপাধ্যায়।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন কথায় সুরে অনুষ্ঠান। যেটা বলছিলাম যে খেলা শুধুমাত্র বিনোদন নয়, শিশুদের মানসিক বৃদ্ধি, সৃজনশীলতা এবং আবেগের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা বজায় রাখতে এবং মানুষকে স্ক্রিন নির্ভর জীবন থেকে বের করে আনতে কিন্তু খেলাধুলোর ভূমিকা অসামান্য। খেলা মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে সহযোগিতা, একতা আর দলবদ্ধ হয়ে কাজ করবার মতো মানসিকতা তৈরি করে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনা, বৈশ্বিক বোঝাপড়া বৃদ্ধিতে খেলাধুলোর ভূমিকা অপরিসীম। তাই দৈনন্দিন রুটিনে যে আপনার বাড়ির ছোট্ট সদস্যটি রয়েছে, তার জন্য কিন্তু খেলাধুলোর জন্য একটুখানি সময় অবশ্যই বের করতে হবে। তাই আজকের দিনটি পালনের একমাত্র গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা। আমরা চলে যাচ্ছি বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের পরবর্তী গানে। অগবধূ সুন্দরী থেকে এই গানটি শুনুন। সুর করেছেন বাপ্পি লাহিড়ী, শিল্পী কিশোর কুমার।
1: বুঝলে বুঝলে অবলাকান্ত, আমি একজন

শ্রোতা বন্ধুরা শুনছেন কথায় সুরে অনুষ্ঠান। এবারে একটু ট্রাফিক সংক্রান্ত খবরাখবর আপনাদের জানিয়ে দেওয়ার পালা। দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করুন। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় সড়কের এই অংশে মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। গাড়ি ধীরে চালান এবং সামনের গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 সড়কের উপর নির্মাণ কাজ চলছে, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুটাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের বিকল্প পথ হিসেবে নওয়াপাড়া মোড় ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হয়েছে যে বাগডোগরায় রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাগডোগরা হাটের কারণে। এখতিয়ারশাল হাট আশিঘর দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতিতে থাকতে পারে। বলরাম হাট কানাল রোড দুপুর 2টো থেকে সন্ধে 7টা পর্যন্ত যান চলাচল ধীর গতির থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাগডোগরা বিমানবন্দর NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং মেরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাখাট রুট ব্যবহার করতে হবে। NGP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাখাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। ট্রাফিক সংক্রান্ত কিছু খবরাখবর জানিয়ে দেওয়া হলো। এবারে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানটি অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে ভালোবাসা ভালোবাসা ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, কথায় সুরে অনুষ্ঠানে পরবর্তীতে ফিরছি হিন্দি চা ছবির গান নিয়ে।
1: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
2: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
1: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
2: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
1: डायल कीजिए 8700014242।
2: नंबर एक बार फिर नोट करें 8700014242।
3: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা

0: আলফা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন।
1: শ্রোতা বন্ধুরা, প্রতীক্ষার অবসান, আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026। চার বছর ধরে অপেক্ষা করে থাকেন বিশ্বের ফুটবল প্রেমীরা। প্রথম ম্যাচে নামছে তিন আয়োজক দেশের মধ্যে অন্যতম মেক্সিকো, বিপক্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। খেলা শুরু ভারতীয় সময় অনুযায়ী রাত 12:30। তার আগে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে গান করবেন শাকিরা। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে রাত 10:30। এ খেলা আপনারা দেখতে পাবেন ডিডি ফ্রি ডিশের মাধ্যমে ডিডি স্পোর্টস চ্যানেলে।
2: नए जमाने की नई तस्वीर, अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें, ले आएं आज ही दूरदर्शन का डीडी फ्री डिश। इसमें हैं आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स, इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले चैनल्स और 48 रेडियो चैनल्स। और तो और, सेट टॉप बॉक्स लगवाने के बाद कोई खर्चा नहीं, बिल्कुल नहीं। डिजिटल क्रांति की ओर एक कदम और आपका डीडी फ्री डिश।
1: श्रोता বন্ধুরা, ফিরে এলাম কথায় সুরে অনুষ্ঠানে। এবারে হিন্দি ছায়াছবির গান, প্রথম গানটি শুনুন ক্রিমিনাল ছায়াছবি থেকে, দ্বৈত কণ্ঠে কুমার শানু এবং আলকা ইয়াগনিক, সুর করেছেন MM কারাভানি।

কথায় সুরে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস, আজ এবং পরবর্তী দুদিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সিকিমের অনেক জায়গাতে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 12 জুন বলা হয়েছে যে সিকিমের দু একটি জায়গাতে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গাতে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। আবারও ফিরে যাই গানে। এবারে কুচকুচ হোতা হে ছায়াছবি থেকে দ্বৈতকণ্ঠে কুমার শানু এবং আলকা ইয়াগনিক, সুর করেছেন যতীন ললিত।

শ্রোতা বন্ধুরা শুনছেন কথায় সুরে অনুষ্ঠান। কথায় সুরে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে শিশুকাল থেকে খেলাধুলোর অভ্যেস একজন মানুষকে সবসময় আনন্দমুখর করতে বা থাকতে সহায়তা করে। যারা খেলাধুলো করে না, নিজেদেরকে ঘরের মধ্যে বন্দি রাখে, তারা কিন্তু বিভিন্নভাবে মানসিক সমস্যায় ভোগে, যার মধ্যে অন্যতম বিষণ্ণতা এবং বদ মেজাজ। কেউ কেউ মানুষের সাথে সঠিকভাবে মিশতে পারে না, তাদের মধ্যে নানা রকম অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। তাই সুস্থ মন থাকবার জন্য কিন্তু খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য, এবং খেলাধুলোর প্রতি আমাদের একটা আকর্ষণ থেকেই যায়। যে মানুষ খেলতে ভালোবাসে, তার মনে কখনো সংকীর্ণতা মলিনতার জায়গা স্থান পায় না। যে কোনো খেলাতেই কৃতিত্ব অর্জন করতে হলে প্রয়োজন শৃঙ্খলাবোধ, আর খেলাধুলোর মধ্যে দিয়েই কিন্তু শৃঙ্খলাবোধ একটি বাচ্চার শেখে। সুতরাং শরীর গঠন শুধু নয়, খেলাধুলো তার স্বভাব, তার চরিত্র গঠনেও কিন্তু সহায়ক। বাল্যকাল থেকেই তরুণ বয়সে যে শরীর গঠনের প্রধান সময় বলে মনে করা হয়, সে সময় কিন্তু শরীরচর্চা ব্যায়ামের পাঠ্যক্রম গৃহীত হয়েছে সকল সভ্য এবং উন্নত দেশে। তাই শরীরচর্চার জন্য খেলাধুলো, ব্যায়াম, সেটা বিভিন্ন রকম হতে পারে, দৌড়ঝাঁপ, ক্রিকেট, ফুটবল, হাডুডু, সাঁতার, যোগাসন। তাই একজন মানুষকে সুস্থ, সবল, সফল হতে গেলে বিদ্যালয়ে পড়াশুনোর পাশাপাশি অবশ্যই খেলাধুলো করতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী হিন্দি ছায়াছবির গানে। সরফরোশ ছায়াছবি থেকে শিল্পী কুমার শানু এবং আলকা ইয়াগনিক, সুর করেছেন যতীন ললিত।

প্রাচীনকাল থেকেই খেলাধুলো কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের এক অন্যতম মাধ্যম। আন্তঃরাষ্ট্র বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন জাতির মধ্যে সুন্দর সম্পর্ক স্থাপন করতে পারে। পারস্পরিক দ্বন্দ্ব ঝগড়া ভুলে গিয়ে তারা এক মৈত্রীর সম্পর্কে জড়িয়ে পড়ে। তাই আন্তর্জাতিক সেতু বন্ধনেও কিন্তু খেলাধুলোর যথেষ্ট ভূমিকা রয়েছে। আসলে খেলাধুলো মানুষের মন শরীরকে অনেক দৃঢ় করে। সুন্দরভাবে বাঁচতে শরীর ও মনের সুস্থতার বিকল্প কিছু নেই। খেলাধুলো আমাদের উভয় জিনিসেই উন্নতি সাধন করে। শৃঙ্খলা, ভ্রাতৃত্ব আর সম্প্রীতি সৃষ্টিতেও খেলাধুলো অনেক বেশি প্রয়োজনীয়। জীবনের লম্বা রাস্তা মোটেই সহজ নয়। প্রত্যেক মানুষকে পদে পদে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তাই নীরোগ সুস্থ সবল শরীর প্রয়োজন। তাই জন্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, চাই বল চাই স্বাস্থ্য, উজ্জ্বল পরমায়ু সাহস বিস্তৃত বক্ষপট। আজকে আমাদের কথায় সুরে অনুষ্ঠান শেষ করব এবং আবারও আন্তর্জাতিক খেলা দিবসের শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে। সবশেষে শুনুন গ্যাংস্টার ছায়াছবি থেকে কেকের কণ্ঠে এই গানটি সুর করেছেন প্রীতম চক্রবর্তী। এই গানটির মধ্য দিয়ে শেষ হবে আজকের কথায় সুরে অনুষ্ঠান। কথায় সুরে আজকের মতো এ পর্যন্তই। আবারও আপনাদের সাথে কথা হবে আগামীকাল ঠিক বেলা 12টায়। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন কথায় সুরে অনুষ্ঠান। আকাশবাণী শুলিকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অজানা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শুলিকুড়ি শুরু হচ্ছে মহিলা মজলিশ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, মহিলা মজলিশের আজকের পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের পুরনো বন্ধু শাহানা। আর অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগত। মানুষ ও তার চারপাশে জীবজগতের যে পরমাত্মীয় সম্পর্ক, পরিবেশ বলতে সেই সম্পর্ককেই বোঝায়। ডারউইনের সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট তত্ত্ব অনুযায়ী প্রকৃতি তার সমস্ত সন্তানের মধ্যে থেকে সর্বোচ্চ প্রতিনিধি বলে মানুষকে যে মর্যাদা দান করেছে তার কারণ হচ্ছে মানুষের আছে মস্তিষ্ক, আছে অনুভূতি। আর তাই মানুষ নিজেকে আর তার চারপাশের প্রত্যেকটি উপাদানের অস্তিত্ব, মর্যাদা অনুভব করেছে বারে বারে, আর এই বস্তুতন্ত্রকে দিয়েছে রক্ষা করার প্রতিশ্রুতি। আবার মানুষই করেছে প্রকৃতি সংহার, নির্বিচারে ধ্বংস করেছে তার নিজের চারপাশের সুরক্ষা বলয়। আজ গোটা পৃথিবী নিজেদের অস্তিত্বের সংকট নিয়ে আতঙ্কিত, অন্য গ্রহে বসতি স্থাপনের চিন্তা এখন তার ভাবনায়। ক্রমাগত বিশ্ব উষ্ণায়ন থাবা বসিয়েছে পরিবেশে, জীবজগতে, আবহাওয়ায়, প্রকৃতিতে, এক কথায় গোটা বিশ্বের সর্বত্র সর্ব উপাদানের উপর। আবার অন্যদিকে এই যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, তার জন্য নির্বিচারে প্রকৃতি ধ্বংস, নগরায়ন, বস্তুতন্ত্রের উচ্ছেদ ইত্যাদি দায়ী। অর্থাৎ এ এক অদ্ভুত অন্ধকার আবর্তন চক্র। আর তাই আজকের আমাদের আসরে রয়েছে পরিবেশ নিয়ে নারীদের চিন্তা ভাবনার কথা, পরিবেশ সংরক্ষণে নারীদের ভূমিকার কথা। আর আমাদের সঙ্গে রয়েছেন ডালিয়া দাস। নমস্কার ডালিয়াদি, মহিলা মজলিশের আজকের আসরে আপনাকে স্বাগত।
1: অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এই মহিলা মজলিশের একটা অংশ করে তোলার জন্য। আজ পরিবেশের সঙ্গে নারীর সম্পর্ক অবিচ্ছেদ্য, এটা আমরা বুঝতেই পারছি। সৃষ্টির আদিকাল থেকেই নারীরা পরিবেশ সংরক্ষণে, লালনে ও বিকাশে অনবদ্য ভূমিকা পালন করে আসছেন। আর ইতিহাস আমাদের এই তথ্যই দেয় যে নারীরাই প্রথম আবিষ্কার করেছিলেন বীজ থেকে অঙ্কুরোদ্গমের প্রক্রিয়াটি। সেখান থেকে শুরু হয় পৃথিবীর বুকে বীজ বপন উদ্যোগ, ধীরে ধীরে তারপর বিকাশ হল কৃষিভিত্তিক বসতি স্থাপনের প্রক্রিয়াটি। তার ফলে পৃথিবী হয়ে উঠল বাসযোগ্য।

0: সুন্দর নির্মল একটি পরিবেশ, চারদিকে সবুজে ভরা, ফসলে পরিপূর্ণ। এক কথায় বলা যায়, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। সত্যি দ্বিজেন্দ্রলালের এই কবিতার অংশটি সবসময় যেন মনকে ছুঁয়ে যায়। তাহলে এক্ষেত্রে বলাই যেতে পারে যে মহিলারা প্রথম পদক্ষেপ নিয়েছিলেন যাতে আমাদের এই পরিবেশকে সংরক্ষণ করা যায়।
1: ঠিক তাই, মেয়েরা কিন্তু চিরদিনই পরিবেশ সচেতন। তার নিজের গৃহ প্রাঙ্গনটুকু সাজানো, পরিচ্ছন্ন রাখা, আলপনা দেওয়া, এগুলো মেয়েরা নিজেদের কাজ বলেই জানে। চারপাশে নিকোনো উঠোনে এক টুকরো সবজি বাগানে সবজি লাগানো, চারপাশে আম জাম গাছ লাগানো খুব স্বাভাবিকভাবেই নিজের গেরস্থালির অন্তর্ভুক্ত করে নিয়েছে কিন্তু মেয়েরা। কিন্তু এখন শুধু এইটুকু নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকছে না মেয়েরা, তারা ভাবছে বৃহত্তর পরিবেশের কথা, তাই না?
0: একদম তাই। আর সেজন্য আমরা আজও দেখতে পারি আমাদের দেশের গ্রামে গঞ্জে শাকসবজির চাষ, বৃক্ষরোপণ, শস্য উৎপাদন, সংরক্ষণ, নিরাপদ জলের সংস্থান, গবাদি পশু পাখির যত্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, পারিবারিক ও সামাজিক সামঞ্জস্যতা, সম্প্রীতি রক্ষা ইত্যাদি যে কোনো কিছুই বলুন না কেন, সেখানে কিন্তু প্রথম ভূমিকা পালন করছে এই মহিলারা। এবং একজন মহিলাই কিন্তু পারে অন্যজনকে এই ব্যাপারে সম্পূর্ণভাবে উৎসাহিত করতে।
1: একদম ঠিক তাই। আর তখনই আমাদের সামনে আসে একটি 16 বছরের মেয়ের কঠিন প্রশ্নচিহ্ন। মেয়েটির নাম গ্রেটা থুনবার্গ। 16 বছরের মেয়েটি প্রত্যেক শুক্রবার স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট এই হাতে লেখা পোস্টারটি নিয়ে সুইডিশ পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে প্রতিবাদ করত একাই। ক্রমে গণমাধ্যমের দৌলতে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল এই মেয়েটির নাম এবং তার এই প্রতিবাদ। পরিবেশ আন্দোলনের মুখপাত্র হিসেবে পরিবেশ নিয়ে কথা বলতে গ্রেটা বহু জায়গায় গিয়েছেন এবং কথা বলেছেন বহু রাষ্ট্রপ্রধানের সঙ্গে। কিন্তু যে প্রশ্নের কথা আমি শুরুতেই বলেছি, সেই প্রশ্নটি নিয়ে গ্রেটার বিখ্যাত বক্তৃতা হল হাউ ডেয়ার ইউ। বক্তৃতাটি গ্রেটা দিয়েছেন 21 সেপ্টেম্বর 2019 সালে রাষ্ট্রসংঘের পরিবেশ সংক্রান্ত শীর্ষ সম্মেলনে। পূর্ববর্তী প্রজন্মের দিকে আঙুল তুলে গ্রেটা বলেছে, আপনারা আমাদের স্বপ্ন, আমাদের শৈশবকে চুরি করেছেন। মানুষ কষ্টে আছে, মানুষ প্রাণ হারাচ্ছে, গোটা বাস্তুতন্ত্র ধ্বংসপ্রায়। আমরা এক গণবিধ্বংসীকরণের দিকে এগিয়ে চলেছি আর আপনারা কথা বলেছেন টাকা পয়সা নিয়ে। অর্থনৈতিক উন্নয়নের এক কাল্পনিক রূপকথার গল্প শোনাচ্ছেন আমাদের, হাউ ডেয়ার ইউ। আর তাই পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি তার উত্তর খোঁজার সময় এসে গিয়েছে।
0: ঠিক এরই পাশে চলে আসে ভারতের ঋদ্ধিমা পাণ্ডের কথা, যার বয়স মাত্র 11 বছর। ঋদ্ধিমার জন্ম হয়েছিল উত্তরাখণ্ডে। ঋদ্ধিমার বাবা উত্তরাখণ্ডের বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন এবং তিনি একজন পরিবেশ কর্মীও। ঋদ্ধিমা সেই বিরল শিশুদের একজন যে সরকারের বিরুদ্ধে পরিবেশের সংকটজনক পরিস্থিতিতে সরকারের দায়বদ্ধতাকে প্রশ্ন জানিয়েছিল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে মামলা করেছিল। সে গ্রেটার সাথে গলা মিলিয়ে দাবি করেছে, আমি একটা সুন্দর ভবিষ্যৎ চাই, আমি সুরক্ষিত ভবিষ্যৎ চাই, আমি সুরক্ষিত ভবিষ্যৎ চাই, আমি ভাবি প্রজন্মের সমস্ত শিশুদের জন্য চাই, সুরক্ষিত একটি ভবিষ্যৎ চাই।
1: আর এই সুরক্ষার কথাই যখন উঠল, তখন আমরা ডালিয়াদির কাছ থেকে জেনে নেব পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় নারীর ভূমিকার কথা।
0: হ্যাঁ, প্রথম যদি কথা বলতেই হয় তাহলে আসে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় নারীদের ভূমিকা। যদি নিজের ঘরের কথাই ধরা হয় তাহলে দেখা যায় নিজেদের ঘরবাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবারের সদস্যদের স্বাস্থ্য রক্ষায় নারীরা এক বিশেষ জায়গা নিয়েছে। অন্যদিকে একজন পুরুষ কিন্তু এসব কাজে তার 100% ভূমিকা পালন করতে পারেন না। যে কোনো নারী সহজাত প্রবৃত্তির কারণেই পরিবেশের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন থাকেন। এখনও আমাদের দেশের বহু মানুষ, বিশেষ করে গ্রামেগঞ্জে দেখা যায়, খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে পরিবেশকে নোংরা করছেন। কিন্তু একজন নারী স্বাভাবিক কারণেই কোনো খোলা স্থানে তা করতে পারেন না, যা নাকি পুরুষরা করে থাকেন। নারীরা তাদের আবরুটাকে বজায় রাখার জন্যই তাদের প্রয়োজনে একটা নির্দিষ্ট ঘেরা জায়গায় তাদের প্রাকৃতিক কাজকর্মগুলি সারেন এবং তার ব্যবস্থা নিজেরাই করে নেন, ফলে পরিবেশ সুরক্ষিত থাকে। তাই এক্ষেত্রেও আমরা দেখতে পাই যে পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য নারীর একটি বিশেষ ভূমিকা রয়েছে।
1: পরিবেশ শুধু মানুষকে নিয়ে তৈরি হয় না, তাতে জড়িয়ে থাকে বিরাট এক বাস্তুতন্ত্র। কিন্তু আধুনিক সভ্যতা ধ্বংস করছে এই বাস্তুতন্ত্রকে। তাই খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে চিতাবাঘ, হাতি, এইসব পশু পাখিদের নিয়ে ভাবারও কিন্তু লোক আছে, যেমন আছেন পূর্ণিমা বর্মন। আসামের এই পরিবেশ কর্মী নিজের প্রচেষ্টায় গ্রেটার অ্যাডজুটেন্ট স্টার্ক, বা যাকে আমরা হাড়গিলে বলি, সেই সমস্ত হাড়গিলে পাখিদের বিলুপ্ত হয়ে যাবার হাত থেকে রক্ষা করেছেন। আসামের জনজাতির মহিলাদের সংগঠিত করে এই বিলুপ্ত প্রায় হাড়গিলা প্রজাতির পাখিটির সংরক্ষণের ব্যবস্থা করেছেন। ফলস্বরূপ পেয়েছেন প্রেস্টিজিয়াস গ্রিন অস্কার বা হোয়াইটলি পুরস্কার। আর শুধু নিজেদের পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ নয়, এখন মহিলারা দশভুজা বলা যেতে পারে, বাড়িঘর অফিস সব একা হাতে সামলাচ্ছেন, তাই তো? তাহলে অফিসের পরিবেশে মহিলারা কিভাবে সংরক্ষণের কথা ভাবছেন সেটাও আমরা শুনে নিই ডালিয়াদির কাছ থেকে।
0: হ্যাঁ, মহিলারা যখন দশভুজা, তার অর্থ এটাই যে সে ঘরের পাশাপাশি বাইরের পরিবেশকেও সংরক্ষিত কিভাবে রাখছে। আমরা দেখি বর্তমানে বেশিরভাগ মহিলারাই কর্মজীবী, কাজের পরিবেশে মহিলাদের উপস্থিতি কর্মস্থলের পরিবেশকে সৌন্দর্যমণ্ডিত করে। মহিলা সবসময় পরিপাটি থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতেও ভালোবাসেন। শুধু তাই নয়, অফিসের যে কোনো কাজকর্ম সুন্দরভাবে গুছিয়ে যথাসময় সম্পন্ন করেন। এক কথায় বলা যায়, কর্মস্থলে, নিজের পরিবারে এবং ব্যক্তিগত জীবনে সব কিছুকেই সমান তালে ছন্দ মিলিয়ে মহিলারা তাদের দক্ষতা ও নিপুণতার পরিচয় দিয়ে থাকেন। পরবর্তী আমি আর একটা কথা বলতে চাই, যে নারীর আয়ে দারিদ্র বিমোচন। কেন কি একটা পরিবেশকে যখন আমরা সচ্ছল রাখতে চাইব, তখন সেখানে আয়টাও একটা বিশাল ভূমিকা নিয়ে থাকে। নারীরা পরিবারের আয় বাড়াতেও সেখানে যথেষ্ট ভূমিকা পালন করেন। বাড়ির আশেপাশের শাকপাতা সংগ্রহ করে, বিক্রি করে নিজের ছোট বাড়ির মধ্যে বা উঠানের মধ্যে ছোট জমিতে ফসল ফলিয়ে সেটা বিক্রি করে, ফুল গাছের ফুল বিক্রি করে তারা আয় করে থাকেন। এছাড়াও নদী থেকে পাথর সংগ্রহ করে, কিংবা ঝিনুকের মধ্যে মুক্তার চাষ করে, বা ঝিনুকের খোলস সংগ্রহ করে তা পুড়িয়ে চুন তৈরি করেন এবং এর মাধ্যমে তারা আয়ের পথ বার করেন। আবার কেউ কেউ শামুক সংগ্রহ করে হাঁস প্রতিপালনও করে। আর শুধু তাই নয়, যেমন ধরো ছাগল গরু প্রতিপালন করে তাদের দুধ বিক্রি করেন, গরুর মল দিয়ে ঘুটে তৈরি করে সেটাকেও বিক্রি করেন। আবার অন্যদিকে দেখা যায়, হস্তশিল্পেও নিজেদের দক্ষতার পরিচয় দেখাতে নারীরাও কিন্তু পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন। তাই বলাই যায়, শুধু শহরের নারীরাই নয়, গ্রামের নারীরাও শিক্ষার অভাব থাকা সত্ত্বেও পরিবারের আয়কারী হিসাবে ও পরিবেশের সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে। বাড়ির আশপাশকে পরিষ্কার রাখা, পরিবারের সদস্যদের সঠিক পুষ্টির যোগান দিয়ে তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া, বাহারি ফুলের গাছ

0: আশা করতে পারি না। তো সেক্ষেত্রে সরকার যথেষ্ট সহযোগিতা করছে এবং আগামী দিনে এটুকু আমরা আশা রাখতে পারি যে আমাদের সরকার এ ব্যাপারে আমাদের সাথে অবশ্যই সহযোগিতা করবেন এবং আমাদেরকেও, প্রত্যেকটি নাগরিককে আমাদেরকেও চেষ্টা করতে হবে যে আমরা প্রত্যেকেই যদি একটা নির্দিষ্ট পরিমাণ মানুষকে শিক্ষিত করার জন্য এগিয়ে যাই, মনে করো আজকে আমি যদি মনে করি আরো 10 জনকে শিক্ষিত করব, সেই 10 জন আরো 10 জনকে শিক্ষিত করবে, তাহলে এইভাবে কি হবে, শিক্ষার হারটাও যেমন বাড়বে, ঠিক তেমনি তেমনি আমাদের যে সমস্ত অসামাজিক কাজকর্মতে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে সেটাও বন্ধ হবে এবং আমাদের ভারত হয়ে উঠবে একটি সৎ শিক্ষায় শিক্ষিত এবং একটি সচ্ছল পরিবেশের একটা অংশ।
1: একদম তাই। তাহলে এই যে আমরা পরিবেশ বা শিক্ষার কথা বললাম, এই শিক্ষাটা যদি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে একদিকে যেমন পরিবারের শিক্ষা সূচিত হবে, তেমনি একটি পরিবার মিলে একটা দেশ তৈরি, মানে বহু পরিবার একসাথে মিলে একটা দেশ তৈরি হয়, তাহলে দেশও তাহলে শিক্ষিত হয়ে উঠবে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ, যেমন ধরুন প্লাস্টিক ব্যবহার, এগুলো আমরা খুব অনায়াসে করতে পারবো। প্লাস্টিক ব্যবহার বন্ধ যেটা, সেটা আমরা অনায়াসে করতে পারবো, মানে এটা আমাদেরকে নির্দেশ দিয়ে করানো হবে না, এটা আমরা নিজেদের জন্যই করবো।
0: এটা আমাদের সচেতনতা, প্রত্যেকের দায়িত্ব এটা,
1: হ্যাঁ, যে কি করলে আমার পরিবেশে, পরিবেশকে নিয়েই আমায় বাঁচতে হবে, সুতরাং পরিবেশকে ভালো রাখতে গেলে আমার কি কি করতে হবে, সেটা, এই সচেতনতাটা আসবে যখন আমি সঠিকভাবে শিক্ষিত হতে পারবো। আর এই শিক্ষার প্রধান ভিত্তি হচ্ছেন নারী, অর্থাৎ মা, কারণ মা যেমন শেখাবেন সন্তানরা সেভাবেই শিখবে। তাহলে একজন শিক্ষিত মাই পারেন কিন্তু সমাজ নির্মাণের প্রথম সোপানটা তৈরি করতে, এবং সেখানেই আসে যে তাহলে মারই দায়িত্ব যে পরিবেশ রক্ষার ব্যাপারেও সন্তানদের সচেতন করা।
0: একদমই তাই, শুধু সন্তানই নয়, দেখা যাচ্ছে যে একটা পরিবারের কেন্দ্রবিন্দু পিতা হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু মায়ের একটা বিশেষ ভূমিকা থাকে, সে শুধু সন্তানকে তো করবেই, তার সাথে তার যে তার স্বামী, তাকে বা তার পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছে তাদেরকেও কিন্তু সে নিজের হাতে গড়তে পারে, এবং সেক্ষেত্রে নারীদের শিক্ষিত করাটা সবচেয়ে আগে দরকার, কেন কি তারা যত শিক্ষিত হবে তাদের শিক্ষায় অন্যরা শিক্ষিত হওয়ার একটা সুযোগ করে পাবে।
1: একদম। আর আমরা যে পরিবেশ নিয়ে ভাবছি বা পরিবেশ রক্ষার ব্যাপারে আমাদের কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি, সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন, যেমন মানে একটা উপায় বলা যেতে পারে যে আমরা যেরকম প্লাস্টিকের যে বা থার্মোকলের থালা বাটি ইত্যাদি ব্যবহার করি সেটা না করে যদি আমরা কলাপাতা ব্যবহার করি বা শাল পাতার থালা বাটি ব্যবহার করি, তাহলে একদিকে যেমন পরিবেশ রক্ষা হচ্ছে, অন্যদিকে পরিবেশের যে দূষণ সেটা বন্ধ হচ্ছে, 3 নম্বর হচ্ছে গ্রামীণ মহিলারা অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে, যেটা আপনি বলছিলেন, আর 4 নম্বর ব্যাপার হচ্ছে যে সচেতনতাটা কিন্তু ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারছে। সেই রকম আরো কিছু যদি উপায় বা পদ্ধতি আমার শ্রোতাদের জানান।
0: যেমন ধরুন যে আমরা মেয়েরা বা মায়েরা আমরা যখন রান্নাঘরে কোনো কাজকর্ম করছি, সেখানে আমাদের অনেক শাকসবজির পাতা থাকছে, অনেক আবর্জনা, যেটা মানে আমরা রান্না করার সময় বা রান্নাঘরে যে কোনো কাজ করার সময় আমরা ওটাকে ফেলে দিচ্ছি। এখন যেমন আমাদের শহরতলিতে দেখা যাচ্ছে মিউনিসিপ্যালিটির ভ্যান আসছে, আমরা সেখানে ফেলে দিচ্ছি এবং তারা বেশ অনেক বাড়ির ময়লাগুলোকে এক জায়গায় সংগ্রহ করে সেটা ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে সেখানে তারা পুড়িয়ে দিচ্ছে। তো হ্যাঁ, এটা একটা খুব সহজ একটা পদ্ধতি অবশ্যই, যে আমাদের অতটা হেডেক নিতে হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে যেখানে ওগুলো পোড়ানো হচ্ছে তার আশেপাশের এলাকা কিন্তু প্রচন্ড পরিমাণে বায়ু দূষণে আক্রান্ত হচ্ছে। তো এটা না করে যদি আমরা এই শাকসবজির যে খোলসগুলো আছে বা আমাদের রান্নার কাজে ব্যবহৃত যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা আমাদের ঘরের কোনো মাটিতে গর্ত করে যদি সেখানে আমরা নির্দিষ্ট জায়গায় যদি ফেলি এবং সেটাকে যদি যথাযথ একটা প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে যদি আমরা রাখতে পারি বেশ কিছুদিন, তাহলে দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা উন্নত মানের সার তৈরি হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখে এসেছি বহুকাল আগেও, আমাদের বাবা বা ঠাকুরদাদাদের আমলেও আমরা দেখেছি যে সার কিন্তু সবাই বাড়িতেই তৈরি করে নিত, সে গরুর গোবর দিয়েই হোক বা শাকসবজির খোলা দিয়েই হোক, যেভাবেই হোক, কিন্তু এখন যত আমরা আধুনিক হচ্ছি তত আমাদের চিন্তা ভাবনাটা হয়ে যাচ্ছে যে পয়সা আছে সার কিনে আনবো গাছে দেব গাছ ভালো হবে,
1: কিন্তু কম সময়ে মানে অনেক মানে আমি ফসলের মধ্যে দিতে পারবো।
0: হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে সেই সারটাও কিন্তু যে সবসময় যে আমরা একদম পিওর সার যে আমরা পাচ্ছি সেটা কিন্তু নয়। তো সেটাকে যদি আমরা না বেস করে আমরা যদি নিজেরাই যদি এটা একটুখানি

0: করে নিতে পারি, তাহলে কি হচ্ছে আমাদের সেই ডাম্পিং গ্রাউন্ডের ময়লার পরিমাণটাও অনেকটা কমে যাচ্ছে, আমরা ঘরে বসে সারটাও তৈরি করতে পারছি, এবং নিজের হাতে সার তৈরি করে সেটা গাছে দিয়ে সেই গাছের ভালো ফসল ফলানোতে কিন্তু একটা আলাদা রকম আনন্দ পাওয়া যায়, যে না আমি জিনিসটাকে অপচয় না করে আমি জিনিসটাকে সঠিক জায়গায় ব্যয় করলাম এবং সেটা দিয়ে আমি নিজের একটা কিছু দক্ষতা দেখালাম, এবং সাথে সাথে কি হচ্ছে সেই মায়ের যে সন্তান রয়েছে তারাও দেখছে যে না মা জিনিসটাকে রিসাইক্লিং করছে, রিসাইক্লিং মিন্স একটা জিনিসকে নষ্ট না করে সেটাকে আমি আবার রিইউজ করতে পারছি। তো এটা একটা হতে পারে উপায়। ঠিক পাশাপাশি যদি আমি আরো একটা উপায় বলে থাকি, যেমন দেখা যাচ্ছে এখন বেশিরভাগ মায়েরাই, আধুনিক যুগের মায়েরা সারাদিন অনেক কাজকর্মের মাধ্যমে কাজকর্মের মধ্যে থাকেন, তো তারা কি করেন রাত্রি একটু নিশ্চিন্তে শোবেন বলে তারা বাচ্চাদেরকে ডাইপার ইউজ করছে। হ্যাঁ, এক্ষেত্রে বাচ্চারাও অনেকটা নিরাপদই থাকেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ডাইপারটা ইউজ করার পরে পরের দিন সেই ডাইপারটাও কিন্তু গিয়ে সেই আমাদের ওই মিউনিসিপ্যালিটির ওই ভ্যানের গাড়িতেই উঠছে, এবার সে ডাইপারটাও কিন্তু যথাযথ উপায়ে সেখানে গিয়ে পোড়ানো হচ্ছে। তো ডাইপারের মধ্যে তুলো থাকে, যে তুলোটা পুড়লে পরে অনেক বেশি ধোঁয়া বেরোয় এবং তাতে কি হচ্ছে আমাদের বায়ু দূষণ হচ্ছে। তো এই কাজগুলো যদি আমরা একটু সতর্ক থাকি, ওটাই যদি বাচ্চাকে আমরা কোনো যদি পরিষ্কার কাপড়ের উপরে শোয়াই, কাপড়টা যদি পরের দিনকে ধুয়ে আমরা মেলে দিই এবং তাতে যদি আমরা কোনো মেডিসিন ইউজ করে যদি সেটাকে পরিষ্কার করি, তাতে দেখা যাচ্ছে কি বাচ্চাদের স্বাস্থ্যও ভালো থাকছে, আমার অর্থ কিছুটা সাশ্রয় হচ্ছে এবং আমাদের পরিবেশ দূষণও হচ্ছে না। তো এরকমই কিছু জায়গায় আমাদের, আমরা যদি একটু যদি নিজেদের সাথে সামঞ্জস্য করে নিই, নিজেদেরকে যদি একটু বুঝিয়ে নিই, তাহলে আমার মনে হয় এই জায়গাগুলোতে অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো। আরো একটা পয়েন্ট আমি এখানে বলতে চাই, যেটা হচ্ছে গাছ কেটে ফেলা, যেটা যদিও এতে আমি সরাসরি কাউকে দায়ী করব না, কেন কি ভারতের লোক সংখ্যা এতই বেড়ে গেছে যে লোক সংখ্যার অনুপাতে এখন বাসস্থানের জায়গার পরিমাণ খুব কমে গেছে, এবং যে কারণে দেখা যাচ্ছে চতুর্দিকে ফ্ল্যাট বাড়ি উঠছে, সবাই ফ্ল্যাটে থাকছে, যাতে কি একটা কমপ্লেক্সের মধ্যে অনেকজন ফ্যামিলি থাকতে পারেন, কিন্তু তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের গাছের পরিমাণ কিন্তু আমরা নিজেদের হাতে নিজেরাই কমিয়ে ফেলছি। তো সেক্ষেত্রে যদি আমরা একটু সচেতন হই, একটু বন জঙ্গলকে যদি তাদের মতন ছেড়ে দিই, যদি আমাদের শৌখিনতাটা একটু যদি নিজেদের মতন করে মানিয়ে নিই, তাহলে আমার মনে হয় এক্ষেত্রে পরিবেশের সংরক্ষণে আমাদের ভূমিকাটা আরো বেশি পরিমাণে এগিয়ে যাবে। কেন কি গাছ কিন্তু প্রাণের একটা অংশ, গাছ ছাড়া কিন্তু আমরা কিছুই ভাবতে পারি না, আর যতটা পরিবেশ দূষণ আজকে আমাদের হচ্ছে তার অনেকটাই কিন্তু সামলে নিচ্ছে এই গাছ। তো সুতরাং গাছকে যত্ন নেওয়াটাও কিন্তু আমাদের ভীষণ পরিমাণে দরকার।
1: সেক্ষেত্রে আমরা একটা উপায়ের কথা ভাবতে পারি, যে যে পরিমাণে আমরা বনাঞ্চল ধ্বংস করে আমাদের আধুনিক সভ্যতার অগ্রগতি ঘটাচ্ছি, ঠিক সেই পরিমাণে যদি আমরা আবার বন সৃজন করি, তাহলে কিন্তু এই অনুপাতটা ঠিকঠাক থাকবে।
0: মানে
1: যে আমরা যদি 10টা গাছ কাটি, তাহলে 100টা গাছ পোঁতার যদি আমি একটা পরিকল্পনা নিই, বা আমাদের যদি সেই রকম একটা মানে নির্দিষ্ট এবং কঠিন একটা নিয়ম থাকে যে একটা গাছ কাটলে আমাকে 10টা গাছ লাগাতে হবে, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই পরিবেশটাকে মানে আমরা ব্যালেন্স রাখতে পারবো বলে আমাদের মনে হয়। যার জন্য এই যে অ্যামাজনের রেইন ফরেস্টে যে সাংঘাতিক একটা দাবানলের সৃষ্টি হলো, যাতে বলা যেতে পারে অ্যামাজনের রেইন ফরেস্ট হচ্ছে পৃথিবীর ফুসফুস, তা সেইখানে যে সাংঘাতিক আগুন লাগলো এবং তার ফলে যে যতটা পরিমাণ বায়ুমণ্ডল ক্ষতিগ্রস্ত হলো সেটার মানে পরিপূরণ, হ্যাঁ সেটা পরিপূরণ করা বোধহয় সম্ভব নয়। তো সেইটাকে আমরা অনেকখানি কমাতে পারবো যদি আমরা অনেক বেশি পরিমাণে প্রত্যেকটা মানুষ যদি টার্গেট করি যে আমরা 10টা করে গাছ লাগাবো সারা জীবনে, তাহলেও কিন্তু অনেকটা আমরা এটা
0: গাছ দেওয়া হচ্ছে। তো আমি এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করি, কেন কি এটা এমনই একটা জিনিস যেটা মানুষকে এটাই এই শিক্ষাটাই দেয় যে গাছ আমাদের জন্য কত বড় একটা উপহার, এবং এই উপহারটাকে দিনের পর দিন আমরা হয়তো নিজেদের প্রয়োজনেই নষ্ট করছি। তো এখানে আমিও সমর্থন করি, আমিও সবার কাছে এটাই অনুরোধ রাখবো যে যদি কোনো অনুষ্ঠানে আপনারা যদি মনে করেন যে উপহার হিসেবে আমি কিছু দিতে চাই, তাহলে সেখানে যদি আপনারা একটা গাছ দিয়ে থাকেন, তাহলে সত্যি কথা এটা একটা আপনার বড় মানসিকতার পরিচয় যে আপনি পরিবেশ সম্পর্কে কতটা সচেতন।

0: একদম একদম। এছাড়াও আরো ধরুন, এই যে সুন্দরবনে যে আইলা হয়েছিল, তখন সুন্দরবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু তখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছিলেন যে তার আগে বিভিন্ন প্রকল্পে ওই ম্যানগ্রোভ গাছগুলোকে কেটে ফেলা হয়েছিল, যার জন্য সুন্দরবনে আইলাতে অত ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু এই ম্যানগ্রোভটা যদি রাখা যেত তাহলে কিন্তু অতটা ক্ষতিগ্রস্ত হতো না। তার জন্য আবার নতুন করে ম্যানগ্রোভ গাছগুলোকে সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে, নতুন ম্যানগ্রোভ গাছের চারা লাগানো হচ্ছে, যাতে পরবর্তী কোনো ধ্বংসের হাত থেকে সুন্দরবন বাঁচে। কারণ সুন্দরবনকে রক্ষা করা আমাদের জাতীয় কর্তব্যের মধ্যে পড়ে। অর্থাৎ কিছু পরিমাণ হলেও সচেতনতাটা শুরু হচ্ছে ব্যাপক আকারে, কারণ মানুষকে বাঁচতে হবে।
1: একদমই তাই। আর এই জন্য এখন আমরা দেখি যে বাচ্চারা যে স্কুলে পড়ছে, খুব ছোট ক্লাস থেকে, ক্লাস 1-2 থেকে তাদের এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে তাদেরকে শেখানো হচ্ছে, যেটাকে আমরা অন্য কথায় SSTও বলি, সোশ্যাল স্টাডিজ, যেটার মধ্যে আমরা দেখি যে এমন অনেক ওর মধ্যে তথ্য আছে যেটার থেকে শিশুরাও অনেক বেশি ওখান থেকে শিক্ষা নিতে পারে, যে আমরা কেন আমাদের চারপাশের পরিবেশকে কেন তরতাজা রাখবো, কেন শস্য শ্যামলা রাখবো, আজকে কেন পশু পাখিকে অযথা মারবো না, বা অযথা কেন গাছ কাটবো না, বা অযথা কেন রাস্তাঘাটে থুতু ফেলবো না, বা কোনো রকম প্রস্রাব করবো না, বা যে কোনো কিছুই। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার যে এমন একটা বিষয় শিশুদের বিদ্যার অন্তর্ভুক্ত করেছেন, সোশ্যাল স্টাডিজ, যেটা হয়তো আজ থেকে 10 বছর আগে হয়তো এই সাবজেক্টটা ছিল না, কিন্তু এই সাবজেক্টটা আসার পরেও দেখা যাচ্ছে যে বাচ্চারা মায়ের থেকে তো শিক্ষা পাচ্ছেই, পাশাপাশি স্কুলের টিচার্স যারা রয়েছেন বা তাদের যেটা রেগুলারের টেক্সট বুক, সেখান থেকেও তারা পরিবেশ সম্পর্কে অনেকটা সচেতনতা লাভ করছে যে পরিবেশকে আমরা কিভাবে ভালো রাখতে পারবো। তো এটাও একটা সরকারের খুব ভালো প্রচেষ্টা, যেটা দিয়ে আমরা খুব সহজেই অনেকের কাছে পৌঁছে যেতে পারবো যে কেন আমরা পরিবেশকে সুরক্ষিত করবো।
0: একদম গ্রাসরুট লেভেল থেকে আর কি বাচ্চারা জানতে পারবে যে পরিবেশটাকে রক্ষা কেন করতে হবে।
1: শুধু তাই নয়, এখন যেমন বিভিন্ন রকম ইংরেজি মাধ্যম স্কুলে যখন ওয়ার্ক এডুকেশনের কোনো টাস্ক দেয়া হয়, সেখানে তাদেরকে দেয়া হয় তোমরা মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে আসো বাড়ির থেকে, মানে যেটা দিয়ে ওষুধ তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে ইভেন আমার নিজের মেয়েও যখন স্কুলে যাচ্ছে, কালকেই তার ছিল একটা প্রজেক্ট, সে বলছে যে মা আমাকে মেডিসিনাল প্ল্যান্ট গাছ নিয়ে যেতে বলেছে। তো অবভিয়াসলি মেডিসিনাল প্ল্যান্ট বলতে আমরা সর্বপ্রথম বাঙালিরা অন্তত জানি যে তুলসী পাতা। তো আমি তাকে একটা তুলসী গাছ দিয়েছি। তো দেওয়ার সময় আমার নিজেরও ভালো লাগলো এটা ভেবে যে স্কুল থেকে কমসে কম এটা শিখতে পেল যে আমার বাড়িতে একটা মেডিসিনাল প্ল্যান্ট আছে যেটা দিয়ে মেডিসিন তৈরি হয়। হয়তো ডিরেক্টলি কখনো তাকে আমি সেটা দিইনি, হয়তো অবকাশও হয়নি বা মাথাতেও আসেনি, কিন্তু ও যে শিক্ষাটা পেল যে আমাকে একটা গাছ সুন্দরভাবে মাটিতে পুঁতে সেটা নিয়ে যেতে হবে এবং সেটা দেখালে আমি একটা নাম্বার ক্যারি করতে পারবো। তো এই যে তাদের একটা নাম্বার ক্যারি করার পিছনে যে একটা মহৎ উদ্দেশ্য, যে আমি কেন নাম্বারটা পাচ্ছি, তো এটাও আমি বলবো প্রত্যেকটা স্কুল যারা এই সমস্ত প্রজেক্ট বাচ্চাদেরকে দেয় তাদেরকে আমি সবসময় তারিফ করব, তারিফ জানাবো যে এই রকম কাজ যেন আরো ভবিষ্যতে এগিয়ে যায়।
0: আর একটা বিষয় আমার জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে অপ্রচলিত শক্তি। যেমন এই যে বিদ্যুৎ, কয়লা, এগুলো তো একদিন শেষ হয়ে যাবে, বা পেট্রোল, ডিজেল, এবং পরিবেশকে কোনো রকম ক্ষতিগ্রস্ত না করে হাওয়া থেকে, জল থেকে, এগুলো থেকে যে অপ্রচলিত শক্তিগুলো আমরা তৈরি করতে পারি যদি অনেক বেশি করে, বা সমুদ্রের ঢেউ থেকে, তাহলে পরিবেশ কিন্তু রক্ষাও হবে, আবার এদিকে শক্তিগুলো আমরা পাবো এবং সেটা আমরা কাজে লাগাতে পারবো। অন্ধকারের মধ্যেও আলো ঝলকায়, যখন দেখি জলপাইগুড়ির সেই ডাক্তারবাবুকে, যিনি সন্তান স্নেহে বড় করে তোলেন সদ্য পোঁতা গাছের চারাগুলিকে, যখন দেখি উত্তরায়ণ উপনগরীতে ব্যস্ত ডাক্তারবাবু প্রত্যেক দিন সকালবেলা গ্লাভস হাতে রাস্তা পরিষ্কার করার কাজে লেগে পড়েন, তখন কিন্তু আশা জাগে। মেধা পাটকার, অমৃতা দেবী, গ্রেটা থুনবার্গ, রিধিমা পাণ্ডে, এদের সাথে সাথে আমরাও যদি আমাদের চারপাশের পরিবেশটুকু সম্বন্ধে যত্নশীল হই, তাহলে মনে হয় গ্রেটা, রিধিমাদের মতো নতুন প্রজন্মের জন্য আমরা একটা সুস্থ, সুন্দর পৃথিবী রেখে যেতে পারব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। সবাইকে আবারও অনেক অনেক নমস্কার জানালাম, আর ডালিয়া দিকে আমাদের এই আসরের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আসর শেষ করলাম। নমস্কার।
2: এতক্ষণ শুনলেন মহিলা মজলিশ, উপস্থাপনায় শাহানা বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তার ঠিক পরেই স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশতম বৈঠকে সভাপতিত্ব করছেন। সরকার চার ধরনের ইথানল মিশ্রিত পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে, জবাবে ইরানের ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এবং মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার খবর। পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেল্লোতে হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকই প্রাণ হারিয়েছেন, শোক প্রকাশ কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টাদিও অ্যাজটেকায় আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশতম বৈঠকে সভাপতিত্ব করছেন। এই বৈঠকে দেশজুড়ে উদ্যোক্তা সংস্কৃতিকে উৎসাহিত করা, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা। এছাড়া সুশাসন, ডিজিটাল পরিকাঠামো এবং অংশীদারিত্বের মতো মূল বিষয়গুলিকে কাজে লাগিয়ে একটি কার্যকর রূপায়ণ পরিকল্পনা বা রোডম্যাপ তৈরির বিষয়ে আলোচনা হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় কেন্দ্র ও রাজ্যগুলি ভারতের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে যৌথভাবে কাজ করছে। এবারের বৈঠকের মূল ভাবনা বিকশিত ভারত অ্যাট 2047-এর লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। এই বৈঠকে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকদের কল্যাণ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার এবং তাদের জীবনযাত্রাকে যথাসম্ভব সহজ করে তুলতে সরকার সর্বতোভাবে চেষ্টা করছে। সমাজ মাধ্যমে একাধিক বার্তায় তিনি বলেন, কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও সমৃদ্ধির ভিত্তি। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখনই চারটি গ্রেডের জ্বালানির উপর আবগারি শুল্কের হার শূন্য হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা। আইনি প্রক্রিয়া সহজ করা, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা এবং একটি আধুনিক ও স্বচ্ছ শ্রম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভারত 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে 4টি শ্রমবিধিতে একত্রিত করে ব্যাপক শ্রম আইন সংস্কার করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে গতকাল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে একথা জানান। তিনি আরও উল্লেখ করেন, 2017 থেকে 2025 সালের মধ্যে বেকারত্বের হার 6% থেকে কমে 3.1% নেমে এসেছে এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার 22% থেকে বেড়ে 38.8% হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বুলগেরিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরে একটি ধারাবাহিক সম্পর্ক রয়েছে। এখন উভয় দেশের কাজ হলো এই সম্পর্ককে আরও গতিশীল এবং ভবিষ্যৎমুখী রূপ দেওয়া। বুলগেরিয়ায় সেদেশের বিদেশমন্ত্রী ভেলিস্ট্রাভা পেত্রোভা চামোজার সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর জানান, তাদের আলোচনায় তিনটি মূল বিষয় উঠে এসছে। প্রথমত, ভারত ও বুলগেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা। দ্বিতীয়ত, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এবং শেষত বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও অগ্রগতির লক্ষ্যে শক্তিশালী দেশগুলি কীভাবে যৌথভাবে কাজ করতে পারে, সেই বিষয়টিও উঠে এসেছে তাদের আলোচনা।

0: Our discussions today have three dimensions. First, the bilateral cooperation between India and the UAE. Second, the partnership between India and the European Union. And third, what our two countries can do together in the world for the world.
1: অন্ধ্রপ্রদেশের রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে বিস্ফোরণের ফলে 8 শ্রমিকের মৃত্যুর ঘটনায় ভারতীয় মানবাধিকার কমিশন অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে কমিশন এই বিষয়ে 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সাইবার জালিয়াতি মামলার সঙ্গে যুক্ত গণেশ বালাসোকালেকে সফলভাবে থাইল্যান্ড থেকে ভারতে প্রত্যর্পণ করেছে। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং থাইল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই প্রত্যর্পণ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। সিবিআই জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সাধারণ মানুষদের এই প্রতারণা চক্রে যুক্ত করে একটি সাইবার জালিয়াতি নেটওয়ার্ক চালাত। রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রাজস্থানের জয়সালমীর জেলার রামগড়ে 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেছেন। জয়পুরের আকাশবাণী প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজিত হয়। জয়পুরের সাংসদ মঞ্জু শর্মা, প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন সহ অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন, সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজির হতে হবে। তদন্তে সহযোগিতা করলে আগামী 3 সপ্তাহের জন্য অভিষেককে গ্রেপ্তার করা যাবে না বলেও জানানো হয়। 2 সপ্তাহ পর সিআইডি মামলার রিপোর্ট আদালতে জমা দেবে, ওই দিনই মামলার পরবর্তী শুনানি। এই সময়কালে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক আজ ইস্তফা দিয়েছেন। তিনি রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। পাশাপাশি প্রকাশ চিক বড়াইক তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। জবাবে ইরানও ফের হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা করেছে এবং বাহরিন, কুয়েত ও জর্ডানে মার্কিন সেনা ঘাঁটিতে পাল্টা হামলা করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের ক্রমাগত আগ্রাসনের জবাবে তারা এই নিয়ে টানা দ্বিতীয় দিন আত্মরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেয়। এই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, র্যাডার ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা এবং নজরদারি সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের গণমাধ্যমগুলি বন্দর আব্বাস, কেসামদ্বীপ, মিনাব এবং সিরিক সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। হরমুজ প্রণালীর কাছাকাছি নৌ সংঘর্ষেরও খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর এই ধারাবাহিক হামলা ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেল্লোতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর প্রাথমিকভাবে নিখোঁজ হওয়া 3 ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওমান উপকূলের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছেন, মৃতদের মধ্যে 2 জনের দেহ উদ্ধার করা হয়েছে এবং তিনি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী সোনোয়াল জানিয়েছেন, এই কঠিন সময়ে সরকার মৃতদের পরিবারের সঙ্গে রয়েছে। উল্লেখ্য, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ সেত্তেবেল্লোর ওপর হামলার ঘটনায় গতকাল ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করেছে। মন্ত্রক এক বিবৃতিতে এই বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাহাজে থাকা 24 ভারতীয় নাবিকের মধ্যে 21 জীবিত উদ্ধার করা হয়েছে। ওমানের সিনাস বন্দরের কাছে আজ একটি জাহাজের বিষয়ে ধরনের খবর পাওয়ার কথা জানিয়েছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস। সমাজ মাধ্যমের বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও দূতাবাস উল্লেখ করেছে। ভারতের আবহাওয়া বিভাগ IMD আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা ও মাহে, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কোঙ্কণ ও গোয়া, তামিলনাড়ু এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান ধ্বংস হয়েছে এমন দাবি করা একটি ভিডিও সরকার ভুয়ো বলে জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবিটি মিথ্যা এবং ভিডিওটি পাকিস্তানের অপপ্রচারমূলক কিছু অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে। এছাড়া জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণ অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার জন্য PIB নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকায় আজ রাতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপের লড়াইয়ে আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। উল্লেখ্য, 2010 সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। এবারের বিশ্বকাপেই সবথেকে বেশি 48টি দেশ অংশগ্রহণ করছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল 19 জুলাই। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম বৈঠকে সভাপতিত্ব করছেন। সরকার 4 ধরনের ইথানল মিশ্রিত পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন, সন্ধে ৬টার মধ্যে তাকে হাজির হতে হবে। তদন্তে সহযোগিতা করলে আগামী ৩ সপ্তাহের জন্য অভিষেককে গ্রেপ্তার করা যাবে না বলে জানানো হয়। ২ সপ্তাহ পর সিআইডি মামলার রিপোর্ট আদালতে জমা দেবে, ওইদিনই মামলার পরবর্তী শুনানি। এই সময়কালে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। এদিকে আদালতের নির্দেশ সামনে আসতেই আজ অভিষেক কলকাতায় ফিরছেন বলে জানা গেছে। অন্যদিকে অন্য আইনজীবী আনায় অভিষেকের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শীর্ষণ্য। এদিন আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেন অয়ন ভট্টাচার্য। সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেবের পর তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশ সিং বড়াইক আজ ইস্তফা দিয়েছেন। রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে চিঠি লিখে তিনি নিজের ইস্তফার কথা জানিয়ে দেন। পাশাপাশি প্রকাশ সিং বড়াইক তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদও ছেড়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, এই নিয়ে গত ৪ দিনে তৃণমূল কংগ্রেসের ৩ সাংসদ নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ১৩ থেকে কমে হল ১০। পদত্যাগপত্র পেশের পর প্রকাশ সিং বড়াইক সাংবাদিকদের বলেন, রাজ্যের মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছেন, সেই বিপুল জনাদেশকে মান্যতা দিতেই তাঁরই সিদ্ধান্ত।
1: पश्चिम बंगाल में जो मैंडेट बीजेपी को मिला, भारतीय जनता पार्टी को मिला, ऑब्वियसली इस राय को देखते हुए, क्योंकि गणतांत्रिक देश का गणदेवता पब्लिक है, पब्लिक अगर वोट दिया बीजेपी को, इस राय को देखते हुए मैं भी अपना पद से इस्तीफा दिया।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ১১তম নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করছেন। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই বৈঠকে দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক উদ্যোগকে বাড়িয়ে তোলা এবং স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা বৈঠকে যোগ দিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দেশের বিকাশ যাত্রাকে ত্বরান্বিত করতে কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ চালিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক বিষয়ে আলোচনার জন্য আজ উত্তরকন্যায় পৌঁছেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি উত্তরকন্যায় যান তিনি। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন তিনি। আসন্ন রাজ্য বাজেটের প্রাক্কালে অর্থমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে, সেখানকার মানুষের আশা আকাঙ্ক্ষা মেটানোর উদ্দেশ্যেই তাঁর এই সফর। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় মাঠ থেকে মাটি খুঁড়ে প্রচুর পরিমাণে ওষুধ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর্থ মুভার দিয়ে মাটি খুঁড়তে উঠে আসে বিপুল পরিমাণে বিভিন্ন রকমের ওষুধ। স্থানীয় থানার পুলিশ ও ব্লক মেডিকেল আধিকারিকরা উদ্ধার হওয়া ওষুধের নমুনা সংগ্রহ করেছেন। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকার ওষুধ কিনে প্রতারণা করা হয়েছে বলে বিজেপির অভিযোগ। সেই ওষুধই আজ উদ্ধার হয়েছে বলে তাদের দাবি। আলিপুরে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভবনে আগুন লাগার ঘটনায় আজ ফরেন্সিক দল সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। ওই ঘটনায় ভবনের ৩টি তলা সম্পূর্ণ ভস্মীভূত। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও কিভাবে আবার তা বিধ্বংসী আকার নিল তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, ওই ভবনেই ছিল ধৃত তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের অফিস। বিপুল সংখ্যক নথিপত্র আগুনে নষ্ট হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীর পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। নেজার থানার খড়িহাট গ্রামের একটি পুকুর থেকে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোচবিহারের শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতে ১৭৪ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় মর্মন বাড়ি তৈরির জন্য নেওয়া কাটমানির প্রায় ২৯০০০০ টাকা ফেরত দিয়েছেন। ৮৮ জনকে গতকাল এই টাকা ফেরত দেওয়া হয়। রাতভর তল্লাশি চালিয়ে উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়া হর্নেট ইংলিশ মিডিয়াম স্কুলের ঘর থেকে গতকাল ১৭৭ লক্ষ টাকা পুলিশ উদ্ধার করেছে। ৩টি মেশিন আনা হয় টাকা গোনার জন্য। এই ঘটনায় ক্যাশিয়ার অভিজিৎ নাথ, অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট সায়ন ঘোষকে আটক করেছে পুলিশ। সঙ্গীত নাটক একাডেমি থেকে এবছর বিসমিল্লা খাঁ যুব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পুরুলিয়ার বাগমুন্ডির বাসিন্দা সোমনাথ মাহাতো। আকাশবাণীকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
2: আমাকে বিসমিল্লা খাঁ অ্যাওয়ার্ডে ঘোষিত হয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ। আমি বিদেশেতেও গেছি, গত এক সাল আগে গিয়েছিলাম মালয়েশিয়া, জাপান, পুরুলিয়া সহ গিয়েছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, রাষ্ট্রপতির কাছে প্রোগ্রাম করেছি।
0: দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। কোচবিহারের মাথাভাঙায় গতকাল সব থেকে বেশি 161 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এছাড়াও দার্জিলিংয়ের সেবকে বৃষ্টি হয়েছে 113 মিলিমিটারের বেশি। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজও বৃষ্টির সম্ভাবনা। আগামী 2-3 ঘণ্টায় কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূমে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে সাম্প্রতিক র্যাডার পর্যবেক্ষণে দেখা গেছে। আন্তর্জাতিক যোগ দিবসের আগে আজ বাঁকুড়া সদর শহরে আজ বিশেষ যোগাভ্যাস করা হয়। জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও প্রশাসনের কর্তা ব্যক্তিরা ওই কর্মসূচিতে যোগ দেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টাডিও আজতেকায় আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপ এর লড়াইয়ে আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরে খবর বিকেল 5:10।
3: আকাশবাণী শলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে শুনবেন ভাওয়াইয়া শিল্পী নজরুল ইসলাম।

প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে পরপর তিনখানি ভাওয়াইয়া শুনলেন শিল্পী নজরুল ইসলাম। যন্ত্রানুষঙ্গে ঢোলে সঞ্জয় রায়, দোতারায় অমৃতশেল এবং বাঁশিতে নীরব রায়। আকাশবাণী শুলিকুড়ি, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে মধ্যাহ্নকালীন ইংরেজি ও হিন্দি সংবাদ।

গান পরম্পরা এই অনুষ্ঠানে এতক্ষণ ভীমপলশ্রীর আগে শরদ শুনলেন, পরিবেশনায় ওস্তাদ আলী আকবর খান। গান পরম্পরা এ পর্যন্তই। আকাশবাণীর শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

0: নমস্কার যুব বন্ধুরা, আমি অন্বেষা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আমার সঙ্গে আজ স্টুডিওতে রয়েছে তোমাদের আরও এক যুব বন্ধু সংযুক্তা।
1: নমস্কার যুব বন্ধুরা, আজ এই অনুষ্ঠানে অন্বেষার সঙ্গে আমিও রয়েছি এবং আমরা কথা বলবো আজকের দিনটি নিয়ে, অর্থাৎ ওয়ার্ল্ড প্লে ডে নিয়ে।
0: একদম, আজ একটি সত্যি বিশেষ দিন, বিশ্ব খেলা দিবস বা ওয়ার্ল্ড প্লে ডে। আচ্ছা, শেষ কবে মন খুলে হেসেছিলেন মনে আছে? শেষ কবে বিকেলবেলার নরম রোদে কোনো নিয়ম না মেনে স্রেফ আনন্দের জন্য দৌড়েছিলেন? মনে পড়ে না, তাই তো? আমরা আসলে বড় হতে হতে জীবনটাকে বড্ড বেশি হিসেবি আর যান্ত্রিক করে ফেলেছি। ঘড়ির কাঁটার টিকটিক শব্দে আমাদের সকাল শুরু হয়, আর ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে রাত নেমে আসে। অথচ এই পৃথিবীর সবচেয়ে আদিম, সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে নিঃস্বার্থ আনন্দ লুকিয়ে আছে একটি মাত্র শব্দে, তা হলো খেলা। খেলা কি কোনো বিলাসিতা, বা খেলা কি কোনো সময় নষ্ট? তা নয় কিন্তু। খেলা আসলে প্রাণের স্পন্দন, বা বলতে পারেন বেঁচে থাকার উৎসব। আজ এই আনন্দের দিনটিকে উদযাপন করে নেওয়ার দিন, হারিয়ে যাওয়া শৈশবকে আরও একবার ফিরে ডাকার দিন। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই।
1: বন্ধুরা, ইতিহাসের পাতা উল্টে যদি আমরা একটু পেছনের দিকে তাকাই, তবে দেখব এই দিনটির সূচনা কিন্তু খুব বেশি দিন আগের নয়। দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন শিশু অধিকার সংগঠন ও খেলনা লাইব্রেরি অ্যাসোসিয়েশন স্থানীয় স্তরে মে মাসের শেষ ভাগে খেলা দিবস পালন করে আসছিল, কিন্তু বিশ্বব্যাপী শিশুদের এই অধিকারকে এক সুতোয় বাঁধতে এবং রাষ্ট্রীয় স্তরে বিষয়টিকে বাধ্যতামূলক করতে একটি বড় পদক্ষেপের প্রয়োজন ছিল। সেই ঐতিহাসিক শুভক্ষণটি এল অতি সম্প্রতি, 2024 সালে। 2024 সালের 25 মার্চ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা, বিকাশ ও সুরক্ষার কথা মাথায় রেখে একটি ঐতিহাসিক প্রস্তাব পাস করা হয়, বিশ্বের 140টিরও বেশি দেশের সমর্থনে। রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত নেয় যে প্রতি বছর 11 জুন দিনটিকে বিশ্বব্যাপী প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় মর্যাদায় আন্তর্জাতিক খেলা দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ প্লে হিসেবে পালন করা হবে। ফলত 2024 সালের 11 জুন গোটা পৃথিবী তার ইতিহাসের প্রথম অফিসিয়াল রাষ্ট্রসংঘ ঘোষিত আন্তর্জাতিক খেলা দিবস উদযাপন করে। এই দিনটি বেছে নেওয়ার পেছনে গভীর তাৎপর্য রয়েছে। এটি কেবল একটি উদযাপনের দিন নয়, বরং রাষ্ট্রসংঘের শিশু অধিকার সনদের 31 নম্বর অনুচ্ছেদে বর্ণিত শিশুর খেলার মৌলিক অধিকারকে বিশ্বের দরবারে আইনি এবং সামাজিক স্বীকৃতি দেওয়ার এক যুগান্তকারী প্রয়াস। ইউনিসেফ, ইউনেস্কো এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আজ এই 11 জুন দিনটি বিশ্বমঞ্চে এক অনন্য মাত্রা পেয়েছে।
0: একেবারেই তাই। আর এই খেলাধুলো কিন্তু শুধু শরীরকে ভালো রাখে তাই নয়, খেলাধুলো মনকে ভালো রাখতেও সাহায্য করে। একটু তলিয়ে ভাবলে আমরা কিন্তু বুঝতে পারবো যে খেলা আমাদের আসলে ঠিক কী কী দেয়। প্রথমেই আসে শারীরিক সুস্থতা। আজকের দিনে শিশুরা ওবেসিটি বা স্থূলতার শিকার হচ্ছে। মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করলে হৃদযন্ত্র ভালো থাকে এবং হাড় ও পেশি শক্ত হয়, এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়। এছাড়া সামাজিকীকরণ ও নেতৃত্ব গ্রহণের মতো গুণগুলিও শিশুদের মধ্যে গড়ে ওঠে। একা একা ভিডিও গেম খেললে কখনো টিম স্পিরিট বা দলগত ভাবনা কিন্তু শেখা যায় না। মাঠে যখন অপর চারটে বাচ্চার সঙ্গে সে একসঙ্গে খেলতে শিখবে, তখন তারা শেখে জীবনে কীভাবে ভাগ করে নিতে হয়, কীভাবে অন্যকে সম্মান করতে হয়, হার মেনে নিয়েও কীভাবে আবার হাসি মুখে ঘুরে দাঁড়াতে হয়। এছাড়া তো রয়েছে এই মানসিক চাপ মুক্তি। পড়াশোনার চাপ, প্রতিযোগিতার ইঁদুর দৌড় থেকে মুক্তি পেতে খেলার চেয়ে বড় কোনো থেরাপি বা ওষুধ আজ পর্যন্ত কোনো ডাক্তার কিন্তু আবিষ্কার করতে পারেননি। খেলাধুলার সময় শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা আমাদের মনকে নিমেষের মধ্যে আনন্দে ভরিয়ে তোলে। আর এই আনন্দের মধ্যে দিয়ে কিন্তু শিশুরা পড়াশোনা এবং অন্যান্য কাজে আরও বেশি করে নিজেকে তুলে ধরতে সক্ষম হবে। একটু ভাবুন তো, আমাদের সেই চোর পুলিশ, কানামাছি, ওপেন টিবায়োস্কোপ, ডাঙ্গুলি কিংবা এক্কাদোক্কা খেলার দিনগুলো কোথায় হারিয়ে গেল? আজকের শৈশব বন্দি হয়ে গেছে 5 ইঞ্চির একটা স্মার্টফোনের স্ক্রিনে। বিভিন্ন অনলাইন ভিডিও গেম কিংবা অন্তহীন রিল স্ক্রোলিংয়ের মাঝে আজকের বাচ্চারা ভুলেই গেছে যে মাটির গন্ধ কেমন হয়, বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার আনন্দ কেমন হয়। আমরা বাচ্চাদের হাতে দামি দামি গ্যাজেট তুলে দিচ্ছি, কিন্তু তাদের বিকেলগুলোকে কেড়ে নিচ্ছি। বহুতল আসবাব উঠছে, কিন্তু হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। বিশ্ব খেলা দিবস আমাদের এই নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে একটা বড়সড় ধাক্কা দেয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে একটা শিশুকে রোদে পুড়তে দিন, মাটিতে পড়ে গিয়ে হাঁটু ছড়ে যেতে দিন, তবেই তো সে প্রকৃত মানুষ হয়ে উঠবে, ভার্চুয়াল জগতের কোনো কৃত্রিম চরিত্র হয়ে থেকে যাবে না।

অনেকেই ভাবে খেলাধুলো তো শুধু বাচ্চাদের জন্য, বড়দের আবার খেলা কিসের, এখানেই আমরা মস্ত বড় ভুল করি। জর্জ বার্নার্ড শ বলেছিলেন, আমরা বুড়ো হয়ে যাই বলে খেলা বন্ধ করি না, আমরা খেলা বন্ধ করি বলেই বুড়ো হয়ে যাই। কাজের চাপ, সংসারের দায়িত্ব, ভবিষ্যতের চিন্তা, এই সব কিছু

0: মাঝে আমরা আমাদের ভেতরের শিশুটিকে মেরে ফেলি। বড়দেরও খেলার প্রয়োজন আছে। বন্ধুদের সাথে ছুটির দিনে একটু ক্যারাম খেলা, ব্যাডমিন্টন খেলা, কিংবা স্রেফ লুডো নিয়ে বসে যাওয়া, এগুলো আমাদের মানসিক বয়সকে এক ধাক্কায় কিন্তু অনেকটাই কম করে দেয় এবং এর পাশাপাশি মনকেও হালকা করে। আমাদের মাথায় হয়তো এই মুহূর্তে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেটা হলো এখনকার ডিজিটাল গেমস কি ট্রেডিশনাল আউটডোর গেমসের জায়গা নিচ্ছে একটু একটু করেও? তার উত্তর হলো হ্যাঁ, এখনকার এই ডিজিটাল গেমসগুলো কিন্তু ট্রেডিশনাল আউটডোর গেমসের জায়গা নিচ্ছে, কিন্তু পুরোপুরি না। আজকের দিনে মোবাইল, কম্পিউটার আর ইন্টারনেট সহজ হয়ে যাওয়ায় অনেক শিশুর কিশোর বেশি সময় কিন্তু ডিজিটাল গেমসে খেলছে। এর কারণগুলো কি? এর কারণগুলো হলো ঘরে বসেই খেলা যায়, বন্ধু না থাকলেও একা খেলা সম্ভব, অনেক ধরনের আকর্ষণীয় গ্রাফিক্স ও লেভেল থাকে, সময় কাটানোও সহজ হয়। এই কারণে অনেক জায়গায় ক্রিকেট, ফুটবল, কাবাডি বা দড়ি লাফের মতো আউটডোর গেম আগের মতো কিন্তু নিয়মিত হচ্ছে না। তবে এর মানে এই নয় যে ট্রেডিশনাল গেমস পুরোপুরি হারিয়ে যাচ্ছে। এখনও গ্রামে, স্কুলের খেলার মাঠে এবং কিছু পরিবারে আউটডোর গেম খুব গুরুত্বপূর্ণভাবে টিকে রয়েছে, কারণ এগুলো শরীরচর্চা, সামাজিক যোগাযোগ এবং বাস্তব জীবনের স্কিল শেখায়, যা ডিজিটাল গেমস সবসময় দিতে পারে না। আসলে সবচেয়ে ভালো হবে ভারসাম্যটা রাখা। ডিজিটাল গেমস বিনোদন দিতে পারে, কিন্তু আউটডোর গেমস শরীর ও মন দুটোই ভালো রাখে। তাই একটাকে বাদ দিয়ে আরেকটা নয়, দুটোর মধ্যে ব্যালেন্স থাকাই কিন্তু সবচেয়ে স্বাস্থ্যকর। এরপরে যে প্রশ্নটা আসে সেটা হলো খেলাধুলোর মাধ্যমে কিভাবে ডিসিপ্লিন ও লিডারশিপ ডেভেলপ হয়। দেখো, খেলাধুলোর মাধ্যমে এই ডিসিপ্লিন মানে শৃঙ্খলা এবং লিডারশিপ মানে নেতৃত্ব খুব স্বাভাবিকভাবেই তৈরি হয়। তার কারণ কি? তার কারণ হলো খেলার পরিবেশটাই নিয়ম, দায়িত্ব এবং দলগত কাজের ওপর দাঁড়িয়ে থাকে। ডিসিপ্লিন কিভাবে তৈরি হয়? খেলার মধ্যে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, যেমন ধরো সময় মতো প্র্যাকটিসে আসা, কোচ বা অধিনায়কের নির্দেশ মানা, নিয়ম ভেঙে না খেলা, প্রতিদিন অনুশীলনের অভ্যাস রাখা। এই অভ্যাসগুলো ধীরে ধীরে একজন খেলোয়াড়কে শৃঙ্খলাবদ্ধ করে তোলে। পরে এই ডিসিপ্লিন শুধু খেলাতেই নয়, পড়াশুনো ও জীবনের অন্য নানান ক্ষেত্রে কাজে লাগে। এবং লিডারশিপ কিভাবে তৈরি হয়? দলগত খেলায়, যেমন ক্রিকেট, ফুটবল, কাবাডি, সবাই একসাথে খেলে। এখানে কিছু খেলোয়াড়দের সিদ্ধান্ত নিতে হয় এবং দলকে গাইড করতে হয়। অধিনায়ক বা ক্যাপ্টেন দলকে নেতৃত্ব দেয়, দ্রুত সিদ্ধান্ত নিতে শেখায়, কখন আক্রমণ করতে হবে, কখন রক্ষা করতে হবে, টিমমেটদের উৎসাহ দেয় এবং এর পাশাপাশি হার জিতের দায়িত্বও নিতে শেখায়। এভাবেই একজন খেলোয়াড় ধীরে ধীরে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খেলাধুলো শেখায় দায়িত্ব নেওয়া, চাপের মধ্যে শান্ত থাকা, দলকে আগে রাখা মানে টিম স্পিরিট। এর পাশাপাশি রয়েছে নিজের ভুল থেকে নতুন কিছু শেখা। তাই বলা যায় খেলাধুলো শুধু শরীর গঠন করে না, এটা চরিত্র গঠনেও বড় ভূমিকা রাখে, বিশেষ করে ডিসিপ্লিন ও লিডারশিপ তৈরি করতে।
1: আর এই খেলাধুলোর কথা যখন আমরা বলছি, খেলাধুলোর উপযোগিতার কথা যখন আমরা বলছি, তখন আরও একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠে আসে যে এই খেলাধুলোর অধিকার আমাদের ফিরিয়ে দেবে কে? আমাদের শিশুদের আবার আগের মতো খেলাধুলোর পরিবেশটা কারা তৈরি করবে? আজকের দিনে দাঁড়িয়ে শিশুরা নিজে থেকে গিয়ে তো মাঠ তৈরি করতে পারবে না, কিংবা স্মার্টফোনের আসক্তি থেকে নিজেদের মুক্ত করতে পারাটাও কিন্তু খুব কঠিন। এখানেই প্রয়োজন কান্ডারির। আর একটি শিশু

0: জীবনের সেই কাণ্ডারি হলেন দুজন, একজন তার ঘরের অভিভাবক আর অন্যজন তার স্কুলের শিক্ষক। বিশ্ব খেলা দিবস তখনই সার্থক হবে যখন এই দুই স্তম্ভ শিশুর খেলার অধিকার রক্ষায় এগিয়ে আসবেন। প্রথমেই অভিভাবকদের ভূমিকা নিয়ে একটু কথা বলা যাক। একটি শিশু পৃথিবীতে আসার পর তার প্রথম খেলার সাথী হন তার বাবা এবং মা। কিন্তু আজকের ইঁদুর দৌড়ের যুগে বাবা মায়েরা বড্ড বেশি ব্যস্ত, আর সেই ব্যস্ততার খেসারত দিতে হচ্ছে শিশুদের। এই জায়গাটিতে অভিভাবকদের মানসিকতায় এক আমূল পরিবর্তন আনা প্রয়োজন। খেলাকে সময় নষ্ট ভাবার ভুল ধারণা থেকে মুক্তি পেতে হবে। সবার প্রথমে অভিভাবকদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যে খেলাধুলো মানেই পড়াশোনার ক্ষতি। তাদের বুঝতে হবে যে শিশুটি বিকেলে মন খুলে খেলছে তার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ছে, ফলে সে পড়ার টেবিলে অনেক বেশি মনোযোগ দিতে পারছে। খেলা কিন্তু কোনো বিলাসিতা নয়, এটি মানসিক পুষ্টি, এটা অভিভাবকদের বুঝতে হবে। অনেক সময় অভিভাবকরা নিজেদের ব্যস্ততা লুকোতে বা বাচ্চাকে শান্ত রাখতে মোবাইল বা ট্যাব এর মতো কিছু ডিজিটাল যন্ত্রপাতি তাদের হাতে তুলে দেন। একে বলে এক ধরনের ডিজিটাল অভিভাবকত্ব। এর চেয়ে ক্ষতিকর আর কিছুই হতে পারে না। শিশুকে দামি গেজেট দেওয়ার চেয়ে তাকে নিয়ে বিকেলে ছাদে যান কিংবা পার্কের মাটিতে তাকে দৌড়তে দিন। তার হাত ও কাপড়ে একটু কাদামাটি না হয় লাগলই, কারণ ওটাই তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। প্রতিদিন অন্তত আধ ঘন্টা নিজের বাচ্চার সাথে খেলুন, লুডো, দাবা কিংবা ঘরের মধ্যে লুকোচুরি। এই খেলাগুলো শুধু বাচ্চার আনন্দ বাড়াবে সেটাই নয়, তার সাথে সাথে কিন্তু আপনাদের সম্পর্কের বাঁধনও আরও শক্ত করে দেবে। এছাড়া বাচ্চা যদি কোনো খেলায় ভালো প্রদর্শন করে থাকে বা কোনো খেলার প্রতি তার বিশেষ উৎসাহ থাকে, তবে পড়াশোনা ছেড়ে ওসব কি করছো বলে ধমক না দিয়ে তাকে মাঠে যাওয়ার জন্য তৈরি করুন। এর পাশাপাশি আমাদের শিক্ষকদেরও কিন্তু এই খেলার অধিকার রক্ষায় বড় ভূমিকা রয়েছে। মাঝে মধ্যে মনে হয় আজকের স্কুলগুলো যেন এক একটা নম্বরের কারখানা হয়ে উঠেছে। ব্যাগের ভারী বোঝা পিঠে নিয়ে শিশুরা স্কুলে যায়, আবার ক্লান্ত হয়ে ফেরে। রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষার হেরফের প্রবন্ধে লিখেছিলেন, আনন্দের মাধ্যমে শিক্ষা না হলে তা কখনো সম্পূর্ণ হয় না, আর সেই আনন্দের চাবিকাঠি থাকে শিক্ষকের হাতে। একজন প্রকৃত শিক্ষক ক্লাসরুমের চার দেওয়ালের মধ্যেও খেলাকে ফিরিয়ে আনতে পারেন। গণিতের কঠিন সূত্র কিংবা বিজ্ঞানের জটিল তত্ত্ব যদি খেলার ছলে কৌতুকের মাধ্যমে বা ছোট ছোট ইনডোর গেমসের সাহায্যে বোঝানো যায়, তবে শিক্ষা আর ভয়ের কারণ হয়ে থাকে না। একসময় স্কুলের পিটি ক্লাস বা টিফিনের সময়টুকু ছিল আনন্দের স্বর্গ। আজকাল অনেক স্কুলে সিলেবাস শেষের তারায় শিক্ষকরা টিফিনের সময় বা খেলার ক্লাসগুলোতেও অঙ্ক বা ইংরেজি করাতে শুরু করেন। শিক্ষকদের এই প্রবণতা বন্ধ করতে হবে। খেলার পিরিয়ডগুলি যেন কোনোভাবেই অন্য ক্লাসের জন্য কেড়ে নেওয়া না হয় তা শিক্ষকদেরই নিশ্চিত করতে হবে। মাঠে খেললে কেউ জিতবে আবার কেউ হারবে, এটাই নিয়ম। শিক্ষকদের দায়িত্ব হল শিশুকে এটা শেখানো যে খেলায় জেতাটাই সব নয়, অংশগ্রহণ করা এবং নিয়ম মেনে সততার সাথে খেলাটাই আসল। এই শিক্ষাটি ভবিষ্যতে শিশুকে জীবনের কঠিনতম ব্যর্থতাগুলোকেও হাসি মুখে গ্রহণ করার শক্তি যোগাবে।
1: আজকাল দেখা যায় অভিভাবকেরা সন্তানদের খেলার সময় কিছুটা কমিয়ে দিচ্ছেন। এর পেছনে কয়েকটা সাধারণ কারণ আছে। যেমন প্রথম কারণে আসা যাক, পড়াশোনার চাপ ও প্রতিযোগিতা। অনেক বাবা মারাই মনে করেন যে ভালো রেজাল্টই ভবিষ্যতের নিরাপত্তা, তাই কোচিং, হোমওয়ার্ক আর পরীক্ষার প্রস্তুতিকে বেশি গুরুত্ব দিয়ে

0: খেলাধুলোর সময় কমিয়ে দেওয়া হয়। আগের তুলনায় এখন বাইরে খেলার জায়গা কমে গেছে, ট্রাফিক বা দুর্ঘটনার ভয় থাকে, তাই অনেক অভিভাবক সন্তানকে ঘরের ভেতরেই রেখে দিতে চান। ডিজিটাল ডিভাইসের প্রভাব, মোবাইল, ট্যাব, গেমস এসব ঘরে বসেই বিনোদন দেয়, ফলে অনেক বাবা মারা খুব সহজ বিকল্প হিসেবে স্ক্রিন টাইমকে বেশি গ্রহণ করেন, যার কারণে আউটডোর খেলা কমে যায়। সময়ের অভাব, অনেক পরিবারে বাবা মা দুজনেই কর্মরত থাকেন, ফলে সন্তানকে খেলার মাঠে নিয়ে যাওয়া বা খেলার সময় ম্যানেজ করাটা কঠিন হয়ে পড়ে। তবে বর্তমানে অনেক বাবা মা সচেতন হয়েছেন, তারা আবার বুঝতে শিখেছেন যে খেলাধুলো শুধু বিনোদন নয়, এটা শরীর মন সামাজিক দক্ষতা সব কিছুর জন্যই জরুরি, তাই তারা পড়াশুনোর পাশাপাশি খেলার সময়টাও রাখছেন। সবচেয়ে ভালো পদ্ধতি হল ভারসাম্য রাখা, পড়াশুনো যেমন দরকার তেমনই খেলাধুলোও কিন্তু শিশুর পূর্ণ বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ। বাবা মাদের এটাও বুঝতে হবে যে ডিজিটাল অ্যাডিকশন কমাতেও কিন্তু খেলাধুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার, কারণ এটা শুধু সময় কাটানো না, বরং মন ও শরীর দুটোকেই অন্য দিকে ব্যস্ত রাখে, মনকে স্ক্রিন থেকে দূরে সরায়। যখন কেউ নিয়মিত খেলাধুলো করে তখন তার মস্তিষ্কে আনন্দ মানে ডোপামিন তৈরি হয়, দৌড়ানো, গোল করা, টিমমেটদের সঙ্গে খেলা ইত্যাদির মাধ্যমে, ফলে মোবাইল বা গেমসের ওপর অতিরিক্ত নির্ভরতা কমে, রুটিন তৈরি হয়। খেলার একটা নির্দিষ্ট সময় থাকে, যেমন প্র্যাকটিস, মাঠে যাওয়া, টিম মিটিং, এই রুটিন স্ক্রিন টাইম কমাতেও কিন্তু সাহায্য করে এবং সময় ব্যবস্থাপনা শেখায়, সামাজিক সংযোগ বাড়ায়। আউটডোর গেমে বন্ধুদের সঙ্গে সরাসরি দেখা হয়, কথা বলা হয়, দলগতভাবে খেলা হয়, এতে কি হয়, একাকিত্ব কমে, যা অনেক সময় বেশি স্ক্রিন ব্যবহারের বড় কারণ হয়ে দাঁড়িয়ে যায়। শরীরকে ক্লান্ত করে, স্ক্রিনের ইচ্ছা কমায়, খেলার পর শরীর স্বভাবতই ক্লান্ত হয়ে যায়, তখন অকারণে মোবাইল স্ক্রোল করার প্রবণতাটাও কিন্তু কমে যায় এবং ঘুম পায়, তাই ঘুমও ভালো হয়, বিকল্প আনন্দের উৎস তৈরি করে। যখন কেউ খেলায় আনন্দ পেতে শুরু করে তখন ডিজিটাল গেমস বা সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ তুলনামূলকভাবে কমে যায়। তবে গুরুত্বপূর্ণ কথা হল, খেলাধুলো একা সমাধান নয়, বরং ভালো অভ্যাস তৈরি, স্ক্রিন টাইম সীমিত রাখা এবং পরিবারের সহায়তা সব মিলিয়ে ডিজিটাল অ্যাডিকশন নিয়ন্ত্রণ করা যায়।
1: একদম, আর ঠিক এই কথাটা মাথায় রেখেই এই 2026-এর আন্তর্জাতিক খেলা দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ প্লে এর থিম হল সেভ প্লে সেভ চাইল্ডহুড, অর্থাৎ খেলা রক্ষা করুন এবং শৈশব রক্ষা করুন। জুন মাস জুড়ে ইউনিসেফ খেলার বিজ্ঞান থেকে শুরু করে বাচ্চার পুরো পরিবারের জন্য সব বিষয়ে মজাদার কার্যকলাপ এবং অভিভাবকদের জন্য বিশেষজ্ঞ পরামর্শ ও নির্দেশনা প্রচার করবে। খেলাধুলা যে ক্রমশ অনলাইন হচ্ছে তা উপলব্ধি করে সংস্থাটি অভিভাবকদের জন্য নির্দেশিকা ও ব্যাখ্যাপত্রের ব্যবস্থা করেছে, যাতে তারা তাদের সন্তানদের অনলাইন অভিজ্ঞতাকে নিরাপদ ও ইতিবাচক রাখতে সাহায্য করতে পারেন এবং এর পাশাপাশি আউটডোর খেলাগুলির দিকে সন্তানদের মনোযোগ আরও বাড়াতে পারে। আসুন এই থিমটিকে মাথায় রেখে আজ থেকে আমরা আমাদের সন্তানদের কেবল এক একটা নম্বর পাওয়ার মেশিন বা রোবট হিসেবে গড়ে তুলব না, তাদের পিঠের থেকে বইয়ের বোঝাটা একটু হালকা করে দেব, তাদের হাত থেকে ওই যন্ত্রটা কেড়ে নিয়ে তাদের হাতে একটা বল বা একটা সুতোর লাটাই তুলে দেব। চলুন, অভিভাবক আর শিক্ষক হিসেবে আমরা সবাই মিলে আমাদের শিশুদের জন্য আকাশের সেই চিলতে রোদ

আর বিকেলের নরম হাওয়াটুকু ফিরিয়ে দিই। মনে রাখবেন, আজ থেকে যদি আমরা ওদের খেলা রক্ষা করতে পারি তবেই কিন্তু বেঁচে থাকবে ওদের শৈশব, আর শৈশব বাঁচলেই বাঁচবে আমাদের আগামী সুন্দর পৃথিবী।

আজ তবে এই পর্যন্তই। আমি অন্বেষা এবং আমার সাথে আজকে জুড়ে ছিল তোমাদের আরও এক যুব বন্ধু সংযুক্তা। আমরা চলে আসব অন্য কোনো দিন যুব অনুষ্ঠানের নতুন কোনো পর্ব নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই খেলার মধ্যে থেকো, এবং শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান। ধন্যবাদ।

আকাশবাণীর শিলিগুড়ি আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সন্দেশ টু সোলজার।

0: अभी आप सुन रहे थे हमारा विशेष कार्यक्रम संदेश टू सोल्जर्स। ये कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরই জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন আনন্দধারার সময়। হ্যাঁ, ঘড়িতে এখন স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:30, আর আপনারা নিশ্চয়ই একেবারে প্রস্তুত এই অনুষ্ঠানে কথা বলবার জন্য এবং পাশাপাশি বাংলা গান শোনার জন্য। টেলিফোন করবার জন্য টেলিফোন লাইনটি আমাদের খোলা রয়ে গেছে ইতিমধ্যে, 9434077605, এই নম্বরে আপনারা টেলিফোন করবেন। শুরুতেই বলে রাখি যে আপনারা জানেন যে আপনাদের পছন্দের এই অনুষ্ঠান আনন্দধারা এমন একটা সময়ে অনুষ্ঠিত হয়, দিনের আলো একটু একটু করে নিভে যায় আর রাতের আলো অর্থাৎ সন্ধ্যের মধ্য দিয়ে রাতের আলো আসে। দিনের আলো কখনো হঠাৎ করে কিন্তু হারিয়ে যায় না, সে আসে ধীরে ধীরে, ধীরে ম্লান হয়, আকাশের রঙও একটু একটু করে বদলে যায়, গাছের ছায়া দীর্ঘ হয় আর পাখিরা নেড়ে ফেরে, আর মানুষও তাদের কর্মস্থল থেকে বাড়ি ফেরে, আর সেই ফুরিয়ে যাওয়া আলোর ভেতর দিয়েই নিঃশব্দে সন্ধে হয়। আপনাদের প্রিয় সময় হয় যে সময়ে আপনারা আনন্দধারায় একেবারে রেডিও সেটের পাশে বসে থাকেন। আর বন্ধুরা, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেন যে জীবনও যেন এমনই, এক একটি সময়ে এক একটি সম্পর্ক, এক একটি সাফল্যের দিন, এক একটি আনন্দের দিন ধীরে ধীরে ফুরিয়ে আসে, তখন মনে হয় যে আলো বুঝি নিভে এলো। কিন্তু সত্যি কি তাই? না, কখনো তাই নয়। প্রকৃতি শেখায় কোনো আলোই চিরস্থায়ী নয়, আবার কোনো অন্ধকারও কিন্তু শেষ কথা নয়। দিনের আলো সরে গেলে রাতের আলো জন্ম নেয়। হ্যাঁ, রাতেরও আলো রয়েছে, দিনেরও যেমন আলো রয়েছে। তো বন্ধুরা, কথা হোক রাতের আলো, দিনের আলো এবং জীবনের আলো, ভালো সময় নিয়ে কাটানো এবং ভালোর পাশাপাশি খারাপ সময়ও আসে, সে সময়টার মধ্যে দিয়ে যাওয়া মানেই যে একেবারে আমরা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি, অশুভর মধ্য দিয়ে যাচ্ছি, তা কি সত্যি? না, একেবারেই নয়। ভালো মন্দ, অন্ধকার আলো, দিনের আলো, রাতের আলো, সবটা নিয়েই আমাদের এই জীবন। এক বন্ধু এসে গেছেন শুরুতেই, দেখে নিচ্ছি কে এসেছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার, ফালাকাটা বলছি।
0: হ্যাঁ বলুন, ফালাকাটা থেকে আপনার? হ্যাঁ, নিতাই বাবু বলছেন? পরিতোষ বাবু কেমন আছেন আজকে? আচ্ছা, খুব ভালো, আপনি ফোন করলেন। আজ শুরুতেই পরিতোষ বাবুর ফোন ফালাকাটা থেকে এসে গেল। কেমন আছেন? কেমন আছেন? আচ্ছা,
1: ভালো হলো, গান চালান।
0: একদম চালাবো। আপনি আজ দিনের আলো, রাতের আলো, জীবনের আলো এসব নিয়ে কথা হচ্ছে, ফালাকাটায় কি অন্ধকার হয়ে গেছে না অন্ধকার একটু একটু করে হচ্ছে? আচ্ছা, আলো আছে, আপনার মনেও আলো আছে, একটু বাদেই কিন্তু অন্ধকার হবে এবং তারও কিন্তু আলো রয়েছে। খুব ভালো থাকবেন পরিতোষ বাবু, আপনার সঙ্গে আবারও কথা হবে। নমস্কার। শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলবার জন্য 9434077605 এই লাইনটি কিন্তু খোলা রয়েছে, আপনারা টেলিফোন করুন এবং গান শুনতে থাকুন। গানটি সবিতা প্রত দত্তের গাওয়া।

কেমন লাগলো বন্ধুরা? গানটি নিশ্চয়ই ভালো লাগবেই, কেননা এখানে একটি দেশকে ভালোবাসার ইঙ্গিত রয়েছে। হ্যাঁ, দিনের আলো, রাতের আলো, জীবনের আলো, সব আলোকে আপনারা কীভাবে দেখেন, টেলিফোন করুন 9434076705। এই নম্বরে এক বন্ধু এসেছেন, আবার বন্ধুর সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেল, বন্ধুকে বলবো আবারও টেলিফোন করুন। হ্যাঁ, আমরা সকলেই কিন্তু আলোকে দিনের সঙ্গে আর অন্ধকারকে রাতের সঙ্গে মিলিয়ে ফেলি, অথচ রাতও যে তার নিজস্ব আলো নিয়ে আসে, যেমন চাঁদের আলো, তারার আলো, দূরের কোনো ঘরের প্রদীপ, মানুষের অন্তরের আলো, সবই তো রাতের সম্পদ, তাই না? এই আলো যে আলো নেভে না, কখনোই নেভে না, প্রকৃতি তাকে অন্য রূপ দেয়, দিনকে রাতে নিয়ে আসে, রাতকে কখনো দিনে নিয়ে যায়। দিনেরও যেমন আলো রয়েছে, রাতেরও তেমনি এক অনন্য আলো রয়েছে, ধরা যাক অন্তরের আলো। আপনি যদি শুভ চিন্তক হন, তাহলে আপনার ভেতরকার প্রদীপ সব সময় কিন্তু আলো হয়ে চলবে। হ্যাঁ, আলোর কথা হোক, আলোর কথা হোক আপনাদের জীবনের প্রতিদিনের এই বিকেলবেলার অনুষ্ঠান আনন্দধারা, সেই আনন্দধারা কিভাবে আপনাদের জীবনে আলো নিয়ে আসে, অথবা আপনার জীবনে, আপনার জীবনের কর্মকাণ্ডই কিভাবে আলো দেখাতে সাহায্য করে, সবটা মিলিয়েই কথা হোক। টেলিফোন করুন 9434076705 এই নম্বরে, আর গান শুনতে থাকুন

এক শ্রোতা বন্ধু এসে গেছেন। হ্যাঁ, না বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আবারও। শ্রোতা বন্ধুরা আপনারা টেলিফোন করুন 9434076705, আমাদের টেলিফোন লাইন কিন্তু খোলা রয়েছে, টেলিফোন করতে থাকুন। আজ কথা হচ্ছে আলো নিয়ে। দিনের আলো পৃথিবীকে একেবারে দৃশ্যমান করে, সে গাছের পাতা, নদীর ঢেউ, মানুষের মুখ, শ্রমের ঘাম সব কিছুকে স্পষ্ট করে তোলে। দিনের আলো যেন যুক্তির মতো, সে প্রশ্ন করে, পরীক্ষা করে, প্রমাণ চায়। তাই সভ্যতার অধিকাংশ কাজ দিনের আলোতেই গড়ে উঠেছে। এই যেমন বাজার, অফিস, বিদ্যালয়, আদালত সবই দিনের আলোর মতো। সমস্ত কর্মকাণ্ড যেন দিনের আলোর সন্তান, কারণ দিন আমাদের বাইরের জগতের সঙ্গে পরিচয় করায়। আর রাতের আলো, রাতের আলো একেবারে অন্যরকম। চাঁদের আলো, তারার আলো কিংবা দূর প্রদীপের আলো, এ যেন আমাদের অন্তরের ভেতরকার কালোগুলোকেও খুলে দেয়। কখনোই দিনের মতো স্পষ্ট নয়, তবুও তার গভীরতা রয়েছে। হ্যাঁ, সে গভীর কথা অথবা যে কোনো সাধারণ কথা, স্বাভাবিক কথা, আপনার প্রস্ফুটিত আলোর কথা, জীবনের কথা সব নিয়েই টেলিফোন করুন। শ্রোতা বন্ধুরা আপনারা রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান আনন্দধারায়। আনন্দধারায় টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। পরের গানটি এবার আপনাদের জন্যে, গিয়েছেন সৈকত মিত্র এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান আনন্দধারায়, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের পুরনো বন্ধু রিমি। আলো নিয়ে কথা হচ্ছিল, রবীন্দ্রনাথ যেন দিনের আলো রাতের আলো এই দুইয়ের আলোর কথাই কিন্তু বলেছেন তার অসংখ্য গান এবং কবিতায়। দিনের আলো কর্মের আহ্বান, আর রাতের আলো আত্মার সংলাপ। দিনের সূর্য মানুষকে বাইরে নিয়ে যায়, আর রাতের চাঁদ তাকে ভেতরে ফিরিয়ে আনে। তাই তার জীবনের পূর্ণতা শুধু কিন্তু দিনের মধ্যে নয়, রাতের মধ্যেও নয়, একেবারে দুইয়ের মিলনের মধ্যে। রাতের আলো দিনের আলো যখন মিলেমিশে একাকার, সেই সন্ধিক্ষণ, হ্যাঁ সেই সন্ধিক্ষণে আপনাদের পছন্দের অনুষ্ঠান আনন্দধারা, আনন্দধারায় এক বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো, নমস্কার।
1: নমস্কার, আমি ধীরেন ভাই বলছিলাম।
0: হ্যাঁ বলুন, কোথা থেকে বলছিলেন?
1: আমি খগেনহাট থেকে বলছি।
0: আচ্ছা, খগেনহাট থেকে বলছেন, আরেকবার নামটা বলুন প্লিজ। নামটা?
1: আমার নাম ধীরেন ভাই, আমি খগেনহাট।
0: আচ্ছা,
1: বিলপাড়া রেডি এই থেকে বলছি।
0: হ্যাঁ ধীরেন বাবু, কেমন আছেন বলুন?
1: হ্যাঁ ভালো আছি। প্রথমে গানটা শুনে আমার মন ভরে গেল।
0: আচ্ছা, আর
1: গানটা শোনালেন?
0: হ্যাঁ, খুব ভালো লাগলো শুনে, আপনার ভালো লাগলো, আর আপনি ফোন করলেন। কথা বলতে হয় আমরা জীবনের আলো, দিনের আলো, রাতের আলো সব মিলিয়ে কথা বলছি। আপনার কোন সময়টা ভালো লাগে, দিন না রাত?
1: আমার মানে দিন রাত দুটোই ভালো লাগে।
0: দুটোই ভালো লাগে? আচ্ছা, তাহলে দুটো সময়েরই আলোকে, রাতেরও তো একটা আলো রয়েছে আবার দিনেরও আলো রয়েছে, দুটো আলোকেই আপনি ভালোবাসেন, তাই তো?
1: হ্যাঁ অবশ্যই, অবশ্যই
0: ভালো। আচ্ছা, খুব ভালো লাগলো। আসলে দুটো নিয়েই তো আমাদের জীবন, তাই না? জীবনে ভালো মন্দ সবটাই আছে, দিনের আলো রাতের আলো দুটোই আমাদের পছন্দের বিষয়। খুব ভালো থাকবেন ধীরেন বাবু, হ্যাঁ আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।
1: সঙ্গে আছি, আপনারা যে প্রোগ্রাম চালাচ্ছেন, যেভাবে ইয়ে করতেছেন, যেটা গান শোনাবেন সেটাই আমার ভালো লাগবে।
0: আচ্ছা ঠিক আছে,
1: থাকবো, আপনারা ভালো থাকবেন।
0: একদম, এর পরেও রয়েছে আমাদের মেঠো সুর, মেঠো সুরেও আসবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ।
1: অবশ্যই অবশ্যই,
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা আনন্দধারা এই অনুষ্ঠানে রয়েছেন এবং গান শুনছেন। আপনি যদি কথা বলতে চান টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। আচ্ছা, আমরা যদি একটু দার্শনিক দৃষ্টিতে এই আলোর কাছে যাই, দিনের আলো সত্যের যেন বহিরঙ্গ, কেননা বাইরেটা দেখা যায়, আর রাতের আলো সে হলো অন্তরের অন্তরঙ্গ। দিনের আলো বলে এই দেখো, আর রাতের আলো কী বলে? অনুভব করো। হ্যাঁ, সেখানে জীবনকে অনুভব করার সময় রাতের আলো সে পথ দেখায়, আর দিনের আলো জগৎকে মুক্ত করে দেয়। তাই তো আলো, এই দুই আলোর মিলনই কিন্তু আমাদের জীবন চলছে। জীবন এমন কথাই বলে, প্রকৃতির সঙ্গে জীবন তো একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। হ্যাঁ, এক বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার বলুন।
1: আমাদের এদিকে এখন বৃষ্টি হচ্ছে।
0: বৃষ্টি হচ্ছে? আচ্ছা, খুব ভালো। কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: বিশ্বজিৎ বাবু, হ্যাঁ, আপনি কেমন আছেন, বৃষ্টি উপভোগ করছেন?
1: দিদি ভাই, এই দেখছি যে আমাদের এখানে
0: কেমন লাগছে, মানে আপনি তো অন্তরে একটা আলো অনুভব করেন এবং সেই আলোর আনন্দেই তো আপনি টেলিফোনটা করলেন, তাই না? ভালো লাগা থেকে
1: সমস্ত পৃথিবীটাকে দেখতে পাচ্ছি।
0: একদম একদম, এই যে ইতিবাচক ভাবনা আপনার, আপনার হয়তো এই বহিরঙ্গটা নেই কিন্তু আপনি যে অনুভব করেন জগৎকে, হ্যাঁ সেটাই তো বিশাল ব্যাপার, তাই না?
1: কোন বন্ধুভাবটা করি এবং আপনাদের সঙ্গে যে ধরনের কথাবার্তা বলে যেন স্বস্তি পাচ্ছি পাইলাম।
0: একদম একদম একদম এইরকম ভাবেই মানে প্রফুল্ল থাকবেন আপনি, আপনার যে এই মন, এই সুন্দর মন, এই ইতিবাচক ভাবনা, এটাই তো জীবনকে চালিত করে, এটাই তো জীবনের আলো, কজন এটা বুঝতে পারেন।
1: আপনার যে কথা বলার সঙ্গে সঙ্গে আপনি আমার যে নালে পড়ে মনে করেন, হ্যাঁ
0: ঠিক
1: ওই জন্য।
0: হ্যাঁ ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, হ্যাঁ
1: সুস্থ থাকবেন।
0: নমস্কার, আমাদের অনেক কাজ রয়েছে, মেঠো সুর এরপর রয়েছে, রাতে রয়েছে মনের জানালা, আমাদের সঙ্গে থাকবেন, হ্যাঁ নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সময় খুব বেশি না হলেও এখনও আমরা কথা বলতে পারবো। 9434076705 এই নম্বরে আপনারা আসুন, টেলিফোন লাইন কিন্তু খোলা রয়েছে। আর আপনাদের সঙ্গে কথা হচ্ছে এই দিনের আলো, রাতের আলো, অথবা মনের আলো। মনের যদি আলো না থাকে তাহলে তো জীবনকে আপনি সম্পূর্ণভাবে পেতেই পারেন না। তার কারণ সব সময় তো আনন্দ থাকে না, বেদনাও আসে, সেই বেদনার মধ্য থেকে আমাদের আলো খুঁজে নিতে হবে। কেননা মানুষের জীবনে সুখ দুঃখ দুটোই থাকে এবং দুটোই কিন্তু আলো, এবং প্রত্যেকটি আলোই কিন্তু আসবেই জীবনে অনিবার্য। আনন্দের সময় সব কিছু দিনের আলোর মতো স্পষ্ট মনে হয়, আর রাতের কাছে আমাদের থাকে আশ্রয়, সেখানে থাকে অনুভব, এক বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, আনন্দধারা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই, কে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: নিতাই বাবু, হ্যাঁ নিতাই বাবু কেমন আছেন?
1: হ্যাঁ আমি ভালো আছি।
0: ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো আছি। বীরভূমে কি বৃষ্টি হচ্ছে?
1: না বৃষ্টি হয়নি, মেঘ করেছে।
0: মেঘ করেছে, আচ্ছা তাহলে কি অন্ধকার?
1: হাওয়া দিচ্ছে।
0: ও হাওয়াও দিচ্ছে, বাহ খুব সুন্দর, খুব সুন্দর তাহলে পরিবেশটা, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর আবহাওয়া আছে।
0: হ্যাঁ এখন কি অন্ধকার হয়েছে?
1: না এখনো অন্ধকার হয়নি।
0: এখনো হয়নি, তার মানে একটু একটু করে দিনের আলো নিভছে।
1: নিভছে, হ্যাঁ
0: হ্যাঁ রাতের কাছে যাচ্ছে। আপনার কোন আলোটা প্রিয়, দিনের আলো না রাতের আলো, কোনটা প্রিয়?
1: না আমাকে রাতের আলোটাই ভালো লাগে সবথেকে।
0: আচ্ছা রাতের আলোটাই ভালো লাগে, কেননা অনেক কিছু আবছা হয়ে যায় তখন নিজের অনেক কাছাকাছি আসা যায়, তাই না?
1: আসা যায়, হ্যাঁ হ্যাঁ
0: খুব ভালো। আপনি
1: আমাদের আমাদের এখানে সুন্দর আবহাওয়া হচ্ছে, আর আমাদের এখানে সুন্দর হরিনাম আরম্ভ হয়েছে আজ থেকে, তো খুব ভালো লাগছে।
0: খুব ভালো, খুব ভালো, এইভাবে ভালো লাগা নিয়ে আপনি থাকুন এবং এই সুন্দরকে নিয়ে থাকুন, সুন্দরের আলোকে নিয়ে থাকুন। নমস্কার, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, নমস্কার,
1: ঠিক আছে।

বন্ধুরা, অনুপ ঘোষালের গাওয়া গুপি বাঘা ফিরে এলো এই ছায়াছবির গানটি আপনারা শুনলেন। আপনারা নিশ্চয়ই সকলে রয়েছেন টেলিফোন লাইনে, হয়তো কোনো সমস্যা হচ্ছে, তবু খুব সামান্য সময় রয়েছে, আপনাদের সঙ্গে থাকতে পারবো এবং কথাও বলতে পারবো কিছুক্ষণ। 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করতে পারেন। দিনের আলো রাতের আলো এই নিয়ে কথা হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনাদের কারুর কারুর দিনের আলো ভালো লাগে, যেখানে গোটা জগৎকে পরিষ্কারভাবে দেখা যায়, আর কারুর কারুর ভালো লাগে রাত। হ্যাঁ, রাতের অন্ধকারে নিজেকে যেন অনেকটা বেশি বেশি করে পাওয়া যায়, রাতে গান শুনতে ভালো লাগে। এই যে দিন একটু একটু করে আলো কমতে কমতে রাতের কাছে আসে, যেন পাশে বসে ঘ্রাণ নেয়। মানুষও কিন্তু তেমনই, তাই না? নিজের সঙ্গে থাকতে ভালো লাগে, নিজে চাওয়া পাওয়া সব কিছুর যেন একটা হিসেব হয়ে যায় নিজের সঙ্গে, যদিও সে হিসেব কখনো মেলে না, কেননা জীবনের হিসেব নিকেশ কখনোই কিন্তু মেলে না। এ যেন নির্ধারিত, কেননা সৃষ্টি যিনি করেছেন তার কাছে কিন্তু রাত দিন প্রকৃতি মানুষের জীবন জীবনের সমগ্রটা ভালো মন্দ, এই যে জন্মের মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত একটু একটু করে এগিয়ে যাওয়া, সবটাই যেন নির্ধারিত। আর সেই ঈশ্বর বা সৃষ্টিকর্তা যা নির্ধারণ করেছেন আমাদের কিন্তু সবটাই মাথা পেতে নিতে হয়। আলো অন্ধকার, জীবনের বেদনা আনন্দ সুখ দুঃখ কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়, সবটাই বদলে বদলে যায়। জীবনের প্রতি মুহূর্ত যেমন বদলে বদলে যায়, এই সমস্ত অনুষঙ্গও কিন্তু বদলে বদলে যায়, আর সেই বদলে যাওয়াকে কিন্তু মেনেও নিতে হয়, তাই না? শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নিতেই হচ্ছে। আনন্দধারা আপনাদের পছন্দের অনুষ্ঠান আজ এখানে শেষ হলো, বিদায় নিচ্ছি। আনন্দধারা লাইভ ফোনিং এই অনুষ্ঠান আবারও আগামীকাল আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দুই একটি জায়গায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গতকালের মালদার সমতল অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং টেডং পাহাড়ি অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় 27.5 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাপ পরিলক্ষিত হয় মাথাভাঙা 16 সেন্টিমিটার, সেবক 11 সেন্টিমিটার, মেখলিগঞ্জ 9 সেন্টিমিটার, লাভা গ্যালসিং ওয়াশাবাড়ি চাবাগান নামথাং রাংলি 3 সেন্টিমিটার করে।

সন্ধে 6টা বেজে 5 মিনিটে, অর্থাৎ এই ঘোষণার কিছু পরেই রয়েছে লাইভ ফোন ইন মেঠো সুর, লোকগীতি, সন্ধে 6টা বেজে 40 মিনিটে, শিল্পী ময়ূরাক্ষী পাল। সন্ধে 7টা বেজে 5 মিনিটে নজরুল গীতির অনুষ্ঠানে, শিল্পী সুনন্দা চক্রবর্তী। রাত 8টায় একটি বিশেষ অনুষ্ঠান, আইএসসি বোর্ডের পরীক্ষায় প্রথম স্থানাধিকারী রাশি চৌবের একটি সাক্ষাৎকার প্রচারিত হবে আজ রাত 8টায়। 8:30 আধুনিক গান, শিল্পী মান্না দে। রাত 9টা বেজে 15 মিনিটে শুনবেন গজল, শিল্পী গুলাম আলী। গানে গানে একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান রাত 9:30। রাত 10টা বেজে 10 মিনিটে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে, শিল্পী সাগর সেন। আপনাদের আরও একটি প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন এবং আউট অনুষ্ঠান মনের জানালা প্রচারিত হবে রাত 10:30। এতক্ষণ আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো আকাশবাণী শিলিগুড়ি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সন্ধে 6টা বেজে 5 মিনিটে গানের ভেলা, জয়মালা সন্ধে 7টায়। 7টা বেজে 45 মিনিটে রাগ অনুরাগ, রাত 8টায় হাওয়া মহল। আরও একটি আপনাদের পছন্দের অনুষ্ঠান চিত্রলোক প্রচারিত হবে রাত 8টা বেজে 15 মিনিটে। রাত 9টায় আপকে লিয়ে, 9:30 ছায়াগীত, আজ কে ফানকার প্রচারিত হবে রাত 10টায়। রাত 10:30 ঢলতি যায় রাত। এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গে আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে আপনাদের আরও একটি পছন্দের লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। মেঠো সুর অনুষ্ঠানে আপনারা শুনবেন লোকগীতি। আর আজ যদি কথা বলি গ্রামের খেলা, গ্রামের খেলা ফুটবল নিয়ে। আর ফুটবল কেন, বিশ্বকাপ ফুটবল কিন্তু আজ থেকে শুরু, এই কারণেই আমরা যদি আজ এমন কথা বলি যে মাঠের খেলা ফুটবল, গ্রামের মাঠের খেলা ফুটবল, আজ সেই বিশ্বকাপ ফুটবল শুরু। হ্যাঁ, 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল আজ থেকে শুরু হচ্ছে। এবার প্রথমবারের মতো 3টি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপ আয়োজন করছে। বিশ্বকাপ ফুটবল শুধু কিন্তু একটি খেলার প্রতিযোগিতা বা যাকে বলা হয় ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি এক ধরনের উৎসব। ভাষা, ধর্ম, জাতীয়তার সীমা ছাড়িয়ে কোটি কোটি মানুষ এই আবেগে যুক্ত থাকে। এক মাসের জন্য পৃথিবীর নানা প্রান্ত যেন এক বিশাল স্টেডিয়ামে পরিণত হয়, যেখানে স্বপ্ন, পরাজয়, উল্লাস, অশ্রু একসঙ্গে মিশে থাকে। হ্যাঁ, খেলা মানেই সেখানে জয় পরাজয় তো থাকবেই, আর এই বিশ্বকাপের শুরু মানেই পাড়ার চায়ের দোকানে তর্ক, রাজ্যকে খেলা দেখা, প্রিয় দলের জার্সি পরা, যেন একটা উৎসব। হ্যাঁ, ফুটবল নিয়ে কথা হোক, আর ফুটবলের শুরু যে গ্রামের মাঠে, সেই গ্রামের মাঠ নিয়েও

কথা হোক। সেই কথা বলবার জন্য আমি হাজির আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু রিমি মেঠো সুর। এই অনুষ্ঠানে আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। কথা হোক গ্রামের খেলা ফুটবল নিয়ে। আপনারা সকলেই ছোটোবেলায় কিন্তু ফুটবল খেলেছেন, কাদায় ফুটবল খেলেছেন, বর্ষায় একেবারে ভিজে ফুটবল খেলেছেন। আবার অনেকে হয়তো খেলেননি, যারা নিজেরা খেলতে ভালোবাসেন না অথচ খেলা দেখতে ভালোবাসেন, খেলা উপভোগ করেন, তারাও কিন্তু টেলিফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। মেঠো সুর লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে আপনারা রয়েছেন, শুরু অলরেডি হয়ে গেছে, টেলিফোন লাইনও কিন্তু খোলা হয়ে গেছে।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: এখন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। আজ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বিলম্ব হতে পারে। সকল পথচারী ও যানবাহন চালকদের সতর্কতার সঙ্গে চলাচল করবার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকাগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং। মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজটপ্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, এই রাস্তায় মেরামতি ও উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তাই এ সমস্ত অঞ্চলে ধীরে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে। NH10 সড়কের উপর নির্মাণ কাজ চলমান রয়েছে। গতি কমিয়ে চলবার জন্য এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, তিস্তা ক্যানেল ক্যানেল মোড়, নতুন সেতু নির্মাণের জন্য বর্তমান এই সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোপা শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুডাঙ্গির মধ্য দিয়ে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করবার জন্য অনুরোধ করা হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, র্যালি সংক্রান্ত ট্রাফিক আপডেট। বাঘাযতীন পার্ক থেকে ভেনাস মোড় ও সেবক মোড় হয়ে এয়ারভিউ মোড় পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হবার জন্য ওই সমস্ত এলাকায় যান চলাচল ধীর গতির হতে পারে। বাগডোগরায় রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতির হবার সম্ভাবনা রয়েছে। একটিয়াশাল হাট রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতির থাকতে পারে। বলরামহাট ক্যানেল মোড় সন্ধে 7টা পর্যন্ত ট্রাফিক ধীর গতির থাকবার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ ও নির্দেশনা। বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালি ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NGP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলবার জন্য অনুরোধ করা হচ্ছে। কাওয়াখালি ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করবার জন্য অনুরোধ করা হচ্ছে। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপরাইল রোড ব্যবহার করবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলবার জন্য অনুরোধ করা হচ্ছে। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাফিক বুলেটিন সান্ধ্যকালীন, এটি আপনাদের জানিয়ে দেওয়া হলো। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুরে। মেঠো সুরে আপনারা মাঠের খেলা ফুটবল নিয়ে কথা বলুন, আর আজ থেকে শুরু হচ্ছে ফুটবল নিয়ে খেলা, বিশ্বকাপ ফুটবল। আপনারা সেটা নিয়েও কথা বলতে পারেন, ফুটবলের প্রতি আপনাদের কেমন আগ্রহ, শৈশবের স্মৃতি বা কৈশোরের স্মৃতি সবটা মিলিয়ে আপনাদের যা মনে হয় আপনারা টেলিফোন করে জানাতে পারেন এবং কথা বলতে পারেন। মাঠের খেলা ফুটবল খেলা বা মাঠের অন্যান্য খেলা, কোন খেলায় আপনার আগ্রহ এবং খেলার প্রয়োজনীয়তা কী, সবটা মিলিয়ে আপনারা কিন্তু কথা বলতে পারেন। এবং কথা বলবার জন্য আপনাদের 9434076705 এই নম্বরে টেলিফোন করতে হবে। পরবর্তী গানে চলে যাচ্ছি আপনাদের আরও একটি পছন্দের শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী, তার গাওয়া গান এবার আপনাদের জন্যে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মেঠো সুরে। আর মেঠো সুরে আজ কথা হচ্ছে গ্রামের খেলা, ফুটবল খেলা নিয়ে। হ্যাঁ, বিশ্বকাপ শুরু হচ্ছে, বিশ্বের বড় বড় ফুটবলারদেরও কিন্তু স্বপ্ন কোনো এক ছোট্ট মাঠে জন্ম নিয়েছিল। গ্রামের শিশুটি যখন খালি পায়ে বলের পেছনে ছুটে যায়, তখন কি সেই শিশু জানতো যে শিশু একদিন বড় জায়গায় খেলবে? স্বপ্নের জায়গাটা কিন্তু ওই গ্রামের মাঠেই জন্মেছিল। এক বন্ধু এসেছেন বহুক্ষণ পর। হ্যালো, নমস্কার।
1: নমস্কার, বলছি পরিতোষ।
0: হ্যাঁ পরিতোষ বাবু,
1: গান চালান?
0: হ্যাঁ অবশ্যই গান শোনানো হচ্ছে। আপনি কি কখনো ফুটবল খেলেছেন ছোটবেলায়?
1: না।
0: ও, ফুটবল খেলেননি?
1: না।
0: ফুটবল দেখতেন তো? ফুটবল খেলা দেখতে ভালোবাসতেন ছোটবেলায়?
1: অত ভালো না।
0: ও তাই? আচ্ছা ঠিক আছে, আপনি মাঠে থাকুন তাহলে। খেলা না ভালোবাসলেও মাঠ তো ভালোবাসেন?
1: হ্যাঁ
0: একদম, মাঠে থাকুন আর মাঠের গান শুনুন। নমস্কার। বন্ধুরা, ফুটবল, হ্যাঁ এই বন্ধু যেমন এক্ষুনি বললেন ফুটবল তেমন ভালোবাসেন না, আরও এক বন্ধু এসেছেন। হ্যালো নমস্কার। হ্যালো
2: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, বলুন কে বলছেন?
2: হ্যাঁ আমি আবার চলে এলাম মিঠো সুরে।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু?
2: না আমি আজ বলছি। কে,
0: কোথা থেকে বলছেন? খগেনহাট থেকে?
2: হ্যাঁ বীরভূম থেকে, নিতাই দাস।
0: ও নিতাই বাবু, নিতাই বাবু, হ্যাঁ বলুন। ফুটবল খেলা খেলেছেন ছোটবেলায়?
2: ফুটবল খেলা বিশ্বকাপ আরম্ভ হচ্ছে।
0: হ্যাঁ আপনি তো খেলা দেখবেন নিশ্চয়ই। আর খেলা দেখতে দেখতে কি মনে হয় যে আপনিও একদিন মাঠে খেলেছিলেন ছোটবেলায় কোনো এক গ্রামের মাঠে?
2: আমি ছোটবেলায় খেলেছিলাম আমাদের গ্রামের মাঠে, আমাদের এখানে বিরাট বড় মাঠ ছিল।
0: আচ্ছা, বাহ খুব ভালো, খুব ভালো। আচ্ছা তার মানে ফুটবল খেলার অভ্যেস আছে আপনার।
2: হ্যাঁ, আর বৃষ্টি তো তখন তো আরো জমে যেত খেলা।
0: সমস্ত বন্ধুরা একসাথে মিলে মিশে এই যে ফুটবল খেলার যে একটা আনন্দ, একটা উল্লাস। হ্যাঁ ঠিক ঠিক,
2: খুব ভালো লাগতো। আর এই যখন সেখানে আমাদের ফুটবল খেলা হতো, সেখানে কিন্তু ছুটে যেতাম আমরা।
0: হ্যাঁ ঠিক,
2: হ্যাঁ
0: এক পাড়ার সঙ্গে আরেক পাড়ার খেলা হতো।
2: হ্যাঁ এক পাড়া খেলা হতো, ধরুন আমাদের এখানে ভালো ভালো খেলা হতো, বড় বড় দলের খেলা হতো, সেগুলা ধরুন দেখতে যেতাম, তো খুব ভালো লাগতো।
0: আচ্ছা
2: একদম,
0: বিশ্বকাপ ফুটবলও নিশ্চয়ই দেখবেন?
2: হ্যাঁ নিশ্চয়ই দেখবো। হ্যাঁ
0: আচ্ছা,
2: দেখতেই হবে তো। হ্যাঁ
0: বাহ, খুব ভালো লাগলো। এক মাস ধরে খেলা হবে, আপনি খেলা দেখবেন, ফুটবল খেলা। হ্যাঁ ফুটবল খেলা,
2: গোষ্ঠগোপাল দাস।
0: হ্যাঁ
2: গোষ্ঠগোপাল দাসের গান শুনিয়ে দিবেন?
0: অবশ্যই গোষ্ঠগোপালের দাসের গান শোনাবো, এক্ষুনি শোনাবো আপনাকে। নমস্কার।
2: নমস্কার,
0: ভাল লাগলো নিতাই বাবু। ছোটবেলায় সেই ফিরে গেছিলেন, তার ফুটবল খেলার যে একটা স্মৃতি সেটা মেঠো সুর উস্কে দিয়েছিল। আরও এক বন্ধু এসেছেন। হ্যালো নমস্কার।
3: হ্যাঁ দিদিভাই নমস্কার।
0: হ্যাঁ বলুন, বুদবুদ থেকে?
3: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থেকে, প্রবীর কুমার মণ্ডল দিদিভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু, হ্যাঁ আপনি শুনছেন?
3: হ্যাঁ হ্যাঁ দিদিভাই, ফুটবল
0: ফুটবল বলুন একটু।
3: দিদিভাই আমরা আমরা ফুটবল খেলেছি তখন, না মানে মানে পয়সার তো খুব অভাব ছিল, ওই কাগজ গুলো পেঁচিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দড়ি বেঁধে, হ্যাঁ তো সেই কাগজ দিয়ে ফুটবল বানাতাম দিদিভাই। এবং হ্যাঁ নিয়ে ওই মাঠে সব মিলে সব খালি পায়ে সব দৌড়াদৌড়ি করে, হ্যাঁ এবারে তার মধ্যে মারামারি আরম্ভ হয়ে যেত,
0: ধাক্কাধাক্কি সব হতো। আচ্ছা
3: মারামারি হলেই বা তখন আবার বাবা মা দৌড়ে যেত, কি ব্যাপার মারামারি করে চলে এলি ফুটবল খেলতে গিয়ে।
0: হ্যাঁ
3: এই যে এবং বৃষ্টি হলে আরো বেশি করে, তখন তো কাগজের বল তো গলে যেত, পায়ে এর পায়ে ও মারছে, ওর পায়ে মারছে, নিয়ে সে খোঁড়া হয়ে ঘরে বসে থাকা।
0: সত্যি সে এক আনন্দের দিন না?
3: হ্যাঁ, এই আনন্দটা সত্যি করে এখন ফিকে হয়ে গেছে। এখন ছেলে মেয়েরা সব মোবাইল নিয়ে ব্যস্ত, আর ওই মাঠও যায় না, আর মাঠের দিকে তাকায়ও না দিদিভাই। তো
0: সত্যি
3: এই জায়গাটা দেখুন, আজ আমরা যখন খেলেছি আমাদের ষাট বয়স ষাট হয়ে গেল, তো সেই ষাট বছর বয়সে এখনো পর্যন্ত দৌড়াদৌড়ি করছি দিদিভাই, কারণ এখনকার ছেলে মেয়েরা সব জায়গায় এক জায়গায় বসে, সে সব একই হয়ে বসে আছে, কি করবে, সব চেহারা শরীর দেখছে না।
0: ঠিক ঠিক, খেলারও তো একটা দারুণ, এবং খেললে শরীর ভালো থাকে, তাই না?
3: শরীর ভালো, হ্যাঁ, এনার্জি আছে, শরীর ভালো থাকে, ঠিক ঠিক, খেয়ে দেয়, সেগুলো হজম হয়ে যায়।
0: খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনার এই কাগজের বল বানানো আর দৌড়ে দৌড়ে খেলা, কাদায় একেবারে মারামারি, তারপরে ঠ্যাং খোড়া করে বসে থাকা, একেবারে ছোটবেলায় ফিরে গেছিলেন, তাই না? আবার ব্যথা কমলে আবার চলে যেতেন। খুব ভালো থাকবেন, ফুটবল খেলা দেখবেন, ফুটবল খেলা পারলে একটু খেলবেন, মাঠে দৌড়ে নেবেন। নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারাও কিন্তু আপনাদের পুরনো দিনের কথা, একেবারে কৈশোরের কথা বা যৌবনের কথা, বা যদি বলা যায় শৈশবের কথা, হ্যাঁ সবটাই, সেই সময় প্রত্যেকেই একটু করে বলে পা দিয়েছেন, সেসব কথা নিয়ে আপনাদের টেলিফোন নাম্বার জানিয়ে দিচ্ছি, 9434076705। আর বন্ধুদের জন্য অনুরোধ ছিল, আর সকলেই ভালোবাসেন গোষ্ঠ গোপাল দাসের গাওয়া এই গানটি।

0: বন্ধুরা, আপনারা মেঠো সুর এই অনুষ্ঠানে রয়েছেন। বিশ্বকাপের ঝলমলে আলো, বিশাল স্টেডিয়াম, কোটি কোটি টাকার আয়োজন, এসব ফুটবলের এক মুখ। কিন্তু ফুটবলের আসল জন্ম সে তো মাঠে, সে তো একেবারে সেই ঝলমলে জায়গায় নয়, পাড়ার খোলা প্রান্তরে, ধুলো উঠতে থাকা একেবারে সবুজ ঘাসের ফাঁকে। সেখানে কিন্তু কোনো দর্শক আসন নেই, নেই টেলিভিশনের ক্যামেরা, গোলপোস্ট হয় দুটো ইট বা গাছের ডাল, রেফারিরও বাঁশি নেই, নিয়ম অনেক সময় মুখে মুখে তৈরি হয়, তবু সেই খেলায় থাকে অকৃত্রিম আনন্দ, থাকে জয়ের উল্লাস, হারের অভিমান। হ্যাঁ, খেলা মানেই সেখানে হেরে যাওয়া তো থাকবেই, আর মনের কোণে এক টুকরো অভিমান নিয়ে ফিরে আসা বাড়িতে, আবারও পরদিন নতুন খেলার আয়োজন। শুরুর দিকে তো এরকমই থাকে, তাই না? বিশ্বের যে বড় বড় ফুটবলার, তারাও ঠিক এই রকমভাবেই কিন্তু তাদের শুরুয়াতটা তৈরি করেছিল। শ্রোতা বন্ধুরা, আপনারাও কিন্তু ফুটবল নিয়ে কথা বলুন, ফুটবলের খেলতে গিয়ে ছোটবেলায় যা যা ঘটনা ঘটেছে, বা আপনার মনের কোণে কি ইচ্ছে ছিল ফুটবলার হওয়ার, সেসব নিয়ে কথা বলতে পারেন। এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: মেঘলিমাজদকে রানীহাট থেকে বিকাশ রায় বলছি।
0: আচ্ছা বিকাশ বাবু, আপনি মেকলিগঞ্জ?
1: হ্যাঁ, মেকলিগঞ্জের রানীহাট।
0: আচ্ছা, কেমন আছেন?
1: হ্যাঁ আছি, ভালো আছি। ভালো আছেন আপনি?
0: হ্যাঁ হ্যাঁ, আপনি মেঠো সুর শুনছেন?
1: হ্যাঁ, শুনতে শুনতে দেখছি কেউ ফোন করছে না, নতুন শ্রোতাদের সময় দিচ্ছি।
0: আচ্ছা,
1: একজন করে খুব ভালো হয়েছে।
0: আচ্ছা, ফুটবল নিয়ে, ফুটবল কি খেলেছেন?
1: আরে ফুটবল তো খেলা মানে আমাদের কি রহস্য।
0: আচ্ছা বলুন সেই গল্প।
1: আরে ফলের মধ্যে জামরা ফল শুনেছেন?
0: জামরা, হ্যাঁ, সেটা কি দিয়ে বল বানাতেন?
1: জাদার বল।
0: আচ্ছা,
1: ফলের মতো দেখেই বল বানিয়ে খেললাম আমরা সবাই।
0: বাহ, জামরা দিয়ে ফুটবল খেলা।
1: খড়ের বল, খড়ের বল যে বানাইতো না খপ খপ করে, আমাদের একদম বল ঠিক সাইজ মতো বানিয়ে ফেলতো। সেই বল হাড্ডাহাড্ডি লড়াই, পাড়ার ছেলেরা সবাই আমরা খুশি।
0: সেটা কি আপনাদের ওই মেকলিগঞ্জের মাঠেই খেলতেন?
1: হ্যাঁ, আমাদের মেকলিগঞ্জ তো আমাদের ব্লক, আমরা রানীহাট অঞ্চলে থাকি। একটা বড় বড় মাঠ দেখে খেলতাম।
0: আচ্ছা,
1: তারপর তো এলাম আমরা এই ক্লাবের মাধ্যম, এখানে সেখানে পত্র নিয়ে ম্যাচ বলে ওটাকে, হ্যাঁ ম্যাচ বলে, আমাদের ক্লাব থেকে আমরা সেকেন্ড প্রাইজও পেয়েছি।
0: বাহ, তার মানে আপনি বেশ বড় মাপের আপনি খেলোয়াড় ছিলেন।
1: না ছিলাম না বটে, খেলাটা আমার তেমন ছিল না ভালো, কিন্তু আমরা
0: আপনি বিশ্বকাপ ফুটবল কি দেখবেন?
1: হ্যাঁ আমি তো দেখবোই, কারণ আমি মারাদোনাটা দেখেছি যখন, খুব আনন্দ পেয়েছি, আমি কয়েকটা ছিলাম তখন।
0: বাহ, খুব ভালো, খুব ভালো। ফুটবল যারা ভালোবাসে তাদের মন একেবারে দারুণ সজীব থাকে, সতেজ থাকে সবসময়। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন বিকাশবাবু, আবারও কথা হবে। নমস্কার। খেলা কি শুরু? খেলার তো একটা অনুষ্ঠান রয়েছে, খেলা আজ থেকেই শুরু।
1: হ্যাঁ,
0: মনে হয় মাঝরাতে, আপনি একটু দেখে নিন।
1: ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই অবশ্যই, ধন্যবাদ।
0: হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, ফুটবলে ফুটবলের এই স্মৃতি কিন্তু অনেকেরই রয়েছে, যে বড় বড় জাম্বুরা দিয়ে কাদার মধ্যে খেলা, সেটা কিন্তু একটা অদ্ভুত আনন্দ এবং একটা নস্টালজিয়াও বটে। আমরাও ছোটবেলায় কিন্তু এরকম দেখেছি, যদিও আমরা তেমন গ্রামে স্মৃতি আমাদের নেই, তবু আমরা কিন্তু ফুটবল কোথাও না কোথাও যেতে আসতে এরকম কিন্তু দেখেছি। ফুটবল মূলত মাঠেরই খেলা, আর সেই মাঠের সবচেয়ে সহজ এবং স্বাভাবিক ঠিকানা কিন্তু গ্রাম। গ্রামের বিস্তৃত আকাশের নিচে সবুজ বা ধুলামাখা প্রান্তর, এই ফুটবল এক সত্যিকারেরই এক যৌথ আনন্দের নাম। কেননা ফুটবল খেলা কিন্তু একা খেলা যায় না, সকলে মিলে খেলতে হয়। আর ফুটবল খেলা, এর সঙ্গে মিশে থাকে আরও একটি সামাজিক যে পরিচয়, সেটা হচ্ছে বন্ধুত্ব। এখানে জয় পরাজয়ের চেয়েও বড় কিন্তু একসঙ্গে দৌড়ানো, ঘাম ঝরানো, হাসি ঠাট্টা মিলেমিশে থাকবার আনন্দ। মাঠ শুধু খেলার জায়গা নয়, এ যেন সমাজের মিলন ক্ষেত্র। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, মেঠো সুরে মাঠ নিয়ে কথা হচ্ছে এবং মাঠের খেলা ফুটবল, সেটা নিয়ে কথা হচ্ছে। বিশ্বকাপের তারকারাও কিন্তু এই মাঠকে কেন্দ্র করেই স্বপ্ন দেখেছিল, সেই মাঠের খেলা ফুটবল। মেঠো সুর অনুষ্ঠানে আজ অনেকে চেষ্টা করেছেন, তাদের সঙ্গে কথা হয়েছে এবং অনেকের সঙ্গে কথা হলো না, আগামী পর্বে কথা হবে হয়তো মেঠো সুর অনুষ্ঠানে। মেঠো সুর আজ আমাদের সময় একেবারেই শেষ, এখানেই শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আবারও আগামী পর্বে মেঠো সুর অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন লোকগীতি, গেয়েছেন ময়ূরাক্ষী পাল।

এতক্ষণ শুনলেন লোকগীতি ময়ূরাক্ষী পালের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। একটু পরই প্রাদেশিক নেপালি সমাচার।

0: the region.
1: বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরো জানান যে আজ ওমানের সিনাস বন্দরের কাছে গিনি বিসাওয়ের পতাকাবাহী বিটুমিন ট্যাঙ্কার এমটি জালবির নিরাপত্তা সংক্রান্ত ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে 20 জন ভারতীয় নাবিক ছিলেন, তারা সবাই নিরাপদ বলে জানা গেছে এবং বর্তমানে তাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনাচিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম সভায় অংশ নেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন, নীতি আয়োগ হল ভারতকে শক্তিশালী করার জন্য একটি প্রধান সংস্থা। তিনি আরও বলেন, ভারত কেবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তা নয়, বিশ্বের প্রধান অর্থনীতিগুলির সঙ্গে একই স্থানে উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। উল্লেখ্য, ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং ভিশান মহাসাগর এর ক্ষেত্রে মালদ্বীপ একটি বিশেষ স্থান অধিকার করে আছে। সংকটকালে দ্রুত সাড়া প্রদানকারী এক বিশ্বস্ত সহযোগী হিসেবে এবং দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ রক্ষা ও অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলি এগিয়ে নিয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারত ও নেপাল একটি আন্তর সীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সদ্য চালু হওয়া এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেসের NPI এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। এই সমন্বয়ের ফলে উভয় দেশের নাগরিকরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরাসরি ও তাৎক্ষণিকভাবে নিরাপদে ও নির্বিঘ্নে অর্থ আদান প্রদান করতে পারবেন। UPI ও NPI এর এই সংযোগ আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি এবং এটি উভয় দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও ডিজিটাল সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। মন্ত্রক জানিয়েছে, সহজলভ্য, নিরাপদ ও সাশ্রয়ী আন্তঃসীমান্ত লেনদেনের লক্ষ্যের সঙ্গে এই উদ্যোগটি সামঞ্জস্যপূর্ণ। এটি দুই দেশের দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এই ডিজিটাল পেমেন্ট করিডোরটি দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পদ্ধতিতে একটি বড় পরিবর্তনের সূচনা করবে। এই উদ্যোগটি পর্যটকদের সুবিধা বাড়াবে, স্থানীয় ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে সহায়তা করবে এবং সামগ্রিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করবে। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখন এই 4টি গ্রেডের জ্বালানির ওপর আবগারি শুল্কের হার শূন্য হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা। এই কর্মসূচির ফলে আমদানিকৃত অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমবে, কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং দেশে উৎপাদিত ইথানলের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায় বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থলের কাজ হিসাবে নির্ধারণ করলেই চলবে না, তাদের ভূমিকা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারুল এবং এন কটিশ্বর সিং বলেছেন, সংসার সামনে রাখা মহিলাদের গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ উল্লেখিত শব্দটি সংসারে তাদের ভূমিকাকে অনেকটাই খর্ব করে। উল্লেখ্য, 2001 সালে পাঞ্জাবে পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মামলা প্রসঙ্গে বিচারপতিদের এই অভিমত।

0: তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কাশ্মীর থেকে কাছ পর্যন্ত দেশের সীমান্ত এলাকায় আকাশবাণী এবং দূরদর্শনের সম্প্রচার বাড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজস্থানের জয়পুর আকাশবাণী ভবনে আজ এক বিশেষ অনুষ্ঠানে জয়সলমীরের রামগড়ে একটি 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব বলেন, প্রযুক্তির এই যুগে রেডিওর প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য ডিজিটাল ফার্স্ট চিন্তাভাবনার উপর জোর দিতে হবে।
1: हम एक नए तरीके से सोचे आकाशवाणी के बारे में। हम आज के समय के हिसाब से आकाशवाणी को डिजिटल फर्स्ट और हाइपर लोकल इन दो सूत्रों में बांधे। जो भी डिजिटल प्लेटफॉर्म हमारे पास आज अवेलेबल है, अपना खुद का वेव्स OTT है, उस प्लेटफॉर्म को यूज करें। लोकल आर्ट, लोकल संस्कृति, लोकल खान पान को आगे लाने का एक बहुत बड़ा प्लेटफॉर्म बनाए। अगले 1000 दिनों में एक मास्टर प्लान बना के आकाशवाणी और दूरदर्शन का पूरा ट्रांसफॉर्मेशन करें। आपको पूरा फ्रीडम है, जो आप कहोगे वो पॉलिसी बनेगी। पॉलिसी बनाने वाले आप, इंप्लीमेंट करने वाले आप।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14-18 জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। এই সফরে তিনি 15-17 জুন হতে চলা 51তম G7 সামিটে অংশ নেবেন। আমন্ত্রিত অংশীদার দেশ হিসেবে এটি হবে G7 শীর্ষ সম্মেলনে ভারতের 13তম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী মোদীর 7ম অংশগ্রহণ। বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানিয়েছেন, অধিবেশনগুলিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা, সুষম বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। শহীদালকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে CID ডাকে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। সন্ধ্যা 6টার মধ্যে তাকে হাজিরা দিতে হাইকোর্ট নির্দেশ দেয়। যদিও আগামী 21 দিন তার বিরুদ্ধে CID কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না বলেও আদালত জানিয়েছে। এই সময়কালে তদন্তে সহযোগিতা করলে অভিষেককে গ্রেপ্তারও করতে পারবে না CID। 2 সপ্তাহ পর হাইকোর্টে মামলার রিপোর্ট দেবে তারা, সেদিনই মামলার পরবর্তী শুনানি। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের PV সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ঈশারাণী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালভিকা বানসোদকে 21-13, 21-15 পরাজিত করেন। পুরুষদের ডাবলসে AMR অর্জুন ও হরিহরন আমসা কারুনান এই জুটি নিউজিল্যান্ডের মিখাইল আওয়েন ও ডাইলান সোয়েদ জাসা জুটিকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আস্তেকায় আজ রাতে শুরু হচ্ছে উদ্বোধনী ম্যাচে। গ্রুপের লড়াই আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় একটি বিশেষ অনুষ্ঠান, ICSE বোর্ডের পরীক্ষায় প্রথম স্থানাধিকারী রাশি চৌবের একটি সাক্ষাৎকার প্রচারিত হবে। রাত 8:30 আধুনিক গান শিল্পী মান্না দে। রাত 9:15 গুলাম আলীর কণ্ঠে গজল শুনবেন। গানে গানে লাইভ ফোন ইন এই অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 9:30। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী সাগর সেন। মনের জানালা, লাইভ ফোন ইন এবং আউট এই অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 10:30। আজ মনের জানালা এই অনুষ্ঠানের বিষয় মনের ক্ষত। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গে আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক আপকে লিয়ে প্রচারিত হবে। রাত 9:00 ছায়াগীত, 9:30। রাত 10:00 আজকে ফানকার এবং রাত 10:30 ঢালতি যায় রাত। এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গের আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। আজ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রাক বাজেট এক বিশেষ পরামর্শ বৈঠকে যোগ দিয়েছেন তিনি। রাজ্য সরকার কৃষক বন্ধু ও বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে কংগ্রেস। বিধানসভায় সইজাল কাণ্ডে হাইকোর্টের নির্দেশে আজ ভবানী ভবনে সিআইডির কাছে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলায় আজও ঝড়বৃষ্টির খবর মিলেছে। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্যে বাজেট পেশের আগে উত্তরবঙ্গের শিল্প বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের উপরেখা তৈরি করতে আজ শিলিগুড়ির উত্তরকন্যায় এক বিশেষ প্রাক বাজেট পরামর্শ বৈঠকের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে এটি ছিল শ্রী দাশগুপ্তর প্রথম প্রশাসনিক বৈঠক। এদিনের বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং অর্থ দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিক। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা শিল্পপতি এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও ওই বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সাধারণ মানুষের অভাব অভিযোগ এবং মতামত জানতেই সরকারের এই উদ্যোগ। বৈঠকে উঠে আসা সমস্ত দাবি দাওয়া এবং প্রস্তাব বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। তিনি কটাক্ষ করে বলেন, আগের সরকারের আমলে বাজেট তৈরি হতো ট্রেডমিলে।
1: আমরা এখন মানুষের সঙ্গে কথা বলে বাজেট বানাচ্ছি। আমি শুনেছিলাম আগে আগে বাজেট তৈরি হতো ট্রেডমিলে। ক্যাজুয়াল ভাবে জিনিসটাকে দেখছি না। 8 মাসের বাজেট এটা সামনের দিনে হতে চলেছে। আমরা কি ধরনের তহবিল উত্তরাধিকারী সূত্রে পেয়েছি সেটার কথাও সারা পশ্চিমবঙ্গের মানুষও সচেতন। সেইগুলো মনে রেখে আমরা একটা বাজেট আনবো। সে বাজেটটা একদিকে আমাদের দিশাটা কি, কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাব সামনের দিনে, তার একটা উদাহরণ পাবেন।
0: এদিনের আলোচনায় মূলত উত্তরবঙ্গের অর্থনীতির উন্নয়নে চা শিল্পের বর্তমান পরিস্থিতি এবং পর্যটন শিল্পের পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় আরও একটি প্রশাসনিক বৈঠকে বসবেন। আগামীকাল দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে প্রস্তাবিত ওই বৈঠক হওয়ার কথা। মালদা ছাড়াও 2 দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনের শীর্ষকর্তা বিধায়ক সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে মালদায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য সরকার কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আজ জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পটিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এবং বাংলা শস্য বীমা প্রকল্পকে কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় পরিবর্তন করা হবে। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার তালিকায় অনেক ভুয়ো নাম থাকার সম্ভাবনার প্রেক্ষিতে সেই তালিকা পুনরায় যাচাই করা হবে বলেও তিনি জানিয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় থাকা উপভোক্তাদের কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে হলে পুনরায় আবেদন করতে হবে। রাজ্যজুড়ে আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলায় সদর দপ্তর এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ঐতিহাসিক দিনটি উদযাপনের জন্য একটি বিশদ রূপরেখা তৈরি করে দেওয়া আছে। রাজ্যের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য, সুদীর্ঘ ইতিহাস এবং আইনসভায় গৃহীত প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্মকে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ। এদিকে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আওতাধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসি বিধাননগরের ঐক্যতান সভাগৃহে 20 জুন বিকেল 4টা নাগাদ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ এতে সহযোগিতা করছে। জাতীয় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়া জল্পনার সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং বরিষ্ঠ নেতা জয়রাম রমেশ। আজ দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও তৃণমূল কংগ্রেসের সংক্রান্ত কোনো বিষয় আলোচ্যসূচিতে ছিল না বলে দুই নেতাই জানিয়েছেন। সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেবের পর তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভা সাংসদ প্রকাশ শিখ বড়াই কাজে ইস্তফা দিয়েছেন। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে চিঠি লিখে তিনি নিজের ইস্তফার কথা জানিয়ে দেন। পদত্যাগপত্র পেশের পর প্রকাশ চিক বড়াইক সাংবাদিকদের বলেন, রাজ্যের মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছেন, সেই বিপুল জনাদেশকে মান্যতা দিতেই তার এই সিদ্ধান্ত।
2: पश्चिम बंगाल में जो मैंडेट बीजेपी को मिला, भारतीय जनता पार्टी को मिला, ऑब्वियसली इस राय को देखते हुए, क्योंकि गणतांत्रिक देश का गणदेवता पब्लिक है, पब्लिक अगर वोट दिया बीजेपी को, इस राय को देखते हुए मैं भी अपना पद से इस्तीफा दिया।
0: उल्लेख এই নিয়ে গত 4 দিনে তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা 13 থেকে কমে হলো 10। বিধানসভায় বিরোধী দল নেতার স্বীকৃতির বিষয়ে স্পিকারের সিদ্ধান্তে আপাতত কোনো স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দল নেতা হিসেবে স্বীকৃতি দেবার বিরুদ্ধে শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলায় অধ্যক্ষ আগামী 16 জুন নিজের বক্তব্য আদালতকে জানানোর কথা বলেছেন। এরপরই বিচারপতি কৃষ্ণা রাও মামলাটিকে ওই দিন শুনানির জন্য নির্দিষ্ট করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য বিধানসভাকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও জনমুখী করে তুলতে একগুচ্ছ উদ্যোগের কথা ঘোষণা করেছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। বিধানসভায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী 100 দিনের মধ্যে বিধানসভাকে সম্পূর্ণ কাগজবিহীন প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
3: আমরা এই বিধানসভাকে ই বিধানসভাতে রূপান্তরিত করব, অর্থাৎ পেপারলেস বিধানসভা হবে। এর আগে 32টা জায়গায় হয়ে গেছে, আমরা 33 নম্বরে সেই মৌ সাইন করেছি। আগামী 100 দিনের মধ্যে আমরা টার্গেট করেছি কমপ্লিট করব, অর্থাৎ এখানে কোনো পেপারের কাজ হবে না। সাধারণ লোককে সুবিধা হবে, তারা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন, তাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন প্লেস করতে পারবেন, তারা এমএলএদেরকে সাজেশন দিতে পারবেন। বিরাট একটা এরিয়া খুলে যাবে মানুষের কাছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও ব্যাপকভাবে হবে।
0: নবনির্বাচিত বিধায়কদের দক্ষতা বৃদ্ধির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অধ্যক্ষ বলেন, 200 জনের বেশি নতুন বিধায়ক প্রথম বিধানসভায় এসেছেন, তাদের জন্য বাজেট অধিবেশনের পর দুদিনের একটি

0: প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। বিধানসভায় সই জালিয়াতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভবানী ভবনে সিআইডির কাছে হাজিরা দিয়েছেন। কলকাতা হাইকোর্ট আজ সন্ধে 6টার মধ্যে অভিষেককে ভবানী ভবনে যাওয়ার নির্দেশ দেয়। এর আগে তিনবার সিআইডি তাকে হাজিরার জন্য ডেকে পাঠালেও অভিষেক তা এড়িয়ে যান। এদিন বিকেল 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলে তাকে দেখে চোর স্লোগান দেওয়া হয়। সুরক্ষা বলয় তৈরি করে গাড়িতে তুলে দেওয়া হয় অভিষেককে। এরপর কালীঘাট রোডে নিজের বাড়িতে যান তিনি। সেখান থেকেই ভবানী ভবনে পৌঁছয় অভিষেকের গাড়ি। উল্লেখ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 21 দিন রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর। এদিকে তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছেলে শীর্ষান্ন অভিষেকের মামলাগুলি থেকে সরে দাঁড়িয়েছেন। এদিন আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেন অন্য আইনজীবী।
1: ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে, ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, হবে না এসব, আমি পারবো না। আমি
0: ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকার ওষুধ কিনে প্রতারণার অভিযোগ উঠেছে। আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় একটি জমি খুঁড়ে প্রচুর পরিমাণ ওষুধ উদ্ধার হয়। চাঞ্চল্য ছড়ায়, আর্থমুভার দিয়ে মাটি খুঁড়তেই বিভিন্ন রকমের ওষুধ উঠে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। এইসব ওষুধ সেবাশ্রয় প্রকল্পে ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে দাবি বিজেপির। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির প্রেক্ষিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর মিলেছে। বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও। আগামীকাল উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্য সরকার কৃষক বন্ধু বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুরু হচ্ছে একটি বিশেষ অনুষ্ঠানে ISC বোর্ড পরীক্ষায় প্রথম স্থানাধিকারী রাশি চৌবে এবং তার পরিবারের সাক্ষাৎকার।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। শুধু অনুষ্ঠান নয়, সঙ্গে রয়েছে বিশেষ অতিথিরা। কেন তারা বিশেষ, তার কারণ সম্প্রতি প্রকাশিত হয়েছে সর্বভারতীয় ISC পরীক্ষার ফল, আর তাতে সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন যিনি, সেই রাশি চৌবে এবং তার বাবা শ্রী সিদ্ধার্থ চৌবে আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি। রাশি, আজকে আমাদের অনুষ্ঠানে এবং সিদ্ধার্থজি, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত আমাদের অনুষ্ঠানে।
4: থ্যাংক ইউ।
3: আজকে আমরা রাশির সাথে আলাপচারিতায় জানব অনেক অনেক অজানা বিষয়। রাশি কিভাবে এই সর্বভারতীয় পরীক্ষায় প্রথম হয়ে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করলো তার বিবরণ প্রথমেই শুনে নি রাশির সাফল্যের কাহিনী তার নিজের মুখে।
5: নমস্তে, ম্যা রাশি চৌবে হুঁ। মানে ISC 2026 এক্সামিনেশনস মে 100% লায়া হ্যায়, মুঝে মিলা 100 ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি মে, আর ম্যা ন্যাশনাল টপার হুঁ।
3: একদম। তাহলে শ্রোতা বন্ধুরা শুনলেন তো, রাশি যেভাবে 100-তে 100 পেয়ে সারা দেশের মধ্যে প্রথম হয়েছে, তার যে কনফিডেন্স প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দে সেটা ধরা পড়েছে। এইরকম একটা কনফিডেন্ট, এরকম একটা

0: ছোটবেলা থেকে ও খুব পড়াশুনোতে ভালো ছিল এবং সব প্রতিভ ছিল। আমরা এত কিছু শুনলাম, কিন্তু শুনলাম না যে কোন স্কুল থেকে ও এই এত ভালো রেজাল্ট করেছে। শুনে নি রাশির নিজের মুখ থেকে।
1: तो मैं माबट हाई स्कूल से पढ़ी हूँ बचपन से ही। पहले माबट नर्सरी स्कूल, प्री नर्सरी, नर्सरी केजी और फिर वन से लेकर ट्वेल्थ तक माबट हाई स्कूल।
0: বাহ, তাহলে মাবট হাই স্কুলের এই উজ্জ্বল ছাত্রীর সঙ্গে এরপরে আমরা আরও অনেক অনেক কথা চালিয়ে যাব। রাশি, তুমি এই যে এত ভালো রেজাল্ট করেছো, এটা কি তুমি এক্সপেক্ট করেছিলে যে তোমার রেজাল্ট এত ভালো হবে?
1: হ্যাঁ, ইয়ে বহুত লোক মুঝসে পুছতা হ্যায় আর মেয়ে এসে ঝুঠ নাই বল পাতি হুঁ কি মেয়ে এক্সপেক্ট নাই কিয়া থা। অ্যাকচুয়ালি বচপন সে হি মেয়ে ফার্স্ট আতে রহি হুঁ ক্লাস মে, এসা ভি নাই হুয়া হ্যায় কি সেকেন্ড। তো 97, 98, 99 ওয়ো মেরা পার্সেন্ট হতে রেতা থা, তো ইয়ে কুছ এসে নয়া বাত নাই মেরে লিয়ে। আর ফির ক্লাস 10 মে মুঝে 99% আয়া থা, তো মেয়ে স্টেট মে ফোর্থ থি, ফোর্থ র্যাঙ্ক। और इस बार 11-12 में 100% आया और मुझे एक्सपेक्टेड था, मुझे लगा था कि इंग्लिश ISC में बहुत डिफिकल्ट होता है और मार्किंग स्कीम भी बहुत हार्ड होता है, तो उसमें 99 आ सकता था, तो 99.75 तब भी मैं एक्सपेक्ट कर रही थी, लेकिन फिर 100 आया तो वो बहुत अच्छी बात है।
0: একদম। এই যে তুমি 100% নাম্বার পেয়েছো, এতে তো তোমার কৃতিত্ব যতটা, তার সাথে তুমি তোমার এই কৃতিত্বের ভাগটা মানে শেয়ারটা কাকে তুমি দিতে চাও?
1: ফার্স্ট অফ অল মেরি ছোটি বহন সিনু চৌবে, ও অভি ক্লাস 4 মে মাবট হাই স্কুল মে, ও মেজরলি আগর মুঝে আপনা রিজল্টস কো ক্রেডিট করা হোগা কিছু কো তো ও মে ছোটি বহন কো দুঙ্গি। উসকে বাদ অবভিয়াসলি মেরে মম্মি পাপা আর মেরে টিচার্স জিনহোনে মুঝ পে বিনো বিলিভ কিয়া বচপন সে অ্যান্ড মুঝে সাপোর্ট কিয়া।
0: আচ্ছা, তোমার ছোট বোন যে ক্লাস 4 পড়ে, সে তোমাকে কিভাবে মোটিভেট করলো বা তোমাকে কিভাবে এত ভালো রেজাল্ট করতে হেল্প করলো, এটা একটু খুলে বলো তো।
1: ও ও মেরে লাইফ মে এক সোর্স অফ জয় হ্যাঁ है ना, तो मुझे वो रहती है तो मुझे किसी चीज़ का स्ट्रेस नहीं होता है, वो एकदम मेरे जैसी है तो मुझे अपने जैसा कोई मिल जाता है बात करने के लिए, और जिस चीज़ में मुझे इंटरेस्ट होता है उसमें उसको भी इंटरेस्ट है, तो जैसे मैं बहुत किताब पढ़ती हूँ बचपन से तो अब वो भी किताब पढ़ती है, तो उसे अभी डॉग डायरीज बहुत पसंद है, तो हम लोग डॉग डायरीज के बारे में बात करते हैं जो मैंने बचपन में पढ़ा था जब मैं क्लास 4 में थी।
0: अच्छा,
1: तो हाँ।
0: আচ্ছা, মানে তোমার বোন হচ্ছে তোমার কাছে একটা মানে আনন্দের উৎস, যেটা হলে তুমি সমস্ত রকম স্ট্রেস থেকে মুক্ত হতে পারো, তাই তো? সেইভাবে সেইভাবেই ও তোমাকে তোমার রেজাল্ট ভালো করতে সাহায্য করেছে। এবার আসি তোমার টিউশন টিচারদের প্রসঙ্গে। তুমি নিশ্চয়ই টিউশন নিতে?
1: মানে কবি টিউশন নেই লিয়া।
0: আচ্ছা, বাহ, তাহলে শ্রোতা বন্ধুরা শুনলেন তো, এই আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে বহু ছাত্রছাত্রীরা যারা খুব ভালো রেজাল্ট করেছে তারা কিন্তু অনেকেই কিন্তু টিউশন টিচারের কাছে পড়েনি, তারা 100% স্কুলকে এবং স্কুলের টিচারদের হেল্প নিয়েছে এবং স্কুলকে ব্যবহার করেছে এবং স্কুলকেই তাদের পড়াশোনার উৎস হিসাবে ধরে নিয়ে সেখান থেকে সমস্ত অনুপ্রেরণা নিয়ে সমস্ত হেল্প নিয়ে তাদের রেজাল্টটা ভালো করেছে। সুতরাং শুধু টিউশন টিচারের কাছে পড়লেই রেজাল্ট ভালো হয় এমন কিন্তু নয়, তার জ্বলন্ত প্রমাণ কিন্তু রাশি। আমার ওর সাথে এই বিষয়ে কথা বলে ভীষণ ভীষণ ভালো লাগলো যে টিউশন টিচার ছাড়াও সারা ভারতের মধ্যে প্রথম হওয়া যায়, সেটা কিন্তু ও দেখিয়ে দিয়েছে। সুতরাং আবারও অনেক অভিনন্দন, শুধু এই একটি বিষয়ে যে কোনো টিউশন টিচার ছাড়া ও 100% নাম্বার পেয়েছে। অনেক অনেক কনগ্র্যাচুলেশনস রাশি তোমাকে।
1: আচ্ছা,
0: এবারে আমি জানতে চাইছি তোমার ফেভারিট সাবজেক্ট কি?
1: তো মানে ক্লাস 10 কে বাদ হিউম্যানিটিজ লিয়া, তো জো ভি সাবজেক্ট তো ও তো মানে আপনা খুদ কা ভলিশন সে লিয়া, তো সারে সাবজেক্টস মে মুঝে বহুত ইন্টারেস্ট হ্যায়, জেসে ইংলিশ মে বচপন সে মানে বুকস পড়া, মেরা লিটারেচার কে সাথ বহুত ক্লোজ রিলেশনশিপ হ্যায়, তো ক্লাসিক লিটারেচার, গথিক লিটারেচার, ফেমিনিস্ট ফিকশন, অভি মুঝে এক্সপেরিমেন্টাল লিটারেচার বহুত পসন্দ হ্যায়, ফির হিস্ট্রি মে হাম লোগ কা সিলেবাস বহুত আচ্ছা থা, ওয়ার্ল্ড হিস্ট্রি, সোশিয়লজি মেয়ে আপনি টিচার কে সাথ ডিসকস করতি থি, ক্লাস মে কোই নাই রেতা থা তব ভি মেয়ে অ্যান্থ্রোপোলজি সোশিয়লজি মেরে টিচার্স কে সাথ ডিসকস করতি থি, ক্যোঁকি মুঝে ও জিজ্ঞাসা থি আপনে সাবজেক্টস কো লেকে, লেকিন এক চুজ করনা পড়েগা তো মেয়ে পলিটিক্যাল সায়েন্স বোলুঙ্গি জো মেয়ে আগে করনে ওয়ালি হুঁ, ক্যোঁকি পলিটিক্যাল সায়েন্স মে সব চিজ কা কনভার্জেন্স হ্যায়, লিটারেচার, হিউম্যান বিহেভিয়ার, সাইকোলজি, সোশিয়লজি।

0: उसमें इकोनॉमिक्स भी आता है, जब मैं इंटरनेशनल रिलेशंस पढ़ूंगी तो उसमें जियोपॉलिटिक्स, तो ज्योग्राफी भी फैक्टर इन करेगा, इसीलिए मुझे पॉलिटिकल साइंस बहुत पसंद है।
1: वाह, तले तुम्हें भविष्य देखिए पॉलिटिकल साइंस नहीं एगोबे?
0: हाँ, पॉलिटिकल साइंस बैचलर्स और फिर इंटरनेशनल रिलेशंस मास्टर्स।
1: अच्छा, तुम्हें कि शिलीगुड़ी पढ़ाशुना कंटिन्यू करबे ना बाहर जाच्छो?
0: बाहर अभी तो एंट्रेंसेस दिया CUET दिल्ली यूनिवर्सिटी के लिए।
1: अच्छा।
0: और जादवपुर का एंट्रेंस, क्योंकि जादवपुर का इंटरनेशनल रिलेशंस डिपार्टमेंट मुझे बहुत अच्छा लगता है। और फिर और भी एप्लीकेशंस दिए, तो इधर दिल्ली या कोलकाता।
1: अच्छा, বাহ, খুব ভালো লাগলো। আর ভবিষ্যতে তুমি এই ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়াশোনা করার পর তোমার লক্ষ্য কি, ভবিষ্যতে কি হতে চাও?
0: ঠিক আছে, তো মেরা এম আগর বলা যায় তো ও লার্নিং হি হ্যায় জাননা, কিউকি দুনিয়া মে ইতনা ইনফরমেশন হ্যায়, তো ইন দ্য প্রসেস অফ লার্নিং মে বলুঙ্গি কি রিসার্চ অর পারহ্যাপস PhD, লেকিন ইদার ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস অর ন্যাশনাল সিভিল সার্ভিস, তো IFS অফিসার, ইন্ডিয়ান ফরেন অফিসার, ইয়া ফির ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন জেসে ইউনাইটেড নেশনস, উসমে অ্যাজ আ ডিপ্লোম্যাট মে রোল করার চাহুঙ্গি, কি মে পলিটিক্যাল সাইন্স জো মেরা সাবজেক্ট হ্যাঁ জো ভি মেরা ইনফরমেশন আয়া উসে লেকে ফরেন পলিসি বানানা, ফির ডিসকস অর ডেলিবরেট করার দূসরা কন্ট্রি কে রিপ্রেজেন্টেটিভস কে সাথ, কি মেরা জো নলেজ হ্যাঁ অ্যাকচুয়াল চেঞ্জ লায়।
1: বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা, আর ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে তুমি ভবিষ্যতে এগোতে চাও, সেক্ষেত্রে তোমাকে তোমার সোসাইটি সম্বন্ধে জানাটা খুব দরকার। তুমি তোমার সোসাইটিকে কিভাবে দেখো এবং সোসাইটির কোন কোন দিকগুলো নিয়ে তুমি এগোতে চাও, যে এগুলোকে রিফর্ম করা দরকার বা এগুলো একটু পরিবর্তন করা দরকার, কোন কোন বিষয় নিয়ে তুমি ভাবো?
0: তো ইয়ে বহুত ইম্পর্টেন্ট হ্যাঁ, কিউকি হামলোগ ইউনো মনুষ্য এক সামাজিক প্রাণী হতা হ্যায় জো হামলোগ সোশিয়োলজি মে পড়তে হ্যায় ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমল, তো হমে সবসে পহলে আপনে চার দিওয়ার কে আগে জো হ্যায় ও দেখনা চাহিয়ে হামারে রিলেশনস কো, কিউকি সোসাইটি ল পে এস্টাবলিশড হ্যায় অর হামলোগ দেখেঙ্গে তো গ্লোবল ইস্যুজ, ন্যাশনাল ইস্যুজ, মাইনর ইস্যুজ সব মে কিতনে প্রবলেমস হ্যায়, আগর আপ দেখেগা মাইগ্রেশন, পভার্টি, ক্লাইমেট চেঞ্জ, ও সব ইন্টার রিলেটেড হ্যায় সারে কন্ট্রি সে রিলেটেড, তো এসা নেই কি আগর আপ এক জগা কে অ্যাডমিনিস্ট্রেশন মে কাম কিয়ে তো ও চিজ সলভ হো জায়েগা, ইসিলিয়ে ইন্টারন্যাশনাল রিলেশনস এক বিগর স্পট দেতা হ্যায় ইয়ে সব চিজ সে ডিল করনে কে লিয়ে। অর ফির আগর আসপাস মে দেখা যায় তো বচপন সে মে বহুত পলিটিক্যালি অ্যাক্টিভ রহি হুঁ অর ওপিনিয়নেটেড রহি হুঁ, তো বহুত লোক কো লাগতা হ্যায় কি মে টু পলিটিক্যাল ইয়া টু ফিলোসফিক্যাল হুঁ, হ্যাঁ না মেস বহুত স্ট্রং পার্সনালিটি হ্যায় কিউকি মে ডিসক্রিমিনেশন কো সহন নাই করবাতি হুঁ, আগর মেরে সামনে কুছ হো রা হতা হ্যায় জেন্ডার সেক্সুয়ালিটি কুছ ভি হো তো মুঝে আওয়াজ উঠানা হতা হ্যায়, তো মে ক্লাস মে ভি বহুত ইয়ে সব চিজো কে বারে মে বাত করতি থি, তো ও মেরা রেপুটেশন থা কি জো জো ভি মে লিখতি থি রিসার্চ পেপার, মে স্ট্রিট প্লেস মানে স্ক্রিপ্ট কিয়া হ্যায় মে অ্যাক্ট কি হুঁ নুক্কড় নাটক মে, তো ও সব বুলিইং, ফার্মার সুইসাইডস, ও সব কে ইস্যুজ মে, তো ও বহুত ইনএক্সট্রিকেবলি কানেক্টেড হ্যায় মেরা পার্সোনালিটি সে।
1: বাহ, তাহলে শ্রোতা বন্ধুরা শুনলেন তো, রাশি ওই যে বলেছিলাম অনুষ্ঠানের একদম শুরুতে যে ও প্রত্যেকটা কথাতে ভীষণভাবে সব প্রতিভতা ওর মধ্যে লুকিয়ে আছে, এবারে জানা গেল ওর সব প্রতিভতার উৎসটা কি। ও ভীষণভাবে সচেতন একটা নাগরিক হয়ে উঠতে চাইছে এবং ওর যে বিষয় ইন্টারন্যাশনাল রিলেশনস বা ওর যে পড়াশুনোর যে পরিধি তাতে ওর মনে হয়েছে যে এখনকার দিনের প্রত্যেকটা বিষয় যেভাবে জাতীয় এবং আন্তর্জাতিক প্রত্যেকটা বিষয় একে অন্যের সাথে জড়িত এবং এই জিনিসগুলোকে যত ভাবে ও ক্লিয়ারলি জানবে তত ও এগুলোর ওপরে কাজ করতে পারবে এবং এটার যে কাজ করার যেটা সুফল সেই সুফলটাও সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবে, এইটার জন্যই ও ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়তে চাইছে। এবং ও আরও একটা বিষয় বলল যে ক্লাসের মধ্যে ও ভীষণভাবে বিখ্যাত ছিল সব বিষয়ে প্রতিবাদ করার জন্য বা কোনো রকম যে ডিসক্রিমিনেশন বা যেটা বলা যেতে পারে যে বৈষম্য তার বিরুদ্ধে ও কথা বলতো এবং আওয়াজ ওঠাতো, সেজন্য আশা করা যাচ্ছে যে ও যখন আরও অনেক বড় হবে এবং ও সিভিল সার্ভিসকে ও নিজের ক্যারিয়ার হিসেবে মেনে নেবে তখন সমাজ থেকে অনেক বৈষম্য ও মুছে ফেলতে পারবে, তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ওর বাবার সাথে। সিদ্ধার্থজি, ও কি ছোটোবেলা থেকেই এতটাই সচেতন?
2: छोटा से ही ये मेरा बेटा जो है बहुत ब्राइट, डिसिप्लिन, वेल मैनर्ड, वेल बिहेव्ड, इंटेलिजेंट, ब्लेस्ड, मीन्स आई एम प्राउड टू हैव अ ब्लेस्ड चाइल्ड लाइक हर। इतना अच्छा ये है, अब क्या बोलूँ, तारीफ करना पॉसिबल नहीं है, इतना अच्छा है ये मेरे लिए। इसका पढ़ाई को लेके कभी टेंशन नहीं हुआ हम लोग को। जब भी ये, इसको जो टास्क दिया जाता था स्कूल से, रेगुलर, वेल मेंटेन्ड, सब कुछ एकदम नीट एंड क्लीन। मीन्स एक्चुअली आई एक्ट एज अ प्राइवेट ट्यूटर, मैं पढ़ाता हूँ बाहर, तो अच्छा। मैं सारे फ्लॉज जानता हूँ स्टूडेंट्स के बाहर,
1: अच्छा।
2: कौन स्टूडेंट क्या कर रहा है, क्या नहीं कर रहा है, कहाँ किसका लैगिंग हो रहा है, तो मैं सारा इसको बताता था एंड सी यूज टू अचीव इट, एकदम बहुत अच्छा से मान लेती थी,
1: अच्छा।
2: और वो फिर प्रेजेंट करके दिखाती थी। सो ये मेरे लिए एक काम किया, बहुत अच्छा से ये जो मैं बताता था वो एडेप्ट कर लेती थी एंड सी इज अ गुड लिसनर और लर्नर। एक बार जो सुन लेती है क्लासेस में भी वो उसको रिप्रेजेंट कर सकती है, यानी बता सकती है। सो सी इज ब्लेस्ड, सी इज टैलेंटेड, और इसीलिए इसको ट्यूशन का कभी जरूरत नहीं पड़ा क्योंकि ये रिकॉल तुरंत सुन के कर सकती है।
1: वाह, খুব ভালো। রাশির বাবা যেটা বললেন যে ও ছোটোবেলা থেকেই ভীষণভাবে যেটা একবার শোনে সেটা আর ভোলে না, এবং যেহেতু উনি প্রাইভেট টিউশন করেন সিদ্ধার্থজি, সেহেতু উনি বাচ্চাদের সবার সব রকম যে খামতিগুলো সেগুলো জানেন, যে কী করলে বাচ্চারা খারাপ করবে বা রেজাল্ট খারাপ করবে বা জীবনে এগোতে পারবে না, সেগুলো যখন রাশিকে উনি বলতেন, ও রাশি ঠিক সেটার মধ্যে থেকে যেটা ঠিক সেটা বেছে নিতে পারত। সেই জন্যই রাশি আজকে ইন্ডিয়াতে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, এবং ওর যে নাম্বারগুলো, ওর যে প্রত্যেকটা বিষয়ে প্রাপ্ত নম্বর, সেগুলো তো চোখ ধাঁধানো। কিন্তু যেটা ওকে আলাদা করেছে অন্যদের থেকে সেটা হচ্ছে ওর ব্যক্তিত্ব, পার্সোনালিটি, ওর সমাজকে দেখার চোখ, যেটা এই বয়সের ছেলে মেয়েদের কাছে মনে হয় না যে অত সহজে পাওয়া যায়। আমাদের খুব ভালো লাগছে রাশির সাথে আলাপ করে। এবার চলে যাবো একটু ব্যক্তিগত আলাপচারিতায়। রাশি, তুমি এই পড়াশুনোর বাইরেও আর কী কী করতে ভালোবাসো? এক তো বললে তুমি গল্পের বই পড়তে ভালোবাসো, এছাড়া?
0: तो मेरे लिए एकेडमिक्स और हॉबीज़ एकदम डिस्टिंक्ट नहीं है, बहुत इंटर रिलेटेड है ना। तो पढ़ाई से ही रूटेड है सारा चीज़, जैसे डिबेट्स करना, तो मैंने पूरा हाई स्कूल में बहुत रीजनल डिबेट्स, इंटर स्कूल डिबेट्स में पार्ट लिया है, वो सब चीज़ के लिए रिसर्च करना, पब्लिक स्पीकिंग, और फिर रीबटल्स, वो सब मुझे बहुत अच्छा लगता है, फिर MUNs करना, और मैं पोएट्री बहुत लिखती हूँ, बहुत ज़्यादा एक्चुअली, और हाँ, तो सब चीज़ लिटरेचर से ही रूटेड है, अगर आप एक जगह से देखें तो। और बाकी टाइम में वो नेटफ्लिक्स देखना, शोज देखना, गाना सुनना, वही।
1: তো এগুলো তোমার বাড়িতে তোমার বাবা অ্যালাউ করতেন? মানে ওনার সাথে কথা বলে আমার মনে হলো যে এগুলো হয়তো উনি অ্যালাউ করেন না আর কি, সেগুলো করতেন নেটফ্লিক্সে সিনেমা দেখা?
2: मेरे से ज़्यादा अलाव इसके मम्मी करती है इसको।
1: अच्छा।
2: ये ऐसा नहीं है कि इसको 6 घंटा 7 घंटा पढ़ना पड़ता था, ये 1-2 घंटा में ये रिवाइज किया, डे टू डे वर्क कंप्लीट, कंसिस्टेंसी मेंटेन करके रखता था। सो इसका मम्मी इसको बोलती थी, अरे बुक बंद करो, कम ऑन, एंजॉय, एंजॉय टीवी, एंजॉय दिस, एंजॉय दैट, मोबाइल देखो, खेलो तुम लोग। सो एकदम चिल आउट, नो टेंशन, पढ़ाई के लिए ऐसा नहीं, ओनली पढ़ाई पढ़ाई, वो नहीं था।
1: अच्छा, এবারে আমরা বারবারই সিদ্ধার্থজির কাছ থেকে বা রাশির কাছ থেকে ওর মার ব্যাপারে শুনছি, যে মার গাইডেন্সে ও এত ভালো হয়েছে, ও এত ডিসিপ্লিন। এবার রাশির মুখ থেকে আমরা ওর মার কথা একটু শুনবো।
0: মেরি মম্মি কে বারে মে?
1: হ্যাঁ
0: हाँ, मेरी मम्मी ने ही मुझे बचपन में पढ़ाया सब चीज़। मेरी हैंडराइटिंग भी मेरी मम्मी ने सिखाया, ABCD मम्मी ने सिखाया, 1 2 3 4 मम्मी ने सिखाया। तो अगर वो सब चीज़ फंडामेंटली नहीं होता तो अभी तो मैं जैसे पढ़ाई करती हूँ वो नहीं होता। और मेरी मम्मी ने वो सब तो अलग हो गया, पढ़ते कैसे हैं वो सिखाया, पढ़ने का टेक्निक। मैं देखती हूँ मेरे अराउंड लोगों को, वो लोग नहीं जानते, वो लोग दूसरे से पूछते हैं, अपना दोस्त जो कर रहे हैं वो करते हैं, क्योंकि सब लोग का समझने का टेक्निक अलग होता है, एक चीज़ सबके लिए नहीं। जैसे मेरे लिए एक बार क्लास में सुन लिया और फिर रिवाइज कर लिया, फिर मैं एग्जाम में जाके सेम चीज़ लिख सकती हूँ क्योंकि मुझे याद रहता है। लेकिन बहुत लोग के लिए रिटेंशन एक प्रॉब्लम होता है, तो वो लोग को बार बार याद करना है, तो वो लोग को पता होना चाहिए कि वो लोग किस वे में पढ़ाई करें। तो मेरी मम्मी ने मुझे सिखा दिया कि मुझे किस वे में पढ़ाई करना चाहिए। मेरी मम्मी ने मुझे क्लास 5 तक पढ़ाया है, और मेरी मम्मी ऐसे करती थी कि जो ऑब्जेक्टिव आंसर होता था तो मम्मी मुझे आंसर बोलती थी तो मैं क्वेश्चन बता देती थी वैसे, तो इतना डिटेल में, जबकि उस समय जब सिर्फ जो क्वेश्चन दे रहे थे स्कूल से वो करने से भी मार्क्स आ जाता, लेकिन मुझे पूरा चैप्टर का डेप्थ में मेरे मम्मी पापा ने बहुत अच्छा से पढ़ाया, इसीलिए मैं अभी ऐसी।
1: वाह, खूब भलो लगलो। और एक जिनिस खूब भलो लगलो राशि जेटा बोलो जे ओके আনসার বলে দিলে ও কোয়েশ্চেনটা বলে দিতে পারতো, মানে কতখানি ডিপলি পড়াশুনো করতো ওই ছোটো বয়সের বাচ্চা, সেটা ভাবলেই খুব অবাক লাগছে। এবং এই এই যে জিনিসটা, এই টেকনিকটা, তাহলে আমারও জানা থাকলো যে আমি যদি কখনো কাউকে যদি কখনো পড়াতে যাই বা কোনো মাকে আমি এই পরামর্শটা দিতে পারবো যে এইভাবে পড়ানো যায়। খুব ভালো লাগলো রাশি, তোমার মার জন্য রইল আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। আর এবারে আমি আসবো যে তুমি বললে যে তুমি পোয়েট্রি লেখো, তাহলে 4 লাইনের একটা পোয়েট্রি তোমার লেখা হয়ে যাক।
0: তো ইয়ে পোয়েম মানে অন দ্য স্পট লিখা থা 20 মিনিটস মে, টিচার্স ডে কা সেলিব্রেশন কে লিয়ে হাম লোগ কা কম্পিটিশন থা, তো ইয়ে প্রম্পট দিয়া থা অর অন দ্য স্পট স্কুল মে লিখনা থা। আ ক্লাসরুম কল্ড লাইফ, দ্য ওয়ারিং অফ দ্য ফ্যানস অ্যাবাভ আওয়ার হেডস, The million stories stubbornly etched on benches, chalk dust settled like frost on the desks. What was our classroom if not a cathedral? The students, like so many wildflowers, clustered, evergreen in diversity, echoing prayers to the cosmos, yearning to be seen, breathing love and laughter and life through askew walls and awry windows. Here we learned our first rhymes and delved into various valiant kings' last rites. So when we read out Damned Spot, we knew it was less about blood and more about memory. The teachers embodied Prometheus, pressing knowledge onto our palms like flames, taught us that the sun is our ceiling, and like Icarus, we must reach, leaping towards humanity as if it were a near, graspable thing. Be it movement, of a buzzing ideas, metaphors, debates, be it stillness, the weight of wars, revolutions, recognition. In its contradictions, the classroom taught us there could be no end, only circles. Thank you.
1: Bah, khub khub sundor, khub sundor. Eto sundor kore ekta classroom ke bornona korecho jeta আমি কিভাবে বর্ণনা করব সেটা বলে বোঝাতে পারছি না। ভীষণ ভালো তোমার এই লেখার হাত, তুমি আরও লেখো, আরও তোমার নিজের মনের যে ভাবনাগুলো সেগুলো আরও পেন অ্যান্ড পেপারের মধ্যে ফুটে উঠুক, যেটা সবার কাছে পৌঁছে যাক। আমাদের এই বেস্ট উইশেস থাকলো। আর রাশি, এবার তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে তোমার মতো করে তোমার আজকের এই অনুষ্ঠান দেখার পর বা শোনার পর অনেকেই হয়তো নিজের পড়াশুনোর ধরনটাকে একটু গুছিয়ে নিতে চাইবে বা ভাববে যে তোমার মতো করে এইভাবে পড়াশুনো করলে এইভাবে 100% অ্যাচিভ করা যায়। তো তাদেরকে তুমি কি টিপস দেবে বা কি সাজেশনস দেবে
0: স্টুডেন্টসকো? স্টুডেন্টসকো 100% লানে কে লিয়ে তো ফির এসে কোই টিপস নেই, কিউকি মেরা কবি ইয়ে নেই থা কি মার্কস লানা হ্যায়, মেরে মে কিউরিয়সিটি থি জাননে কি, তো মে সিলেবস কে অন্দর সিলেবস কে বাহার সব চিজ ডিটেল মে পড়তি থি, কিউকি মুঝমে ও ইন্টারেস্ট থা, তো ও জো মার্কস আনা ইয়া ন্যাশনাল টপার হোনা ও বস এক সাইড এফেক্ট হ্যায়। তো লেকিন আগর টিপস দেনা হ্যায় তো মে বোলুঙ্গি কি আইএসসি কা মে জানতি হুঁ, তো বুকস জো আপকা রেফারেন্স বুকস হ্যায় জো আপকে টিচার্স হ্যায় উনসে পুছিয়ে কি মার্কিং স্কিম কেসে হতা হ্যায়, হামলোগ কা পিউপল অ্যানালিসিস পাবলিশ কিয়া হতা হ্যায় পিছলে 6-7 সাল কা, তো উসকে থ্রু আপ জান সকতে হ্যায় কি কেসা আনসার লিখেঙ্গে তো টিচার মার্কস দেগা। অর এগজামস কো প্রেশার কি তরহ মত লিজিয়ে, এসে বহুত হতা হ্যায় কি মানে বহুত এসে দেখে হ্যায় কি জো আচ্ছে স্টুডেন্টস ভি হ্যায় ও লোগ এগজামস মে কবি কবি ঠিক নাই করতে, কিউকি এগজামস বহুত রেস্ট্রিক্টিভ সর্ট অফ ফরম্যাট মে হতা হ্যায়, বচ্চে লোগ বহুত প্রেশার লে লেতে হ্যায়, লেকিন মুঝে ইন্টারেস্ট ভি থা আর মুঝে এগজামস দেনে মে মজা ভি আতা থা অ্যাকচুয়ালি, কিউকি মে উসে গেম জেসে দেখতি থি কি 100 মার্কস মেরে পাস হ্যায় তো মে কিতনা লুজ নাহি কর সকতি হুঁ, তো মে উস ওয়ে মে এগজামস দেতি থি। মুঝে যাদ হ্যায় মে বোর্ডস 3 ঘন্টা কা পেপার দেখ কে আতি থি, तो मेरी बहन मेरा मुंह देख के बोलती थी कि दीदी तुम इतनी खुश क्यों लग रही हो। तो मैं बोलती थी कि क्या बोलूँ, कल पेपर होता तो ठीक होता। हम लोग का बहुत बड़ा बड़ा गैप था, 8-9 दिन का इसमें। तो वही मैं बोलूँगी कि जो आपको पसंद है वो आप कीजिए, तो आप उसमें उत्तीर्ण होंगे और उसमें

0: অ্যাচিভ করেঙ্গে থিংস। হ্যাঁ
1: একদম। তাহলে রাশি যেটা বলল, সেটা হচ্ছে পরীক্ষাকে, ও পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময় শুধু পরীক্ষার নম্বর আনতে হবে ভেবে পড়েনি, ও বিষয়টাকে জানার জন্য পড়েছে, কারণ ওর খুব জানার ইচ্ছে ছিল। সেই জন্য ও সবাইকেই বলছে যে পরীক্ষা তো নম্বর আপনি আপ চলে আসবে যদি বিষয়টাকে খুব ডিপলি পড়া যায়, জানা যায় এবং বিষয়টা নিয়ে ভাবা যায়। এবং ও পরীক্ষাটাকে পরীক্ষায় কোনো স্ট্রেস হিসাবেও নেয়নি, ও পরীক্ষাটা পরীক্ষার জন্য দিয়েছে এবং তার ফলে নম্বর বা 100% মার্কস ওর কাছে এমনিই চলে এসেছে। কিন্তু তার পেছনে ছিল প্রচণ্ড প্রচেষ্টা, পড়াশুনোর যে হার্ডওয়ার্ক যাকে বলে সেটা, এবং কিউরিওসিটি অর্থাৎ জানার ইচ্ছা, সেটার জন্যই কিন্তু হয়েছে। যাদের এই জিনিসগুলো নেই তাদের জন্য কিন্তু রাশির মেথডটা অ্যাপ্লাই করলে চলবে না, যেটা রাশির মা রাশিকে প্রথমেই শিখিয়েছিল যে এক একজনকে তার নিজের মতো করে পড়ার টেকনিকটা খুঁজে নিতে হবে, সেই খুঁজে নেওয়াটা কিন্তু নিজেদেরই করে নিতে হবে। এ বিষয়ে রাশির বাবার কাছে একটু যাচ্ছি। সিদ্ধার্থজি আপনি কি বলবেন? আপনি একজন প্রাইভেট টিউটর এবং রাশির বাবা, সুতরাং আপনি ছাত্রছাত্রীরাও দেখেছেন আর নিজের ট্যালেন্টেড মেয়েকেও দেখেছেন, এবার দুয়ের মাঝামাঝি যারা রয়েছে তাদেরকে আপনি কি সাজেশন দেবেন?
2: সব স্টুডেন্ট ব্রিলিয়েন্ট হোক পড়াই মে ইয়ে কই জরুরি নেই। সাম উইল বি গুড ইন ডান্স, সাম উইল বি গুড ইন পোয়েট্রি, সাম উইল বি গুড ইন অ্যাথলিটস, এসে হ্যাঁ। তো যো চিজ জিসমে জিসকো ইন্টারেস্ট হ্যাঁ উসকো করো 100% উইথ সাম সর্ট অফ অ্যাম্বিশন, টার্গেট, প্যাশন কে সাথ, তো ও হো জায়েগা।
1: একদম। আর যারা, যে সমস্ত ছাত্রছাত্রীরা, অনেকেই তো হয় যে আমি অনেক চেষ্টা করা সত্ত্বেও আমি সেই জায়গাতে পৌঁছতে পারলাম না, মানে আমি পরীক্ষা ওরিয়েন্টেড বলছে, রেজাল্ট ওরিয়েন্টেড বলছে, কিন্তু সে অন্য কোনো বিষয়ে ভালো যেমন জরুরি, তেমনি সবচেয়ে দরকার মনে হয় একটা সত্যিকারের সমাজ সচেতন মানুষ বা নাগরিক হিসেবে গড়ে ওঠা। এই বিষয়ে সিদ্ধান্তজি আপনি কি বলবেন?
2: সিটিজেন হিউম্যানিটি আগর আদমি সোচে রিলিজন আর ইয়ে সব দূর রাখে তো অবভিয়াসলি হি উইল বি এ গুড সিটিজেন। ও সবসে পেলে উসকো ইনসান আচ্ছা বননা পড়েগা, ও চাহে স্পোর্টস মে হো ইয়া ইয়ে হো, ও ইগো, অ্যাটিটিউড, ক্লাসেস, ইয়ে সবকো দূর হটানা পড়েগা সবকুছ। আর হামলোগ কা এনভায়রনমেন্ট আর সবকুছ, মানে আব ক্যা বোলু মে, সবকুছ আগর এ গ্রেড হো তো ও অন্দর সে ভি ও ফিলিং ভি এ গ্রেড হো জায়গা আর ওয়ার্ল্ড উইল বি এ ভেরি পিসফুল প্লেস টু সারভাইভ। নেই তো হামলোগ এক দূসরা সে আজকাল ওই মারা মারি কাটা কাটি এই সব কর রে, সো দিস আর অল ননসেন্স অ্যাকর্ডিং টু মি। আদমি লোক পিসফুল রহনা চাই, কোঅপারেশন কে সাথ চলনা চাই, যো জিও পলিটিক্যাল সিনারিও অভি হ্যাঁ তো বচ্চে লোক সারভাইভ আগে ফিউচার যো হাম লোক পড়াতে সস্টেনেবল ডেভেলপমেন্ট ও তো হোনাই নেই জিস হিসাব সে অভি প্রেজেন্ট কাজ সিচুয়েশন হ্যাঁ। সো দি লিডার্স শুড সোচনা চাই উন লোকো কি কেসে হাম লোক ইয়ে করে তাকি ফিউচার ঠিক রে হাম লোক কা, নট অনলি ইকোলজিক্যাল বাট ইনসান ভি তো বচ্চে।
1: একদম,
2: বস ইয়েই হ্যাঁ।
1: একদম। তাহলে আমাদের প্রথমে একজন ভালো মানুষ হিসেবে তৈরি হতে হবে এবং তারপরে আমরা, মানে নিজেরা যদি ভালো মানুষ হই তাহলে আমরা আর পাঁচটা মানুষের ভালো করতে পারবো, তাদের ভালো রাখতে পারবো। এটাই হচ্ছে রাশি এবং সিদ্ধার্থজির কথা। এবং ওরা হয়তো, মানে এই যে ভবিষ্যতে রাশি যে জায়গায় পৌঁছতে যাচ্ছে সেখানে হয়তো ওর এই ভাবনা, ওর এই চিন্তাটা অনেক, মানে ডালপালা মেলবে, অনেক মানুষকে ভালো রাখবে এবং মানুষের ভালোর জন্য কিছু করবে। আমাদের অনুষ্ঠানে আসার জন্য রাশিকে এবং সিদ্ধার্থজিকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আগামী দিনগুলোতে রাশি চলার পথ আরও অনেক সুন্দর হোক, ওর প্রত্যেকটা স্বপ্ন সফল হোক। আমাদের তরফ থেকে থাকলো অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আর রাশিকে আমরা যেমন দেখলাম তাতে আমি বলতে বাধ্য হচ্ছি, ওই যে সিদ্ধার্থজি যেরকম বলেছিলেন যে ও খুব ব্লেসড, খুব ইন্টেলিজেন্ট, খুব ডিসিপ্লিনড একটা মেয়ে, সত্যি সত্যি রাশিকে আর পাঁচটা মেয়ের থেকে একেবারেই আলাদা। সুতরাং আমাদের ওর সাথে আলাপচারিতা করে কথা বলে ভীষণ ভালো লাগলো। আজকে সময় শেষ, আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই, আর আমাদের অনুষ্ঠানে আসার জন্য রাশিকে এবং সিদ্ধার্থজিকে জানাচ্ছি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
2: ধন্যবাদ।
3: এতক্ষণ শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান। আইএসসি বোর্ড পরীক্ষায় প্রথম স্থানাধিকারী রাশি চৌবে এবং তার পিতা সিদ্ধার্থ চৌবের একটি সাক্ষাৎকার।

সাক্ষাৎকারটি নিয়েছেন শাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি।

এতক্ষণ শুনলেন গজল গুলাম আলীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন শ্রোতা বন্ধুরা। এখন শুরু হচ্ছে লাইভ ফোন ইন গানে গানে। গানে গানে এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আজ বাংলা এবং হিন্দি গান শোনাবো, আর আপনারা টেলিফোন করে কথা বলতে পারেন 9434076705 এই নম্বরে। গানে গানে, হ্যাঁ গানে গানে থাকতে কে না ভালোবাসে, তাই না? গানের প্রতি বিশ্বাস, গানের প্রতি ভালোবাসা। আসলে আপনারা সকলেই জানেন যে রবীন্দ্রনাথ লিখেছিলেন, সুরের উপর ভর দিয়ে বাণী অনেক দূর চলে যায়, কারণ গান কেবল শব্দ নয়, শব্দের অতিরিক্ত কিছু, শব্দাতীত। একটি কবিতা পড়ে যে অনুভূতি হয়, সেই কবিতা সুর পেলে তার হৃদয়ের আরও গভীরে পৌঁছায়, আর সেখানে যুক্তির তেমন ভূমিকা থাকে না, অনুভব প্রধান হয়ে দাঁড়ায়। হ্যাঁ, গান অনুভূতির এক বিশেষ উপাদান, অনুভবের জায়গায় আপনাকে নিয়ে যায়। গানে আসুন, আজ গানে গানে অনুষ্ঠানে লাইভ ফোন ইন আপনাদের পছন্দের এই অনুষ্ঠানে প্রথমে আরতি মুখোপাধ্যায়ের গাওয়া গান। আর গান শোনানোর আগে এক বন্ধুকে পেয়ে গেছি, বন্ধুর সঙ্গে কথা বলে নেওয়া যাক। না, বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধুকে বলবো আবারও চেষ্টা করুন 9434076705 এই নম্বরে। প্রথমে গানেই চলে যাচ্ছি, আরতি মুখোপাধ্যায়ের গাওয়া গান।

0: হ্যালো, কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ, নমস্কার।
1: গান দিয়েন সারা রাত থেকে বলছি।
0: আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, পরিতোষ বাবু, আপনি শুনতে থাকুন, গান শুনতে থাকুন, গানের অনুষ্ঠান, গানে গানে ফোন করলেন, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।
1: আপনিও ভালো থাকেন।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে আপনারা রয়েছেন, বাংলা এবং হিন্দি গান আপনাদের শোনাবো, আপনারা কথা বলতে পারেন 9434076।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার, কে বলছেন?
0: শুভরাত্রি। নমস্কার দিদি,
1: হুম হুম হুম
0: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
1: আচ্ছা সোমাদি, ভালো আছেন?
0: হ্যাঁ, আমি আপনি ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। শুনছেন সব অনুষ্ঠান?
0: হ্যাঁ গান শুনছি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগছে?
0: একটা গানের অনুরোধ করব।
1: আচ্ছা হ্যাঁ বলুন।
0: হিন্দি গান হবে?
1: হ্যাঁ অবশ্যই, আজ বাংলা এবং হিন্দি ছায়াছবির গান।
0: তুম না হতি, হ্যাঁ, ছবির নাম আগার তুম না হতি, শিল্পীর নাম লতা মঙ্গেশকর, আর গানের লাইন হলো হামি আর জিনেছি।
1: আচ্ছা আচ্ছা, এই পরে হয়তো শোনানো যাবে, ঠিকই শোনানো যাবে অবশ্যই। আমাদের সঙ্গে থাকুন, গান তো আপনি ভালোবাসেন জানি।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, ভালো থাকবেন।
0: ঠিক আছে,
1: নমস্কার।
0: গান তো সবাই ভালোবাসে না,
1: একদম একদম ঠিক,
0: গানের মতন কোনো জিনিসই হয় না,
1: কোনো জিনিস হয় না। আর বিশেষ করে
0: গান যদি শোনা যায় তবে মনটা ভালো হয়ে যায়।
1: একদম, আর সবসময় তো মানুষ মানুষের কাছে থাকে না, আর আজকাল এমন একটা জীবনে, এমন একটা জীবন যাত্রায় আমরা চলে এসেছি, আমাদের প্রচুর সময় একা একা কাটাতে হয়, তখন কিন্তু গান সঙ্গী হয়ে থাকে,
0: একমাত্র বন্ধু।
1: হ্যাঁ একদম
0: মনে হয়,
1: একদম। নমস্কার, ভালো থাকবেন।

0: শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে আপনারা রয়েছেন, ফোন করুন 9434076705 এই নম্বরে, এক বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো, নমস্কার।
1: হ্যালো দিদিভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার প্রবীরবাবু, শুনছেন গান? গান তো আপনি ভালোবাসেন।
1: খুব ভালো লাগছে, এবং আরতি মুখোপাধ্যায়ের একটা গান শোনালেন সত্যি করে।
0: ঠিক,
1: আরেকটা আরেকটা আরতি মুখোপাধ্যায়ের গান শুনতে চাই দিদিভাই, যদি আপনার সংগ্রহে তাকে শোনাবেন, মাসুম ছবির একটা গান দিদিভাই।
0: আচ্ছা আচ্ছা, শোনাবো আজ আরতি মুখোপাধ্যায় গান, বাংলা শিল্পী, বাংলা গানের শিল্পী, তার গান শোনানো হবে, আর শোনানো হচ্ছে ইনফ্যাক্ট। আর পরের গানটিও হিন্দি গান, আপনারা শুনবেন, সঙ্গে থাকবেন প্রবীরবাবু, সঙ্গে থাকবেন।
1: আপনার সঙ্গে আপনার পরিচালনা সত্যি করে আমরা সত্যি করে মুগ্ধ হয়ে যাই দিদিভাই। যেদিন তাকে না কথা বললে মনে হয় যে আমি কিছু একটা ভুল করে ফেললাম হয়তো।
0: খুব ভালো থাকবেন প্রবীরবাবু, খুব ভালো লাগলো, নমস্কার।
1: নমস্কার
0: হ্যাঁ প্রবীরবাবু, আমাদের নিয়মিত শ্রোতা এবং গুণমুগ্ধ শ্রোতা, খুব ভালো লাগে কথা বলতে। চলে যাচ্ছি পরের গানে, মোহাম্মদ রফির গাওয়া গান।

0: হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? শোনা যাচ্ছে না, একটু জোরে বলবেন।
1: আমি মায়া রায় বলছি, ময়নাগুড়ি।
0: আচ্ছা, মায়া রায় বলছেন ময়নাগুড়ি থেকে। কেমন আছেন মায়া দেবী?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি কি করেন?
1: ছোটখাটো একটু চাকরি করি।
0: আচ্ছা, চাকরি করেন? বাহ, খুব ভালো। চাকরি করেন, চাকরি করে এসে আপনি আবার রেডিও শুনেন, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, গান ভালোবাসেন নিশ্চয়ই?
1: হ্যাঁ, সারাক্ষণ রেডিও নিয়ে থাকি, কিন্তু আমার মনে খুব দুঃখ লাগে আর কি।
0: আচ্ছা, আবার যখন সময় পাবেন তখন আবার গান শুনে সেই দুঃখের নিরাময়টা ঘটিয়ে ফেলবেন। এই যে সন্ধ্যের পর থেকে রেডিওর পাশে রয়েছেন, ভালো লাগছে তো, তাই না?
1: হ্যাঁ, কাজের সাথে সাথে রেডিওটার পাশে।
0: একদম, রেডিওর তো এটাই সুবিধে, আপনি কাজও করবেন পাশাপাশি গানটাও শুনবেন, দুটো কাজ একসাথে করা যায়, তাই না? ভালো থাকবেন, খুব ভালো থাকবেন আপনি। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, বাইরের কাজে থাকলে অনেক সময় গান শোনা হয় না, মনটা পড়ে থাকে গানের কাছে, আবার বাড়ির কাজের সময় পাশে রেডিওটা থাকে, গানও থাকে। সত্যি এমন শ্রোতা পাওয়া এ কিন্তু ভাগ্যের কথা। খুব ভালো থাকবেন শ্রোতা বন্ধুরা, এবং আমাদের সঙ্গে আপনারা সব সময় যুক্ত থাকবেন কাজে এবং কাজের ফাঁকে সবটাই। আবারও আরতি মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান গানে যাব, তার আগে এক শ্রোতা বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো, নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
0: কে বলছেন?
2: আমি বিজেন রায় বলছি।
0: বিজেন রায়? আচ্ছা, বিজেন বাবু আপনি কোথা থেকে বলছেন?
2: আমি ময়নাগুড়ি জটিলেশ্বর মন্দির থেকে বলতেছি।
0: আচ্ছা, ময়নাগুড়ি। কেমন আছেন আপনি?
2: আছি মোটামুটি ভালোই।
0: মোটামুটি ভালোই আছেন? আর বৃষ্টি হয়েছে আজকে?
2: বৃষ্টি হয়েছে আজকে, ঠান্ডা ঠান্ডা ভাব এটাই।
0: বাহ,
2: ভালো লাগছে,
0: খুব সুন্দর। বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ভাব, আকাশ মেঘলা, আবার হয়তো বৃষ্টি হবে, পূর্বাভাসের কথাই বলছে, আর পাশে রয়েছে রেডিও, গান শুনছেন বাংলা এবং হিন্দি, তাই তো?
2: আচ্ছা, আমি ওই যে আনন্দ আশ্রমের কিশোর কুমারের গাওয়া আশা ছিল, ভালো আশা ছিল, এটা গান শুনতে যাচ্ছি।
0: আচ্ছা, আজ হয়তো শোনানো হবে না ওই গানটা, কেননা আজকে আমাদের শিল্পী আরতি মুখোপাধ্যায় এবং মোহাম্মদ রফি। আপনার অনুরোধ, আপনাদের সকলের অনুরোধ আমাদের স্মরণে থাকবে, অবশ্যই আমরা জানিয়ে দেব।
2: ঠিক আছে,
0: ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, নমস্কার। আরতি মুখোপাধ্যায়ের গাওয়া গান আপনাদের জন্য।

0: বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, বলুন কে বলছেন?
1: গোপাল দত্ত বলছি, রামগঞ্জ থেকে, উত্তর দিনাজপুর।
0: আচ্ছা গোপাল বাবু, রামগঞ্জ?
1: হ্যাঁ রামগঞ্জ।
0: আচ্ছা রামগঞ্জ শুনিনি, রায়গঞ্জ জানি, রামগঞ্জও রয়েছে না উত্তর দিনাজপুর জেলায়? আচ্ছা, কেমন আছেন গোপাল বাবু?
1: ইসলামপুর আর টোটার মিডিলে আছে রামগঞ্জ।
0: আচ্ছা, খুব ভালো। কেমন আবহাওয়া? বৃষ্টি নিশ্চয়ই হয়নি? আবহাওয়া ভালো,
1: ধীরে ধীরে বৃষ্টির দিন ভর ছিল।
0: আচ্ছা,
1: এখন
0: আর রেডিও নিয়মিত শোনেন?
1: হ্যাঁ রেডিও নিয়মিত শুনি, আমি তো দীর্ঘদিনের পুরোনো শ্রোতা।
0: আচ্ছা, আর গান নিশ্চয়ই ভালো লাগে, নিশ্চয়ই গান বেশি ভালোবাসেন?
1: হ্যাঁ অবশ্যই, গানের তো আমি একদম এক নম্বর গান।
0: আচ্ছা, খুব ভালো, খুব ভালো। গান তো ভালোবাসতেই হয়, কেননা গান হচ্ছে মানে গান মানুষের মধ্যে যত রকম অসুখ থাকে, মনের অসুখ থাকে, তার ওষুধ কিন্তু গান, তাই না? গান শুনলে মন ভালো হয়ে যায়।
1: একটা গানের অনুরোধ ছিল দিদি ভাই।
0: হ্যাঁ, সময় তো কম, আপনি অনুরোধ করে রাখুন, আমরা জানিয়ে দেব কর্তৃপক্ষকে। হ্যাঁ, ভীষণ সুন্দর গান, ভীষণ সুন্দর গান। ভালো থাকবেন, নমস্কার।
1: আচ্ছা।

আশা ভোঁসলে এবং মোহাম্মদ রফির গাওয়া তুমসা নাহি দেখা ছায়াছবির এই গানটির সাথে সাথেই শেষ হলো লাইভ ফোন ইন গানে গানে গানে গানে। আজ এই পর্যন্তই নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই খবর।

0: আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। ওমান উপকূলের কাছে একটি জাহাজের সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজই ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের একাদশতম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে, তখন কেন্দ্র রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনাচিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে, সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত ছিলেন। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিউফিওর রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশি প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। শুধুমাত্র একটি ক্ষেত্র থেকে 15,000 কোটি টাকার বেশি সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
1: से ऑयल और नेचुरल गैस की एक्सप्लोरेशन की संभावनाएं बढ़ेगी, मिनरल की भी खनन की संभावना खड़ी होती है। दोनों राज्यों ने ये निर्णय किया 50-50% कर भारत के तेल के उत्खनन में बाधा न बने, क्योंकि ये राष्ट्रीय संपदा है और मुझे लगता है कि ये भाव बहुत महत्वपूर्ण है।
0: ওমান উপকূলের কাছে একটি জাহাজের সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স কে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে 20,000 ডোজ হোমের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবেলা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা

0: এবং এক স্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায়ে বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালীর কাজ হিসেবে নির্ধারণ করলে চলবে না, তাদের ভূমিকা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং এন কাটিসার সিং বলেছেন, সংসার সামলে রাখা মহিলাদের গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ উল্লিখিত শব্দটি সংসারে তাদের ভূমিকাকে অনেকটাই খর্ব করে। বিধানসভায় সই জালকাণ্ডে কলকাতার ভবানী ভবানী সিআইডি সদর দপ্তরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্টের নির্দেশে আজ সন্ধে ছটা নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। সই জালিয়াতি মামলায় ভবানী ভবনে তার বয়ান রেকর্ড করা হবে বলে মনে করা হচ্ছে। এদিন ভবানী ভবন চত্বর মুড়ে ফেলা হয় কড়া পুলিশি নিরাপত্তায়। ছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও। সাড়ে চারটে নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছান অভিষেক। সেখান থেকে কালীঘাটের বাড়ি হয়ে ভবানী ভবনে যান তিনি। এর আগে তিনবার সিআইডি তাকে হাজিরার জন্য ডেকে পাঠালেও অভিষেক তা এড়িয়ে যান। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ২১ দিন রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি দু সপ্তাহ পরে। এদিকে নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের একাধিক অভিযোগের প্রেক্ষিতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। সেই সব অভিযোগের ভিডিও লিঙ্ক সংগ্রহ করে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে তুলে দিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৪-১৮ জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। এই সফরে তিনি ১৫-১৭ জুন হতে চলা ৫১তম G7 সামিটে অংশ নেবেন। আমন্ত্রিত অংশীদার দেশ হিসেবে এটি হবে G7 শীর্ষ সম্মেলনের ভারতের ১৩তম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী মোদীর ৭তম অংশগ্রহণ। বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানিয়েছেন, অধিবেশনগুলিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা, সুষম প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজই ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস ক্ষেত্রে প্রধান কেন্দ্রগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথাও বলেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা আজ রাতেই ইরানের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের দখল নেবে। তেল টার্মিনাল সহ সমগ্র ইরানের তেল ও গ্যাসের বাজার মার্কিন নিয়ন্ত্রণে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত জানুয়ারি মাসে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে যেভাবে বন্দী করে দেশটির তেল ক্ষেত্র আমেরিকা দখল করেছিল, ইরানের ক্ষেত্রেও তেমনটাই করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। এদিকে ইরান জানিয়েছে, তারা কুয়েত, বাহরিন এবং জর্ডানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। নতুন করে এই সংঘাতের ফলে পুরো পশ্চিম এশিয়া জুড়ে বড়সড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত ১২:৩০টায়। একটি প্রতিবেদন।
1: ভুবনজোড়া আবেগ আর উন্মাদনার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ফুটবলের রাজস্ব যজ্ঞ। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সর্বাধিক ৪৮টি দেশ ১২টি গ্রুপে অংশ নিতে চলেছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ছাড়াও সেরা ৮টি তৃতীয় স্থানাধিকারী দল যাবে রাউন্ড ৩২-এ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো তিনটি দেশ এই প্রথম যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। তিন দেশের ১৬টি স্টেডিয়ামে হবে মোট ১০৪টি ম্যাচ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে ৮টি দেশ কাপ জয় করেছে। এখনও পর্যন্ত ব্রাজিল সর্বাধিক ৫বার, ইতালি ও জার্মানি ৪বার, আর্জেন্টিনা ৩বার, ফ্রান্স ও উরুগুয়ে ২বার করে, ইংল্যান্ড ও স্পেন ১বার করে বিশ্বকাপ জিতেছে। এবার কি নতুন কোনো দেশ বিশ্বসেরা শিরোপা পেতে চলেছে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ১৯ জুলাই ফাইনালে। সারা বিশ্বের সঙ্গে ফুটবল আবেগে ভাসছে বাংলাও। শহর কলকাতা থেকে পাহাড়, বাঙালি বিভক্ত ব্রাজিল ও আর্জেন্টিনায়। তবে শুধু ব্রাজিল আর্জেন্টিনাতেই সীমাবদ্ধ নেই বাংলার ফুটবল আবেগ। ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগালের সমর্থনও রয়েছে এই বাংলার বুকে। মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকদের রক্তে এখন সংক্রমিত বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: অস্ট্রেলিয়া ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ঈশারাণী বড়ুয়াকে ২২-২০, ২১-১২ সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালবিকা বানসোদকে ২১-১৩, ২১-১৫তে পরাজিত করেন। পুরুষদের ডাবলসে এম আর অর্জুন ও হরিহরন আমসা কারুনান এর জুটি নিউজিল্যান্ডের মিখাইল আওয়েন ও ডাইলান সোয়েজাসা জুটিকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আগামীকাল শুরু হচ্ছে। এজবাস্টনের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত

0: 11টায়। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রার দিকে এগিয়ে চলেছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভীর শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকের শিল্পী সাগর সেন।

0: সঙ্গীত সাগর সেনের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের জানালা। হ্যাঁ, মনের সমস্ত জানালা খুলে দিয়ে মনের গহীনের কথা বলবার অনুষ্ঠান মনের জানালা। আর আজ আপনাদের জানিয়ে রাখি মনের জানালা এই অনুষ্ঠানের বিষয় মনের ক্ষত। অনুষ্ঠান শুরু করব, গান হবে, মনের ক্ষত নিয়ে কথা হবে, কিন্তু শুরুতেই আজ আমাদের এই অনুষ্ঠানের অতিথি এবং সেই অতিথিকে পেয়ে গেছি কলকাতা থেকে, রিমি মুৎসুদ্দি। হ্যালো।
1: হ্যাঁ,
0: হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার নমস্কার। খুব ভালো লাগছে আকাশবাণী শিলিগুড়িতে আপনার সাথে কানেক্ট করে কথা বলে।
0: রিমি, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই, আর আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি একজন তরুণ গল্পকার এবং তরুণ প্রাবন্ধিক রিমি মুৎসুদ্দি আজ আমাদের মনের জানালা অনুষ্ঠানের অতিথি। রিমি, আপনি নিশ্চয়ই ভালো আছেন, আর আজ আমাদের অনুষ্ঠানের বিষয় মনের ক্ষত। আমরা জানি আমাদের জীবন ভীষণ সুন্দর, একদম আনন্দে ভরা, কিন্তু পাশাপাশি যখন বেদনা আঁকড়ে ধরে তখন ভেতরে ক্ষত তৈরি হয়। আপনি একজন সৃষ্টিশীল মানুষ, একজন সৃজনশীল মানুষ, সেই ক্ষতর নিরাময় আপনি কিভাবে করেন?
1: সুন্দর বললেন, আমিও খুব আপ্লুত আপনার সঙ্গে এই অনুষ্ঠানে আসতে পেরে। আমারও খুব ভালো লাগছে যে আজকে যেহেতু আকাশবাণীর সঞ্চালক নয়, আমি আমাদের সময়ের একজন অন্যতম কবি রিমি দে তার সঙ্গে কথা বলছি। এটাও একটা বাড়তি চাপছি। তো এই যে ক্ষতর কথা বললেন, এখানে আমার মনে হচ্ছে যে আজকে আমি অ্যালেক্স পেনির একটা বই পড়ছিলাম, ওইটা না মাই হাজবেন্ড ওয়াইফ, সেখানে উপন্যাসটা শুরুই হচ্ছে এভরিবডি ডাইজ অ্যান্ড এভরিবডি ডাইজ, মানে কিতব সত্য আমরা জানি আমরা সবাই মিথ্যা বলি এবং আমরা সবাই একদিন মরব। এই যে বিষয়টা যে কোনো কিছু স্থায়ী নয়,
0: ঠিক,
1: আর স্থায়িত্ব বলে কিছু নয়, মানে আমাদের আনন্দটাও যেমন ভীষণ মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ, আমাদের দুঃখটাও আমাদের ক্ষতটাও আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার বাইরে থাকবে না। তো এবং আরেকটা কনসেপ্ট যেটা চেঞ্জ ইজ কনস্ট্যান্ট আমরা বলি, একমাত্র পরিবর্তনই ধ্রুবক, আর কিছু ধ্রুবক নয়। তো সেক্ষেত্রে আমরা যখন এই সত্যটা যত বেশি উপলব্ধ হবে এবং যত বেশি আমরা সংযুক্ত বিচ্ছিন্ন হওয়ার ক্ষমতা রাখবো, আমার মনে হয় সেটাই সুস্থতা। আলাদা করে বাইরে থেকে কোনো চিকিৎসক মনোবিদ কেউ সুস্থতা দিতে পারে বলে আমার মনে হয় না। আমাদের যে ধারণা, আমাদের যখন মনের ধারণাটা এই জায়গায় যদি আমরা নিবদ্ধ হতে পারি যে কোনো কিছু স্থায়ী নয়, দিনের আলোটা যেমন সত্যি, দিনের আলো শেষও হয়, রাতের অন্ধকারটাও চলে আসে, গধূলির আলো যা মনকে ভীষণভাবে মাতিয়ে তোলে কিন্তু সেটা ভীষণ অস্থায়ী, আবার সূর্য ওঠার সময় যে আকাশে একটা অদ্ভুত সুন্দর আভা মনটা স্নিগ্ধ হয়ে যেতে পারে কিন্তু সেটাও ভীষণ ক্ষণস্থায়ী, খুব শীঘ্রই সেই আকাশে সূর্যের মানে চড়া রোদের একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়। কোনো কিছুই যখন স্থায়ী নয়, ক্ষতের সময় যদি আমাদের এইটা মনে হয় যে ভীষণ ক্ষণস্থায়ী, এটাও কেটে যাবে, আমার আনন্দটা কেটে গিয়ে যখন আমার দুঃখটা এলো সেটাও কেটে যাবে,
0: ঠিক,
1: এই ভাবনাটা ভাবনাটা কি করে আসবে মনের মধ্যে, এই ভাবনাটাই পারে দিতে শিল্প, সাহিত্য, গান, এইটাই মানে।
0: খুব ভালো লাগলো, ভীষণ ভালো বললেন আপনি, কোনোটাই চিরস্থায়ী নয়, আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো, এই যে চলমানতা, বহমানতা, এটাই মনে হয় জীবন, তাই না? আলো অন্ধকারকে নিয়েই চলতে হবে। খুব ভালো লাগলো রিমি, আপনি একজন তরুণ গল্পকার, আপনি এভাবে

0: আমাদের অনুষ্ঠানে আপনার অমূল্য সময় দিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন। নমস্কার। খুব ভালো লাগলো, নমস্কার। শুরুতে এক অতিথির সঙ্গে আমাদের পরিচয় হলো, গল্পকার এবং বিশিষ্ট প্রাবন্ধিক কে আমরা পেয়েছি। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদেরই বন্ধু রিমি। কথা বলবো মনের ক্ষত এই বিষয়টি নিয়ে। আপনারা টেলিফোন করুন, এক বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি বীরভূম জেলা শান্তিনিকেতন উপগ্রাম থেকে বিশ্বজিৎ বলছিলাম।
0: বিশ্বজিৎ বাবু, খুব ভালো লাগলো আপনি যে দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ, মনের জানালা এই অনুষ্ঠানে, মনের শুশ্রূষা, মনের ক্ষত এই বিষয়টি নিয়ে আজ কথা হচ্ছে। আপনি কিভাবে দেখেন যে মনের ক্ষত হলে সেটার নিরাময়টা আপনি কি করে খুঁজে পান?
1: দিদি ভাই দেখুন, যদি মনের যদি আমরা কিছু সমস্যা মনের যদি থাকে কিছু, তাহলে সেই জায়গায় আমরা খুব ভাবনা চিন্তা করে ইলেকট্রিক মানে বিদ্যুতের আগে চলে মন। মনের কিন্তু এত যে বিদ্যুৎ কেউ মন দিয়ে সেটাই কিন্তু আমি সেই পথে মানে এগিয়ে যাই আর কি। আর এই যে মনের জানালা অনুষ্ঠানটাতে আমার বলার জন্যই কিন্তু আপনাদের অনুষ্ঠানটা, আমার কিন্তু আপনার বাড়িতে যেভাবে কথা বলবো তা আমার উপলব্ধি করি, যেটা হচ্ছে আমি কোন কিন্তু মানুষ চিনতে ভুল করি না, মানুষ কিন্তু
0: ঠিক ঠিক। খুব ভালো, খুব ভালো থাকবেন বিশ্বজিৎ বাবু।
1: হ্যাঁ, যেমন বলছি আমি উনি ওনার যে সমস্ত ওনারও কিন্তু মনের ইয়েটা খুব ভালো, আমার সময় মনে মনের অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন। আমি সেই জন্য ওনার হাত ধরে এখন আপনাদের সঙ্গে যোগাযোগ করছি
0: আরো এক বন্ধুকে পেয়েছি। গানে যাব, গানে যাওয়ার আগে বন্ধুর সঙ্গে কথা বলে নি। হ্যালো নমস্কার, কে বলছেন?
2: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ বলুন।
2: এই যে মনের আত্মার টানটা,
0: হ্যাঁ ঠিক ঠিক,
2: এই টানটা দিদি ভাই সব থেকে বড় টান। এটা আপনি আপনি যেভাবেই থাকুন আমিও সেইভাবেই থেকে আপনার সাথে ফোনে সত্যি করে এই টান।
0: যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু প্রবীরবাবু আপনার কথার সুর কিন্তু ধরতে পেরেছি। এই যে ছন্দে ছন্দ মিলিয়ে চলা, তাতেই কিন্তু এই যোগাযোগগুলো তৈরি হয়ে যায়। হ্যাঁ আরো এক বন্ধু এসেছেন। হ্যালো,
3: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ বলুন, ভালো আছেন তো?
3: হ্যাঁ।
0: আচ্ছা আচ্ছা, খুব ভালো, আপনি প্রত্যেকটা অনুষ্ঠানে ফোন করছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ শুভরাত্রি। শুভরাত্রি। বন্ধুরা টেলিফোন করছেন কেননা মনের জানালা, মনের কথা জানাবার জন্য আমাদের যে বন্ধুরা, আমাদের নিত্য দিনের যে শ্রোতা বন্ধুরা, তাদের নিয়েই তো মনের জানালা। তারা মনের যে সমস্ত জানালা খুলে

0: দিয়ে তারা কথা বলবার জন্য আগ্রহী। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দিদি।
0: বলুন।
1: হ্যাঁ, আমি মেঘলিগঞ্জ ব্লকের আলিহাট থেকে বিকাশ ভাই বলছি।
0: আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে না, নামটা আরেকবার বলুন।
1: আমি বিকাশ রায় বলছি।
0: হ্যাঁ বিকাশ বাবু, আপনার সঙ্গে বোধহয় একটু আগে কথা হলো না?
1: হ্যাঁ, আমি মেঘলিগঞ্জ ব্লকের আলিহাট অঞ্চল।
0: আচ্ছা, মনের জানালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। মনের জানালা হচ্ছে আপনার মনের কথা জানাবার যে অনুষ্ঠান, যে লাইভ ফোন ইন অনুষ্ঠান, ফোন করে সে কথা বলেন। নিশ্চয়ই আপনার মন ভালো আছে। আর আজ
1: আচ্ছা,
0: খুব ভালো, খুব ভালো কথা। আর আজকের বিষয় মনের ক্ষত। হ্যাঁ হ্যালো,
1: রাস্তার ধারে রোডের পাশেই বাড়ি, তো হাই রোড আমাদের, এটা হচ্ছে লাস্ট।
0: আচ্ছা নমস্কার, পরে কথা হবে, আবার কথা পরিষ্কার শোনা আসছে না। শুভরাত্রি, ভালো থাকবেন, অনুষ্ঠানের সঙ্গে থাকবেন।
1: আমি কিছু কথা বলি।
0: হ্যাঁ বলুন।
1: মনের জানলার বিষয়টা বলি, মন খুলে তো বলতে হবে নাকি?
0: হ্যাঁ একদম, মনের ক্ষত আজকের অনুষ্ঠান। আপনি দুঃখ পেলে, আপনার যদি ক্ষত হয় মনের ভেতরে, সেই ক্ষতর নিরাময় আপনি কি করে করেন? অর্থাৎ মনের অসুখের ওষুধ সেটা আপনি
1: আনন্দ সবাই আটকে দিতে চায়। হ্যালো।
0: হ্যাঁ বলুন।
1: আনন্দ আটকার অধিকার এখন হয়েছে, কারণ স্বার্থপরতা দুনিয়া তো। শুনেন শুনেন, আমি বলছি, ভালোই বলবো, কারো ক্ষতি যাতে না হয়।
0: ঠিক, এটা সবচেয়ে দামি কথা বললেন, খুব ভালো বললেন, কারোর ক্ষতি না করে ভালো থাকা, তাই তো?
1: সেলফিশ ওয়ার্ল্ড।
0: ঠিক,
1: যেটা হচ্ছে সেলফিশ ওয়ার্ল্ড, মানে এটা দুনিয়াটা হচ্ছে আমাদের কি বলেন তো, স্বার্থপর দুনিয়া
0: না। সেই স্বার্থপরতাকে টপকে চলে যেতে হবে। হ্যাঁ, সবাইকে ভালো রাখতে হবে। ভালো থাকবেন বিকাশবাবু, আপনি ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার, শুভরাত্রি।
1: নমস্কার, নমস্কার,
0: শুভরাত্রি, আবারও কথা হবে, অনেক বন্ধু আসবেন।

0: শরীরে কোনো ক্ষত হলে সেখানে ওষুধ লাগিয়ে কিংবা ওষুধ খেয়ে সারানো যায়, তার নিরাময় ঘটানো যায়। কিন্তু মনের ক্ষত অন্যরকম, তার কোনো ব্যান্ডেজ নেই, কোনো এক্সরেতে ধরা পড়ে না। যেমন প্রতিদিনের অপমান, প্রত্যাখ্যান, বিশ্বাসভঙ্গ, বিচ্ছেদ, গভীর শোক, এসব মনের ক্ষত মনের ভেতরে দাগ রেখে যায়। হ্যাঁ, মনের ক্ষত, এ নিয়ে আজ কথা হচ্ছে। এক বন্ধু এসেছেন, হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ দিদিভাই, তখন কথাটা পুরো শেষ হলো না, আমারটা কেটে গেল।
0: হ্যাঁ প্রবীর বাবু, হ্যাঁ বলুন বলুন, শেষ করুন।
1: দেখুন দিদিভাই, আমার মনের জানালায় এই যে আপনারা জানলা খুলে বসে থাকেন আর আমরা সেই জানলায় উঁকি মারি, এই জানলাটা কিন্তু বিরাট জানলা দিদিভাই। আমরা জীবনের এই জানলাটা মনের মধ্যে, এই যে মনে যদি কোনো ক্ষত হয়, এটা কিন্তু আপনারা গান শুনিয়ে সেই ক্ষতটাকে মানে প্রলেপ দেওয়ার মতন আপনারা প্রলেপ দিয়ে দেন। সেই প্রলেপটা কিন্তু আমরা জীবনের এই প্রলেপ কিন্তু কোনো জায়গায় পাওয়া যাবে না, এটা বাজারে কিনতেও পাওয়া যায় না, আর বাজারে গেলেও পয়সা দিয়েও আপনি এই যে মনের মলম, এ মলম পাবেন না দিদিভাই।
0: খুব ভালো, খুব সুন্দর বললেন। আর পাশাপাশি আপনারাও যে মনের জানালা, মানে একটা দুটো জানালা নয়, মনের অনেকগুলো জানালা খুলে দিয়ে এই যে মনের কথাগুলো বলছেন, সেটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। ভালো থাকবেন প্রবীর বাবু, খুব ভালো লাগলো।
1: ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু বললাম দিদিভাই।
0: একদম,
1: নমস্কার দিদিভাই, নমস্কার,
0: শুভরাত্রি। মনের জানালায় আজ মনের ক্ষত, এ নিয়ে কথা হচ্ছে। বন্ধুরা টেলিফোন করছেন, তাদের মনের কথা জানাচ্ছেন। এখনও যারা কথা বলেননি তারা 9434076705 এই নম্বরে টেলিফোন করতে পারেন।
2: আমি যে জলসাঘরে
0: মান্না দে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি অরবিন্দ চক্রবর্তী।
0: কে বলছেন?
1: অরবিন্দ চক্রবর্তী।
0: আচ্ছা, কোথা থেকে বলছেন অরবিন্দবাবু? আপনার রেডিওর ভলিউমটা কমিয়ে দিন, একদম মিউট করে দিন। আপনার রেডিওর ভলিউমটা কমিয়ে দিন বা দূরে সরিয়ে রাখুন। হ্যালো, রেডিওর ভলিউমটা একদম মিউট করে দিন, দূরে সরিয়ে রাখুন। কোথা থেকে বলছেন বলুন? আচ্ছা অরবিন্দ বাবু, আপনাকে আপনি রেডিওটা মিউট না করলে হবে না।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ
0: হ্যাঁ, রেডিওটা একদম না কমালে, একদম কমিয়ে দিন। হ্যাঁ, মনের জানালায় আজকের বিষয় মনের ক্ষত।
1: আপনাদের গানগুলো খুব ভালো লাগে, গানগুলো করতে মনের জানালা, গানগুলো করতে তা আমারও তো মনের জানালা খুলতে, দরজা খোলা হচ্ছে সব সময়, আমার বলতে ইচ্ছে করে এগুলো। যাই হোক, আজকের মতন আজকে কিছু বলছি না, আপনাদের প্রোগ্রামটা সবসময় দেখি, খুব ভালো লাগে।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ অরবিন্দবাবু, শুভরাত্রি, ভালো থাকবেন, নমস্কার।
1: আচ্ছা,
0: আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সময় অল্প আছে, 9434076705 এই নম্বরে আপনারা আসুন। বন্ধু এসেছেন, কিন্তু একটু জানিয়ে রাখি, কথা বলবার সময় আপনাদের রেডিও সেটটা মিউট করে দূরে সরিয়ে রাখবেন। হ্যালো, নমস্কার।
2: নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ বলুন।
2: অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, পাচ্ছি না।
0: হ্যাঁ, প্রচুর ফোন আসছে।
2: হ্যাঁ,
0: একটু নামটা বলুন। চন্দনাদি জলপাইগুড়ি থেকে না? না
2: না, ইসলামপুর।
0: ইসলামপুর, কেমন আছেন বলুন?
2: আছি, ভালোই আছি।
0: শুনছেন প্রথম থেকে?
2: হ্যাঁ।
0: আচ্ছা,
2: গান তোমার ভীষণ প্রিয়।
0: হ্যাঁ, গান প্রিয়। আর আজ কথা হচ্ছে মন নিয়ে, মনের জানালা অনুষ্ঠান, মনের ক্ষত।
2: জানালা তো খোলাই থাকে।
0: হ্যাঁ ঠিক ঠিক। আর মনের ক্ষত, সেই ক্ষতর নিরাময় আপনি কি করে করেন? মনে যে ক্ষত তৈরি হয় প্রতিদিন প্রতি মুহূর্তে, যেমন আনন্দ তেমন বেদনা, আর বেদনা যখন আছড়ে পড়ে তখন তো ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষতর নিরাময় আপনি? বাহ, খুব ভালো, খুব ভালো। গানেই আপনার মুক্তি, তাই তো? বাহ, খুব ভালো লাগলো। গান আপনার নিরাময়, অসুখের নিরাময় হচ্ছে?
2: হ্যাঁ, গান আমি মানে মানে ভীষণ বুঝাতে পারবো না, এত মানে প্রিয় আমার।
0: ঠিক, ভালো থাকবেন,
2: যে কোনো গান
0: শুনতে থাকুন, গান
2: আপনিও।
0: একদম, শুভরাত্রি। শুভরাত্রি
2: দিদিভাই, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

আশা ভোসলের গাওয়া এই গানটির সাথে সাথেই শেষ হলো আজকের লাইভ ফোন ইন এবং ফোন আউট অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান মনির জানালা। আজ আপনাদের সঙ্গে কথা হলো মনির ক্ষত এই বিষয়টি নিয়ে, আর আপনাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে আমি ছিলাম রিমি। আজ এখানেই শেষ হলো মনির জানালা, আবারও আগামীকাল। নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরই আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

ও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 প্রথমে অমৃতবাণী এবং তারপর বন্দনা, 6:25 কৃষি পরামর্শ এবং চাষবাসের টুকিটাকি, 6:30 আরোগ্য অনুষ্ঠানে শুনবেন চোখের জল জমা গ্লুকোমাই নিয়ে কিছু কথা, গান্ধী কথা 6:35 কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 6:45 প্রত্যুষা 7:45 মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি শুনবেন। হ্যালো আকাশবাণী লাইভ ফোনিং এই অনুষ্ঠান 8:30। 9:00 আধুনিক গানের অনুষ্ঠানে শিল্পী সম্রাট কর্মকার, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে 9:30 শুনবেন বীণা, সীমান্ত কথা 10:00, বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT 10:30। বেলা 11:00 লাইভ ফোন ইন কিছু কথায় কিছু গানে কথায় সুরে বেলা 12:00, বেলা 1:00 মহিলা মজলিশ। এতক্ষণ আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। এখন আগামীকালের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। 7:00 ভুলে বিশ্রে গীত, 7:30 হামায় রাহি পেয়ারকে ত্রিবেণী, 8:15, 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, হ্যালো ফরমাইশ 10:00, বেলা 12:05 ইয়াদুকি মেহফিল। এতক্ষণ আগামীকালের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। অনুষ্ঠান প্রচারিত হলো মিডিয়াম ওয়েভ 421.9 অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13 হয়ে 40 সেকেন্ড। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। শুভরাত্রি, জয় হিন্দ।